আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার 10ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58:47। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

স্বাম শুধুমাত্র অধ্যয়ন দ্বারা এই আত্মাকে লাভ করা যায় না, মনের ধারণা, চিন্তাশক্তি অথবা বহু লোকের শ্রবণ দ্বারাও ইহাকে পাওয়া যায় না। আত্মা স্বয়ং যাহাকে বরণ করেন তিনিই তাহাকে পাইয়া থাকেন, তাহারই নিকটে আত্মা স্বীয় তনু অর্থাৎ আপনার স্বরূপ মহিমা প্রকাশ করেন।

শরীরে অধিষ্ঠিত আত্মাকে রথি বলিয়া জানিও, জীবের শরীরকে রথ বলিয়া জানিও, বুদ্ধিকে রথচালক সারথি বলিয়া জানিও, এবং মনকে প্রজ্ঞ।

মনীষিণা, মনীষীগণ জীবের ইন্দ্রিয়সমূহকে দেহরথের অশ্ব, শব্দাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে ইন্দ্রিয়ের বিচরণভূমি এবং শরীর ইন্দ্রিয় মনোযুক্ত আত্মাকে ভোক্তা বলিয়া থাকেন। ইয়াস্তু অবিজ্ঞ।

থে। যে পুরুষের বুদ্ধিরূপ সারথী বিবেকহীন এবং সর্বদা অসংযত মনের সহিত যুক্ত, তাহার ইন্দ্রিয় সকল সাধারণ সারথীর দুষ্ট অশ্বের ন্যায় তাহার বসে থাকে না। ইয়াস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা, তৈস্যন্দ্রিয়াণি বশ্যানি সদস্বাইব সারথি। যে বুদ্ধি সারথি সর্বদা সংযত মনের সহিত যুক্ত থাকিয়া বিবেকবান হয়, তাহার ইন্দ্রিয় সকল সাধারণ সারথীর শিক্ষিত অশ্বের ন্যায় সর্বদা বসে থাকে, কখনো উদ্দাম বা উচ্ছৃঙ্খল হইয়া বিপদগামী হয় না। ইয়াস

গচ্ছতি। যে ব্যক্তির বুদ্ধি বিবেকহীন অর্থাৎ সদসদ নির্ণয় অসমর্থ, যাহার অসংযত মন ইন্দ্রিয় দমনে অক্ষম এবং সেই হেতু সর্বদা অপবিত্র, সেই ব্যক্তি কখনো অক্ষর ব্রহ্মপদ প্রাপ্ত হন না, বরং জন্মমরণ প্রভাবিত সংসারকেই প্রাপ্ত হয়।

জায়তে। যে রথীর বুদ্ধি সদ অসৎ নির্ণয়ে সমর্থ, যাহার মন সংযত অন্তঃকরণ সর্বদা পবিত্র, তিনি বিষ্ণুর সেই পরমপদ অর্থাৎ পরব্রহ্মকে প্রাপ্ত হন। তথা হইতে চ্যুত হইয়া তাহাকে পুনরায় এই সংসারে ফিরিয়া আসিতে হয় না।

পদম সত্যদৃষ্টি সম্পন্ন বুদ্ধি যে পুরুষের দেহরথের সারথী এবং যাহার বলগারূপী মন সংযত এবং ইন্দ্রিয়গণকে দমন করিতে সমর্থ তিনি সংসার মার্গের অপার পারস্বরূপ বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হন।

0: হে জীবগণ, তোমরা উঠো, অর্থাৎ তোমরা আত্মজ্ঞানাভিমুখ হও, তোমরা মোহনিদ্রা হইতে জাগ্রত হও, শ্রেষ্ঠ আচার্যগণের নিকট গমন করিয়া আত্মার সম্যক জ্ঞান লাভ করো। বিবেকবান ব্যক্তিগণ বলেন যে খুঁড়ির তীক্ষ্ণ অগ্রভাগ যেমন দূরতিক্রমণীয়, আত্মজ্ঞান লাভের পথও সেইরূপ দুর্গম।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন উপনিষদ থেকে পাঠ।

আকাশবাণী কৈলা শহর, এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45, সকাল 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, সকাল 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, বেলা 11টায় শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক মন কি বাত অনুষ্ঠান। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মহিলা মহল 1:40, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে দুপুর 2:30, 2:45 রয়েছে নজরুল গীতির অনুষ্ঠান, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন বিকেল 3টে থেকে, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসরে রবিবারের 8টা, সীমান্ত থেকে 6:30, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, 8টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মন কি বাত অনুষ্ঠানের স্থানীয় ভাষায় রূপান্তর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনবেন 9টায়, 9:15 রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান, 9:35 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, লোকগীতির অনুষ্ঠান 10:10, 10:20 বিশ্ব সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

103.2 মেগাহার্টজে প্রচারিত এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি সুপ্রভাত অনুষ্ঠানে। প্রথমেই রয়েছে ইতিহাসের পাতায় আজকের দিন। 1790 সালে আজকের দিনে মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। 1855 সালে আজকের দিনে স্নানযাত্রার তিথিতে মহা সমারোহে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। 1800 সালে তামাক বিরোধী দিবস। 1858 সালে আজকের দিনে ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন হয় আজকের দিনে 1889 সালে। 1902 সালে বোয়ের যুদ্ধের অবসান হয় আজকের দিনে। 1910 সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়। জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন আজকের দিনে 1932 সালে। ১৯৪১ সালে জার্মানিতে আজকের দিনে গথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়। 1961 সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়। 1577 সালে মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের জন্ম আজকের দিনে। অহল্যাবাই হোলকার ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রানী 1725 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ওয়াল্ট হুইটম্যান মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক 1819 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। কৃষ্ণচন্দ্র মজুমদার ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক 1834 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট 1860 সালে। অস্ট্রেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট 1915 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভৌমিয়চরণ ব্যানার্জি ভারতীয় বাঙালি গণিতবিদ 1968 সালে আজকের দিনে তার মৃত্যু হয়। কৃষ্ণ কুমার কুন্নত ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী 2022 সালে আজকের দিনে তার মৃত্যু হয়। শ্রোতা বন্ধুরা শুনলেন আজকের দিন প্রসঙ্গে এবারে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম।

আনন্দবাজার পত্রিকার শিরোনাম, পরাজয়ের পর প্রথম অভিযানে গিয়েই আক্রান্ত অভিষেক, ছোড়া হলো ডিম, জুতো চলল চড় ঘুষি, হাসপাতাল ঘুরে গেলেন বাড়িতে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সংশয় কাটাতে তৎপর শুভেন্দু, গুজবে কান দেবেন না, বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাবেন সরকারি প্রতিনিধি। শাসকই ঘাতক, অভিষেক কাণ্ডে মমতা, গণতন্ত্রের উপর হামলা, নিন্দা রাহুলের, বিজেপি জড়িত নয় দাবি করে হিংসা বর্জনের বার্তা। ইউরোপ সেরা পিএসজি পরপর দুবার আর্সেনালকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল।

রবিবারও দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা। মেসি কাণ্ড, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 5 ধারায় রুজু। FIR, সমাজ মাধ্যমে সত্যের জয় পোস্ট শতদ্রুর। অনেক আমাকে দায়ী করবে বলে এই পদক্ষেপ করেনি, এটা সত্যি। পরিচালকের মৃত্যু প্রসঙ্গে সন্ধি দত্ত। সাত্ত্বিক চিরাগের চমক, বিশ্বের 1 নম্বর জুটিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে ভারতীয় জুটি। ধোনি রোহিতদের ছোঁয়ার সুযোগ কোহলির। IPL জিতে ভারতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন শুভমন। 17 রান করে রাজস্থানকে হারিয়ে IPL-এর ফাইনালে, তবু 96 রান করা বৈভবের ইনিংস ভুলতে পারছেন না। এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না বিনেশের। ট্রায়ালে হেরে কুস্তি সংস্থার দিকে তোপ, ঝামেলা বাঁধল রেফারির সিদ্ধান্তেও। নেই সূর্য শুভমন, ঢুকল বৈভব। এশিয়ান গেমসে 30 জনের দল জানিয়ে দিল ভারত। পন্থের পদত্যাগের পর লোকনায়ের পরবর্তী অধিনায়ক কে? 2 ক্রিকেটারের নাম প্রস্তাব KKR-এর প্রাক্তন ব্যাটারের। ইংরেজ ক্রিকেটারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রাজস্থানের কোচের। বোর্ডকে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ সঙ্গকারার। IPL থেকে বিদায় বিশ্বাসী হচ্ছে না বৈভবের। গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের।

ত্রিপুরা খবর পত্রিকার শিরোনাম। আলোচনার জন্য চৌঠা জুন পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল। পাঁচই জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক রেলপথ অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরীদের। গুরুদায়িত্ব কাঁধে নিয়ে বসে থাকতে নারাজ অভিষেক। দায়িত্বভার গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠক নয়া সভাপতির। বকেয়া পরিশোধ করতে না পারলে করা হবে সম্পত্তি জব্দ। আদালতের নির্দেশে কৈলাসহর পুর পরিষদের অভ্যন্তরে এক প্রকার ত্রাহি ত্রাহি রব পড়েছে। আন্দোলনের জেরে পণ্ড আম্বাসার সাপ্তাহিক হাটবার। এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশাঞ্চল।

চন্দ্রপাড়ার মানুষ, মিলছে না পানীয় জল, পথ অবরোধ। দিশেহারা বন্ধন ব্যাংকের গ্রাহক, এক মাস ধরে তালবাহানা, লাগাম ছাড়া গ্রাহক হয়রানিসহ লোন পাইয়ে দেবার নামে 5,000 টাকা ঘুষ সঞ্চালকের। জনতার সুবিধা অসুবিধা সম্পর্কে বেখবর, হঠাৎ তৎপরতা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে অন্তরার চেয়ে গ্রহণযোগ্যতা বেশি যুবনেতা নবাদল বণিকের। অধিক মুনাফা অর্জনের লোভ দেখিয়ে গায়েব 5.5 কোটি। চিটফান্ড প্রতারক তিনজনকে কারাবাস, নগদ অর্থ জরিমানা সিবিআই এর বিশেষ আদালতে। টংছড়া থেকে উদ্ধার অপকর্মের পর গা ঢাকা শরীফের। কোরবানি ঈদের সন্ধ্যায় সংখ্যালঘু নাবালিকা অপহরণ কাণ্ডে উত্তেজনা, পলাতক অভিযুক্ত। প্রত্যাশা ত্রিপুরার সংবাদ শিরোনাম, কলেজ টিলা ফাঁড়িতে তোল্লা বিদ্রোহ, অভিযোগ পূর্ব থানাকে ঘুমে রেখে নেশা কারবারিকে 5 লক্ষের বিনিময়ে ছেড়ে দিয়েছে ওসি শ্যামল, চোর চোর স্লোগানে আক্রান্ত অভিষেক। আত্মসমর্পণকারী জঙ্গিদের হুমকি, অবরুদ্ধ হবে জাতীয় সড়ক ও রেলপথ। প্রগতি চিটফান্ডের প্রতারণা, সিবিআই আদালতে হল জেল। শ্রোতা বন্ধুরা শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম, এই সঙ্গেই শেষ হল সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিগীতি। প্রথম গানখানি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং হরিহরণ।

ভক্তি শ্রদ্ধা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। শিল্পীরা ছিলেন অনুরাধা পাড়োয়াল এবং হরিহরণ। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয়।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। দেশ জুড়ে 1 মাস ব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি হ্লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলা

তৎকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের ওপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্র শিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে

0: একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির থেকে ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্র শিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাস ব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100টি জেলার জন্য মোট 500টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষি মন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव। और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরো শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল CP অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। এদিকে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করবেন। এখানে তিনি পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। তিনি আজই রাজ্য সফরে আসছেন। এমজিএন রেগা ত্রিপুরার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য 80 লক্ষ শ্রম দিবস এবং 72.89 কোটি টাকার মজুরি অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। উল্লেখ করা যেতে পারে, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 1 জুলাই থেকে এমজিএন রেগার পরিবর্তে বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ অর্থাৎ ভিভিজি রামজি 2025 আইন কার্যকর করা হবে। এই আইনে গ্রামীণ পরিবারে প্রতি বছর 125 দিনের কাজের সংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আগরতলা সরকারি মেডিকেল কলেজের উদ্যোগে বামটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস মিনিস্টার ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান এআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে

সাহায্য করে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল জিরানিয়ার বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিজেপির মহিলা মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মজলিশপুর মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী। দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান গতকাল অবসর গ্রহণ করেন। এই উপলক্ষে গতকাল নয়াদিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। তিনি শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি ফুং দামচি সাহ আকাশবাণী নে মন কি বাট পান্ডানী বিশিংতে হাক্তর তৈ বুই হাক্তনি লুকরবাই কগলাম সালায়ন অমিল আকাশবাণী তৈ দূরদর্শনে যত নেটওয়ার্ক আকাশবাণী কক্তমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এয়ার মোবাইল অ্যাপও খাই মানান ও পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বখরংনি নাইখুং এবার কক্তম তৈ আইমু নাইখুংনি ইউটিউব চ্যানেলও খাই মানান ও পান্ডা আমচানী কবাই হরনি দামচার জরাও তৈসা খাই মানবাই ফিরানো কেন্দ্রনি কেরং মুখুং তাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল তিনি হাস্তেও ফায়ানো বতিনি ফুঙ্গ আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী মন কি বাট পান্ডানী ফিল সারা থামচি ব্রিনো খনাওয়ানো আবনি উলো পিএম সনিধি ওয়ানসুক নাঙ্গ যুগালজাক কাইসা পান্ডাও মানজাকানো উলো আগরতলা হাপং নারবাই টংথাইনাগো কাইসা কগলাম পান্ডা মানজাকানো কেন্দ্র হুকবার তৈ হুকবার খাইনে হামক্রাই তৈ কামে হামক্রাইনি সাকথারমা বাই বসকাং জুন তালনি পুলিয়া সালনি সিমে হাক্তর গনাঙ্গি খেট বাচাও তাং বতাং চেঙ্গানো ও সামুং বতাং নিতিয়ার অংন চেরে নাইনা বাগে মিয়া কেন্দ্র মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি কতালো কুচুক বেরেমনি কক্সা পান্ডা খাইকা পান্ডাও বসাকা ও সামুং বতাংনি নাহার মঙ্কা কাহাম বিথি প্রায় তৈ নবার তৈবারনি দেরা মঙ্গ হুকবার খাইনে রনো কক বিথি রেনানি পঞ্চায়েত বেরেমু সামুং তাংনানি তৈ হাপাংনি ওয়ানসুক তাংরংনি সেবসাক কামে আমচায়ো দনে রেনানি রেকাখুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া মসলিসপুর বিধানসভানি বীরেন্দ্রনগর রং নখলাও সংসাজাক বিজেপি ব্রি মোর্চানি কুথুম লাইমাও মানজাকা বসাকা তাবুনি কেন্দ্রতে হাসে হাবাং ব্রি রংনি ফান বাংলিনাও ফান বক্সিনি সামুং তাঙ্গি দঙ্গ আবাবাই ব্রি রক গবাং জুদা জুদা বাবায়ো বাইথাং চুকচাক অঙ্গিমানখা কুথুম লাইমাও মানজাকা আগরতলা পৌর নাইখ্রাইনি মেয়র এবার এমএলএ দীপক মজুমদার মসলিসপুর মন্ডল কাসকু রণজিৎ রায় চৌধুরী নখবই ব্রি মোর্চানি তৈগুল নাইরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তি বেড়াইমাও ফাইমান থথক টং হালনো রগে মিয়া খুয়াই হাঙ্কর নাইকল ফাং রজত পন্থনি তৈদল মুম্বাই হাঙ্কর নাইকল ফাং হাবানঙ্গ কগলাম সালাইমা সংসাজাক্কা কগলাম সালাইমাও প্রাণবন্ত গ্রাম সামং পতনে তৈ সুবাই শুক্রবৈ কগলাম অঙ্কা আর আমজানি লামা টং বেখ্রেব হামক্রাই বেড়াইখ্রি দাল বিদাল ভাবাইনে তৈ হাঙ্কর নাইকল ফাং জুদা জুদা লাইন ডিপার্টমেন্ট তৈ ভারত আরি মুরুকনাই বাহিনী থানে কক্তম নাহারো ইয়াকপারা হাঙ্কর নাইকল ফাং অবেদানন্দ বৈদ্য ভারতনি আরি মুরুকনাই বাহিনী সারা ব্রই তাই স্রিং ব্যাটেলিয়ানী নাইকল ফাংশন খবৈ জুদা জুদা নাইখংনি অফিসার হবৈ কগলাম সালাইমাও মানজাকা খুরসাতাই কলাইও কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্কাং তালনি বা সালমারি হাস্তেও বেড়াইনা ফাই মানো হনে কক্তমা উদয়পুরনি গুমতি হাঙ্কর পলিটেকনিক জন্য কতরনি কমপ্লেক্স ও কেতাল কেন্দ্রীয়

এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। শিল্পী সচিন সিংহ এবং দীপান্বিতা সেন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন সুচিন সিংহ এবং দীপান্বিতা সেন। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যবহিত পরেই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।
1: सुना है
2: भारत सरकार का लक्ष्य सोलर पावर से बिजली बिल जीरो करने का भी है।
1: इससे आपका घर सूर्य घर बन जाता है, माने बिजली बिल जीरो और अतिरिक्त बिजली पैदा हुई

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নিলেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী আগরতলা, আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলুনিয়া, আকাশবাণী কৈলাসহর, FM উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশেরই তেমন এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। দেখেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। ওই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। সাথে একটি ইভেন্টে যা নিয়ে সারা দেশ খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেশজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী অকাল। অনিমেষ, গুরিন্দরবীর নমস্কার স্যার। নমস্কার স্যার প্রধানমন্ত্রী। আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছো সেটাও তারা জানুক। অনিমেষজি নমস্কার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্রিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরে সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী এবার গুরিন্দরবীরজি তুমি বলো। গুরিন্দরবীর নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার? তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়াতে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার

তৈরি হতে লাগল। হুসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে, আমি টিভি দেখছিলাম তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে। দেখো সেই গুরিন্দার দৌড়চ্ছে, তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী, বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। গুরিন্দার বীর, হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিং জি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারা দিন ট্রেনিং করতেন। এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত, আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর উপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী, দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দর বীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ, তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দর বীর, হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসত, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী, অনিমেশজি, অনিমেশ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে, আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে সামনে প্রতিযোগিতায়, আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী, দেখো আমার মনে একটা কৌতূহল আছে।

আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো। অনিমেষ স্যার, আগে রেকর্ড ছিল 10.18 যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতা অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম, আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী গুরিন্দরবীর, তুমি কি বলবে? গুরিন্দরবীর, আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি, যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল, যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব, এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে প্রতিযোগিতার বাইরে তখন আমরা বন্ধু, যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা, আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্য করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এইভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গুরিন্দরবীর, অনিমেষ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি, জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন, এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতি পাল্টে যায়, কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত, আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই, পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি, রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়, আর বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটে ভরে শক্তিও দেয়, কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে, আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণে আলোচনার বিষয় হয়ে ওঠে, ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না, প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ, মহারাষ্ট্র আর কঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ, উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়, বিহারের জর্দালু যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলা

মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরো অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলে ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও। সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে উলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকে শুরু হয় তার এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তার এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এই বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে, এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনাই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ সপ্তম শতকের, অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্র ফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এই এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খলল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা

নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুববন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তারা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাদের বলব একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গাঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়ালো। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল, আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি, অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে। এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময় কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা,

0: গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাই জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন, তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্র পিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙি হাকতনি লুকুরক খুলুমকা মন কি বাত নি বিসংতি তেওয়াইসা নরক বাই করঙ্গই মানমা বাই আং বেলাই খেন খাতুংজাক হাকতনি জুদা জুদা আমচানি চিনি লুকুরক বসংতাই দফানি বাকি অমাই সামুকা হাম খলাই তুঙ্গু জে রক্ষ খনাকে কবুন চিনি খা বাসে ফাইও তিনি পান্ডা চেংদ্রবন আং থুমুঙ্গ চিনি হাকতর চাসামুনি ককথুম খরচাওয়ানে সালকিসা সেখান জারখানী রাঁচিও ন্যাশনেল সিনিয়র এথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন অংখা আরও ইংয়া হানফানো হাকথনি জুদা জুদা থাইনি খরক চাররা এথলেটিক্স রক মানজাখা আজর কাইবুরী জুদা জুদা ইভেনো কাইবুরী ন্যাশনেল রেকর্ড অংখা গুরিন্দর বীর সিং বিশাল টিকে তাই তেজসিন শঙ্কর দেব মিনা তাই কুলদীপ কুমার ও থংক্রংরক জুদা জুদা ইভেনো কতাল কতাল রেকর্ড সুনামখা আং যত নিশাই সেখান বরকন খাক হামতাই হামবাই আফারো কিচিং সং হাতর গনাঙ্গই যে কখন তুই তাবুক ককলাম অঙ্গই তঙ্গ অবংখা 100 মিটার রেস এবা সারা মিটার খাচিকমু সালনি বিশিঙ্গন চলারকনি 100 মিটার খাচিমুঙ্গ ন্যাশনাল রেকর্ড ওয়াইথাম সবাইকা যে এথলেটস থংক্রং অ রেকর্ড সবাইকা বরগংখা গুরিন্দর বীর সিং তাই অনিমেষ কোজোর আং ওয়ানসুকা ই খেপনি মন কি বাত পান্ডব বরক বাই কক সালাইনাই হনাই অনিমেশজি খুলুমকা গুরিন্দর বীর নন বহাইন খুলুমকা সত শ্রীকাল
2: খুলুমখা স্যার খুলুমখা স্যার
1: হাইকে তাকুক নরক বেলাইন কাহাম কাইসা এচিভমেন্ট খেলাই ফুনুকা নরক খরগনৈ অ চা সামুংন খেলাই ফুনুকা যেন রসামুঙ্গ ওরাম ওরাম নুগো খরগনৈকে রসাফানি ফিয়া তাবুক সুখা চ্যালেঞ্জ নি থংখলা অবু জর্সা জেথানি খরকসা কাইসা চ্যালেঞ্জ খেলায়ও তে খরকসা অবনো ইয়াসাগ অবনি ইয়াগুলো পুইলানি বরক তেব কত চ্যালেঞ্জ ইয়াফরি রব অব কবিন কাইসা বেলায় ওয়ানামা সিংসা থংমুঙ্গই বাসাখা আংখা খেলায়ও মন কি বাত খনাই তংনাই নরক খরকনি বাই সিনি লাইথুন তাই নরকনি অথংমুংনি লামনতই সাইমানথং আংনায়ও নরক যে ওয়ানামা সিংসা এচিভমেন্ট খেলাই ফনুকা অবনতই লুকরক তৈব কাহামকে সাইমানথুন
2: খুলুমখা স্যার আনি মুং অনিমেষ কুজোর আং 200 মিটার তাই 400 মিটার

0: আনক হাসিগনানি বাকই বেলায় খা বাসার খা হাকতর বাকই খাসিগনা বাকই মেডেল মান্না বাকই তাই বসংনি বরম তুবনা বাকই বিনি ও বাবাইসা ব দঙ জেফ্রু আং ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট সাইনে হারখা আফ্রু যত্ন আন শাখা 100 মিটার তা খাসিগনি হই অবশিনী ভারতীয় রগনি বাকই সুকজাক ইভেন্টিয়া ভারতনি লোকরগনি তরমা লগমাবাই 100 মিটার স্প্রিন্ট বাকই সুগলাক ফিয়া আনি বাবু তাই আং যত জরাও সাও গুরিন্দর জেফ্রু আবন সাই নাহারখা আরো নি সীমিত উকলক উসলানি কগ্ন কাসায়া জে রক সাও আবো চং মানগ্লা খনই আবনো আং খলাই ফুনুকনা মুচুঙ্গ আবনো আং খলাই ফুনুকনাই নং ন অব খলাই ফুনুক মান্নাই নন পুইতু তঙ বাবু জেফ্রু আনো অ কক পুইতু কুপলুং নি কক সাও আফ্রু আং অ পুইতু নি ফানো বসকাং সুকাংরুই প্লাংনানি চেঙ্খা তাই তিনি আং কুং সুগুই ভারতনি যত লোকরংন সানামো সঙ্গ ভারত হানি লোকরংব স্প্রিন্ট খাসিগি মানো
1: নাইদিনর খরংনি কুবুইন ওয়ানামা সিংসা কাইসা সামং খালাই ফুনুকা সালনিনি বিশিংগন নরক ন্যাশনাল রেকর্ড সবাইকা ওয়াইথম 100 মিটার খাসি মুঙ্গ পার্টিসিপেট খালাইমা তৈনাই গুরিন্দর বীর জে কক রত্ন খুরসাকা যে জায়গা গবাংমা বরকন সাউই দঙ্গ ভারতনি লোকরকনি শাক মাংবাই অঠমুঙ্গ চুগিয়া হই অমাহাই গবাংমা কেবংমুংনি বিশিংগুই ফানো নরক অ ওয়ানামা সিংসা সামুংন খ্লাই ফনুকা অবনি বাগিন আং নরক খরকনি নিথানি খনানা নাইও তাই মন কি বাত খনাই তংনাই রকনুবো সাইমানা মুসুনাই নরকনি খাও ওয়ানসুকমুং বাহাই তংমানি নরকনি খাকামা তাই নরকনি কথার সবাই বাহাই তংমানি নরক বাহাইকে অ নাহার মুংন মুখথাং খ্লাই মানকা সানা থাকে অ সামুং বসুক জরাতেই কুতুক তংমানি
0: আও স্যার আং গুরিন্দর বীর সাউই দঙ চেংমা জরাব গবাং মা স্ট্রাগল খ্লাইখা স্যার গবাং মা খাবো মিথিকা নং সই সামুংদা খ্লাই দং হই আং সাই নামানি সইদা অংখা হই তামনি হিনবা যত জরাও নং গপ্লাই ইংয়া ওয়াইসু ইসু নং সরং মুংবো মানো জেফরু আং চেংখা জেফরু আনি পারফরমেন্স আনি কাহাম ইংয়া খায়াকে জেফরু আং ইঞ্জুরি অংখা আনি নুখুং যত জরাও আনি লগিও তংখা তাই আনো খা বাসার খা বরক সাও আবো মুংসায়া সালসা হামিয়া অংমাবাই হায়াকেবা বিশা হামিয়া অংমাবাই আবনি ককমাং অবয়া নিনি যত লাংমানো পাই থাঙ্গা নিনি ইমাং নুগনানো তা মথাকদি আনি কুচ ব আনো অ ফুরংমুং রেখা নং তুমুং বাই থাং সকাঙ্গি ফাইয়াকে নিনি বাকি কেব অ সামুনো খালাই মানিয়া আবনি বাকিনো জেফরু চিনি দফা চিনি বারা বা চিনি লুকরক অ বাহাইকে সঙ্গন খা বাসার ও তাই চিনি বখানো গ্রাক খালাই টি সাও আফ্রো চিনি খা বাসামুং বাই থাইয়া
1: অনিমেশ জি
0: স্যার 2021 বিশ্ব জেফ্রু আং এথলেটিক্স ইয়াপ্রি সেকা আফ্রো যতন আনো সাকা নাইদে অব কাইসা কতাল লামা অবনো নং সামলগিদা মানো আবনি কিফিল মুঙ আং সাকা তাবুক আং অ লাম ইয়াপ্রি বারগুই পাইখা আবনি বাকি টং হালক জেসাফা নংথুং আং বিনি পাই থাক নাই নাকারনাই আনি বাবু ব আনো যত জরাও সাও নং অ সংসার ইয়াকুং বারোখা তৈ আরিনি সিমি ওয়াই সাফানো উকলক ফিরগৈ তা নাসিগি সারা থাকে যতন অব আবয়া অব হাইকক সাও তাই ওয়ানসুগো ফিয়া কিসাসুক বরগ্ন মুখ থাঙ থাও অংখরই অবন খলাই ফনুগো তাবক নং অ থাও নংখরই সে হায়াকেবা আবনি ফাইসিং খারিউই দংদি তাই বসকাং ফাইসিং সিগাঙি থাংদি যং নুখংনি যত লোকরক নন যত ফাইসিং তুই জেসক মানসাক চবাউই দংনাই অব খা বাই ফান অংথুং এবার রং পুইসা বাই ফান পান অংথুং যত পজা যং ন হরনাই নং খার উই সিমি থংদি তাই ভারত ন ফুনুগি রদি ভারত নি লোকরক ব খাসিগি মানো লোকরক আনো তাই বুইনব সাও ভারত নি লোকরক নি সাক মাং অমাহাইয়া জে বরক 10 সেকেন্ড নি সাই কিসা জরা নি স্প্রিন্ট খাসিগি মানানো ফিয়া তাবুক চিন খরক নি ফুনুগি রেখা ভারত নি লোকরক ব অবনো খালাই মানো অবশ্যই থানি মানিয়া

0: এক্সারসাইজ খেলাই দি নরক নি তালি খাওয়া কতর চাসামুং সৃজাক দঙ্গ নরক হরংনই নি বাকি তেওয়া হাই নহাই বেলায় বেলায় খাকা হাম ইয়াফারো
1: বেলায় হামবাই স্যার নন বেলায় হামবাই
0: নরক ন বেলায় বেলায় হামবাই আনি খাপাংনি হাক্তনি লুকরক ই জরাব হাক্তনি জুদা জুদা থাইও বেলাইখেন তুমানি নুকজাকা বেলায় সাতুং নবার কুতুং অমহাই জরাব বাইথং নাইকলনা বেলায় নাকুগ ওরাম ওরাম তৈ নদি সাতুঙ্গ নখনানি নাংখে কিসা নাইসময় নখর দি অবন নাহারি হাফাংনি ফাইসিংতেই জুদা জুদা ডিপার্টমেন্টস যে গাইডলাইন্স হাইকেবা থলজাক রাইডা সাকলাইকা অবন মৈতো নারক দি কিসিং সং চিনি হাকতর কুতুংনি কাতিনা বাকি গবাংমা লাম চিনি গান্ধী নগতঙ্গ নরক নুখনা তুমবালানি জরব চিনি গান্ধী নকনি চামুং নংমংব সলাইজাগৈ থাঙ্গ কাইসা কুসু থাইওকে হানি গলানি তৈ নংজাগ বাক্সা থাইওকে দয় আসুক রেজাগ তাই বাক্সা থাইওকে থাইসুক মরৈ বিনি সরবত নংজাগ অমা হাইকেন চেঙ্গোচিনি বাইথংনি তুমবালা মলনি তৈ কসাং নংমং নরক যতন অবন সাইমানও তাই অববাই নরক যতন সিনি যাক তুমুংন উত্তর ভারত থাঙ্কে গবাংমা থাইও আমপানা নুগুইমান্নাই অব থাইসু গখিনি বাহাইবাই বাক্সা কুতুং জারব তুমানি কাতিরব পাঞ্জাব তাই হারায়া নাও থাঙ্কে নুকনাই লাচ্ছি কতর কতর গ্লাস লাচ্ছি রাজস্থান তাই গুজরাত নুকনাই সস যত চামুংনি লগিসন উই থাঙ্গ তাই বিহার ঝাড়খণ্ড তাই উত্তর সালকাব বেলডি সরবত অবনি কক্ত তামসানানি অগুপুঙ্গ ফানব মানো কঙ্কন তাই গোয়াব কাকুম সরবত তাই সাউথ ভারত থাঙ্কে পান্নাকাম নির্মুর তাই সম্বরম উড়িষাও নুকজাগ বেলেপান্না অবরক নংজাংনাই তৈ সিমিয়া অম অংখা ভারতনি জুদা জুদা আমচানি জুদা জুদা হুকুমো বাই গদাল যাক তাংব তাংরক অবন কারিব অবরকনি বিশিংতৈন কাইসা ভারত কাহামকুট ভারতনি ওয়ানসুমুং চনাসাই ফায়ো তাই কাইসা কক বেলাইন মৈতো নারক দি অ তৈ কচাং গবাংকুক ন চিনি গানতি নক তাই চিনি হুক বানি ছিমি সনামজাগ অবরকনি বিশিঙ্গ মংসাবো কতর ব্র্যান্ডিং গরৈ ফিয়া অবনে বিশিং হুইজাক দঙ্গ ডাঙাইমা ডাঙাইফানি সিমি লুকরকনি খাতিজাক সিমং আং নরক যতন কয়ো তুমবলানি অ জরাব চিনি বাইথাংনি সেনামজাক তৈ কসাংন খাতুঙ্গই নং দে কিচিং চং তুমবলা মল ফাইকেন যত নুখুঙ্গন কাইসা ককনতি কক সালাইজাগৈ দঙ্গ অবংখা থাইসু থাইসু কাইসা যত লুকরংনি ককলামনি থাইঙৈ কাসাকা ভারতনি অমহাই কাইসাবো নুখুং মাঙ্গলা জাখানি তুমলা মল থাইসুংনতৈ মংসাবো কক সাজাগিয়া যত আমচাইও থাইসুংনি বিনি জুদা জুদা বুমুল তঙ্গ বিনি জুদা জুদা বাহাই তাই মতম কথক তঙ্গ মহারাষ্ট্র তাই কঙ্কন আমচাইও তঙ্গ হাফুস গুজরাত কেশর অবযতন থাইসুংনি লাংমা উত্তর প্রদেশ দশাহরি কাশিনি লেংরা সানা থাঙ্কে কাশিনি লেংরা থাইসুক বিনি কাশা জুদা তংমুং তঙ্গ মনমানি ইয়াগলব বিনি রংথাই সলাইজাক থাঙ্গিয়া কখ্রাং ন তঙ্গ বিহার জারদালু বিনি বাহাই বেলাইন মতম হাসাল তংতুতৈন বিনি সিনিমং মানিমানো সুসা মালদা যত মংবাইন লুকরকনি খা করংজাক দক্ষিণ ভারত থাঙ্কে বেঙ্গনপল্লি তুতাপুরি নীলম মলগুড়া তাইয়াং পশ্চিমবঙ্গ ফাঁকে হিমসাগর উড়িষ্যা তাই অন্ধ্রপ্রদেশনি সুবর্ণরেখা।

কক থাই সবাই সানা থাকে আম চাই সেলাই যাকমানি লগি লগি নাই সঙ্গে গরণ কথক বাহাইব সেলাই যাকই থাঙ্গ তাই কিচিং সং থাই সঙ্গ ইয়াপ্রিনি কামি আমসাইনি বাহারই হায়ংনি বাজারব থাঙে সগিকা দিনে মানকে বাতনি বিসংতে আং অ হুকবা খালাইনাই তাকুক বুকুক সঙ্গ খা বলাইনা মচুঙ্গ জেরক থাই সঙ্গ হুকবানি সামুং বাই বাই থাঙ্গ গদালই টনিকা হাকতুনি হোকবানি রংথং রাগ্রথানি নরকনি ইয়াপাইন বেলাইন বলায়ো নরকনি সাবুংন অবহাইকন খাইতংদে কিসিং সং তুমবালানি অজরও সানা থাকে রংনগ ততাবু সুতিন ফিয়া আং অমহাই কাইসা ক্লাসনি কক সাবান খনাকে নরক এডমিশন অংনাম মসুং জাগান কিসিং সং ওয়ানসুক নাই অমহাই কাইসা স্কুল জেঠানী চেরাই রকব ফায়ো শিকলা রকব ফায়ো উমর চাকরা রকব এডমিশন নাও জেঠানী মংসাব ফিস করই কতর কতর বিল্ডিং করই মংসা ক্লাসরুম বো করই যতনি সাই খাতুমা কগংখা অরনি ক্লাস অঙ্গ তৈমা কসার কিসিং সং অব কথমাইয়া অব কাইসা কুবুই চাইতুমংসি কেরালানি আলোবায়ানি সাজি ওয়ালাস শ্রেলজি অমাহিন কাইসা সুইমিং ক্লাব খলগুই টংখা তাবুকসু জরা সিবা সাইনি গবাং লুকরক অরতই ইয়কনা সরংখা সাজিজি দিবাং সেরাই রকনবো তৈ ইয়কনানি ফরংখা অসাক্তর মুংনি উকলগ কাইসা খা সাজাকাই কক বু হুজাক দঙ্গ কিসা বিশি সেকাং রং খুংসা ফিলজাগৈ রং সরংনাই রক থৈকা আপাতিমুং সাজি জিনো খানক গলৈসারেকা বওয়ান সুকা তুমং চেরাই রক তৈয়কনা রংখে গবামা চেরাই রকন লংমা আরি গালা খামু আরো নি সিমিন চেংখা বিনি অ তাং বতাং কিসিং সং সাজিওয়ালা সেরেলজি নি লংমা সিংন কাইসা কুথুক ফুরমং রুও বৈন চবানা নি বাগৈ গবামা রং পয়সা নাঙ্গিয়া নাঙ্গো কাইসা খাবাই সাকথার মুং তাই খা রুই চাইতমুং অওয়ানসুমুং রত্ন তৈ খরকসা বরক সাই সাই লুকরংনি লাকমান সেলাই মানো আনি খাপাংনি হাকতনি লুকরক থাংনাই কিসাসে সালো আং ইউরোপনি নেদারল্যান্ডও বেড়াইনানি সেফ মানখা আং গবাংমা মিটিংও মানজাকা আ বেড়াইমানি জরাও অমহাই কাইসা জরা সব ফাইকা অব ভারতনি যত লুকরকন খা বাসারুও নেদারল্যান্ড সংসারজা কাইসা পান্ডাব চুল মলনি গসাম কিসাস তাম্র রিপিন ভারতনি ইয়াগ ইয়াফারে রাজাগ অ পান্ডাব নেদারল্যান্ডনি মন্দির বক্রব তংমানি অ তাম্র রিপিন তৈ হাকতনি ফাটা তাই বিসিংগ বাবাইনি থাইনি সিমিন আং জয়াবুই গবাংমা ককটুমা মানখা লুকরক বরকনি খাতুমানি ককনো সাকা তাই বাইথংনি কুংচুংমানি ককনবো বলাইখা হায়ুং গনাঙ্গই জুদা জুদা থাইও তংনাই তামিল বসংনি লুকরকনি বিসংগবো অ পাটিমুংনতৈ বেলাইখন খা বাসাজাক তাই তংথকলাইজাক কিসিং সং অ তাম্র লিপিন তৈ লুকরকনি বিসংগ কিসাসক সংমুং আজাইখা অবনি বাগৈ আং তিনি অববাই গরংজা কিসাসক ককনো নরকনো সানানি মচঙ্গ আর কাইনি চিসা কতর তাই কাইথাম চিকন তামানি তংলা তঙ্গ অব আলাইদাখে ববগরা রাজেন্দ্র চুল পুইলা বাই বিনি বোফা ববাগরা রাজ রাজা চুলনি কাইসা ককনো নারকানি কক বাই করংজাক চালাইসং অ তাম্র লিপিন তৈ লুকরং বিসংগ কিসাসক সংমুং আসাইখা আবনি বাকে

0: কৃষ্ণ পাইপলাইন বনানী সামুং কত খলাইকা ব গবাং মানগ পাইপলাইন তৈ তৈ তনছাই রেখা জে নুখুঙ্গ তৈন তৈ সালব্রুম ন চবা খলাইনা নাঙ্গো বরক নি বাকি বেলাই কাহাম উংসুখা কিচিং সং থানাই তাল আং কাইসা কক কাহামকে সাইমানখা অব মনকে বাদ বাইব গরংজাক অবনি বাকি দিনে আং নরক বাইব শেয়ার খালাইয়া নাম তামিলনাড়ু নি নাগের কয়েল খরকসা টিচার বাই আং মালাইকা আং বো বাই বিশি থাপছি সকাং মালাই মানি আং কক সাই দঙ্গ গিরিজা আমানি আং বো বাই মালাইফুরু কিসাস শিখলা রকব বিনি লগি তংমানি কিচিং সং গিরিজা আম্মাজি কাইচি বাস রংনক চালুগী দঙ্গ অবনি বিশিং চেন্নাইনি জয় গোপাল গুরুদিয়া হিন্দু বিদ্যালয়া কাইসা দঙ্গ বিনি হানু হামজাত মানি সামুং বাই হাক্তনি লুকরক খা বাসাও বা মনকি বাতি বিশিংতেই খা বাসাও হাক্তনি সেঙ্করা রক্তি বাকি সামুং তাংনানি খাচঙ্গ অবনি বাকি ব বিনি ব্যবাগ রংনকনি সঙ্গনাই রকন খাতুং রেখা ব চেরাই রকনু সাকা হাক্তনি ফান গনাং সেঙ্করা রকনি বাকি সাল রং খকসা ইয়াফারনানি বিশ্ব যত সঙ্গনাই রকনি বখাক্তি খক থামরা দকশিবা রং জমক জাকনাই ও কিসা কিসাকে ইয়াফারমা বাই চল্লিশ লাখ রং জমকা গিরিজা আমা অ রাংনি চেক আনু ইয়াফারকা ব বাই কক সালাই আং সাইমানকা আমা ভারতনি বাকি বিনি ইয়াফারমু বেলায় কতর থানায় বিশ্ব চেন্নাইনি পুইলা হিন্দু বিদ্যালয়া বিশি বাচি পুমানি হাতনি রংতৈ হুকুমু মুকুমুনি বরম নস্কাঙ্গ আগুগুই দঙ্গ অ রংনক নেটওয়ার্কনি সামুং বেলাইকে বলাই জাগনাই আং অ সামুং বাই গদালজাক যত লোক রক্ত বেলাইকে খাকা হামিয়াফর তাই সঙ্গনাই রকনব হামজাকমু ইয়াফর জেবরক ফান গনাং সেঙ্করা রংনি বাকি ইয়াফারমানি কিচিং সং ভারতনি বেবাক কামিরগ মূসায়া মূসা উই দঙ্গ অব সঙ্গন খাবাসারু গবংমা অমহাই চাইতুমুং রকনি কগ্রব সালাই জাগিয়া পিয়াচং অমরকনি কক সাইমানকে চিনি পৈতক রাগ নঙ্গ জে হাক্তর বাইথংনি লুকরকনি ফান বাই বস্কাং আগুগুই দঙ্গ আং নরকন কয়জাও নরকনি গানাগিনি অমহাই চাইতুমুং রকন নাইজাদি জে বড়রক হদানি বাগৈ কাহাম সামুং খ্লাই দঙ্গ বরকন সিনিদি বরকন বরম রদি বরকনি থানি সরংদি মানখেবা নরব সাক সাকন আ সামুং বাই গদাল রদি ফাইনাই তাল মনকি বাত কবুন খা বাসা জংনাই কক তৈ হাইন হাই নরক বাই গরংনাই বেলাই বেলাই হামবাই খুলমকা
1: এতক্ষণ
2: এতক্ষণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠান আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। এরপর মন কি বাত অনুষ্ঠানের ককবরক এবং বাংলা অনুবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে, প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ।

উইছে মাঠে হঠাৎ আসে কালবৈশাখী, সবুজ পাতার কান্না দেখি, রসের রাজা পাকা আম, দুধ কাঁঠালের মিষ্টি থাম, মধুমাসের এই তো ঋতু তৃপ্তি আনে মিষ্টি কিছু। শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুভেচ্ছা সকলকে। আবার এক সপ্তাহ পেরিয়ে আমরা ফিরে এলাম হ্যালো অনুরোধ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে। কিছুটা সময় আমরা কাটাবো গানে সুরে কথায় সব কিছু মিলিয়ে। নিশ্চয়ই ভালো আছেন সবাই, যে যেখান থেকে বসে অনুষ্ঠান শুনছেন প্রত্যেককে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনারা ফোন করবেন 03824295192 এই নাম্বারটি ডায়াল করে কথা বলবেন, গান শুনবেন। এবং অবশ্যই সিক্রেট কোড বলতে হবে, প্রথমেই জানিয়ে দিই আমি যে কবিতার লাইন কোটি উচ্চারণ করলাম সেই সঙ্গে সাজুজ্য রেখে আজকের অনুষ্ঠানে সিক্রেট কোড থাকবে মধু মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস। আম কাঁঠাল লিচু সমস্ত কিছু মিলিয়ে একটা রসের টইটুম্বুর অবস্থা, যদিও অতীতের মতো এখন আর সেরকমভাবে ফলের সমাহার আমরা দেখতে পাই না, তারপরও আছে। সেই সূত্র ধরে আজকে সিক্রেট কোড থাকবে মধু মাস। যদি একসময় চৈত্র ছিল মধু মাস, কিন্তু কালক্রমে জ্যৈষ্ঠ মাসও মধু মাসে পরিণত হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের ফলে। এবং ফলের সঙ্গে যেহেতু জ্যৈষ্ঠ মাসের সম্পর্ক, আমাদের স্কুল ছুটি হতো, এখনও হয়, হলে সেই যে মানে ফ্লেভারটা আছে সেটা হয়তো আমরা পাই না। আম কাঁঠালের ছুটি এরকম করে আমরা বলতাম, গ্রীষ্মের বন্ধ বা সামার ভ্যাকেশন যাকে আমরা বলি, তো সেই দিন তো আর নেই, তারপরও কিন্তু পুরোটা হারিয়ে যায়নি, অনেকটাই আছে। সেই সঙ্গে সাজুজ্য রেখে আজকে সিক্রেট কোড মনে রাখবেন মধু মাস, মধু মাস এই সিক্রেট কোডটা বলে অনুষ্ঠানে প্রবেশ করবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ফোন লাইন আপনাদেরকে খুলে দেবো, আপনারা ট্রাই করবেন এবং কথা বলবেন।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার,
1: মধুমাস।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: আচ্ছা,
1: হ্যাঁ আমি গান শুনবো অর্পণ।
0: গানের লাইনটা বলুন বলুন আপনি।
1: পরদেশে যাকে পরদেশিয়া,
0: পরদেশ যাকে পরদেশিয়া।
1: হ।
0: আচ্ছা,
1: দাদা ভাই রেডিওতে আসছে না?
0: আসছে না?
1: আসছে না দাদা ভাই, কারেন্ট হয়ে তো চলে গেছে।
0: এটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না, আমাদের যারা আছেন টেকনিক্যাল স্টাফ তারা দেখবেন বিষয়টা, নিশ্চয়ই যাবে, কোনো একটা যান্ত্রিক গোলযোগ হয়তো বা হয়ে গেছে তার জন্যে, বা কারেন্ট চলে গেছে এমন হতে পারে।
1: ঠিক আছে দাদা ভাই, ভালো থাকবেন, নমস্কার।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আপনার জন্যে পাঠাচ্ছি আপনার পছন্দ করা গানটি।

0: হ্যালো,
1: নমস্কার নেবেন দাদা।
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ শহর চণ্ডীপুর থেকে বলছি।
2: হ্যাঁ হ্যাঁ
1: আর প্রসেনজিৎ দা অনেক দিন পর এসেছেন।
2: হ্যাঁ হ্যাঁ
1: কিছুক্ষণ আগেই জহরদার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, উনিও বললেন যে প্রসেনজিৎ বাবুকে তো পাচ্ছি, অনেকদিন হয়ে গেল। যাই হোক, আজকে আপনি চলে এসেছেন, খুব ভালো লাগছে।
2: হ্যাঁ, আমার ভালো লাগছে আপনাদের সঙ্গে
1: আর
2: কথা বলতে।
1: মধুমাস আজকে সিক্রেট। তো আজকে আমি একখানা গান শুনবো, 1984-এ রিলিজ হয়েছিল, ছবির নাম তফা,
2: আচ্ছা,
1: আর গানটা হচ্ছে গোরি তেরে আং আং মে।
2: আচ্ছা,
1: গানটি গেয়েছেন মহান শিল্পী কিশোর দা আশাজি, আর গানখানির রূপ দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ একজন গীতিকার ইন্দিবরজি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সবার আদরের বাপ পিদা।
2: আচ্ছা,
1: আর ওই গানের মধ্যে অভিনয় করেছেন জিতেন্দ্র আর শ্রীদেবী। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, জওহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, বরুণ চিত্রধর, বুলটি ভুবন, অবিনাশ তেলি, ভগবান সিং পারমার, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছে সবাইকে নিয়ে শুনবো।
2: ঠিক আছে, আপনাদের প্রত্যেকের জন্য পাঠাচ্ছি আপনার পছন্দ করা গান। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, গান শুনতে থাকুন।
1: নমস্কার।
2: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: আর ক্রিকেট করতে দিয়েছেন মধুমাস, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: সত্যি মধুমাস বলতেই হয় জ্যৈষ্ঠ মাসকে,
1: আচ্ছা,
0: কারণ আম কাঁঠাল প্রচুর পরিমাণে হয়তো বা অ্যাভেলেবল হয়, আর সেই সময়টাতে সত্যি মনটা একেবারে হৃদয়টা রসে টইটম্বুর টইটম্বুর হয়ে থাকে। তাই একটা পর্যায়ে মধুমাস সত্যি দিয়েছেন, আর আমরা অনেক সময় ভাদ্রমাসকেও মধুমাস বলি অনেক সময়।
1: আচ্ছা আচ্ছা, আপনি গানের পছন্দটা বলে ফেলুন অনুপবাবু,
0: তাল
1: গানের পছন্দটা বলে ফেলুন, আমাদের হাতে সময় খুব কম, খবরের সময় এলে আর কথা বলতে পারবো না, গানটা খবর পড়ে শোনাতে হবে।
0: একটি ছবি আছে,
1: হ্যাঁ,
0: ও মাম্মি মাম্মি ও টেডি ডেডি, এসে এরকম গানটা, দিওয়ানা মস্তানা আর যাদের নিয়ে শুনবো, সতীশ ভাই আছেন, প্রেমজিৎ বাবু আছেন, তারপর কমলিকা ভট্টাচার্য, সুতবা ভট্টাচার্য, দেবজিৎ দাস আর সজল দাস, সজল মালাকার শুনবেন। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আপনার গানটা খবরের পর শোনাবো আমরা।

শ্রোতা বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আকাশবাণীর দিল্লি স্টুডিওতে। সেখান থেকে সম্প্রচারিত করে শোনানো হবে আপনাদেরকে হিন্দি সংবাদ। সংবাদের পর আমরা আবারও হ্যালো অনুরোধ অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফিরে আসব ঠিক 1:05। সবাই আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। এখন রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার নেবেন?
1: নমস্কার
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের বিভিন্ন জেলা থেকে।
1: আচ্ছা,
0: আর প্রথমে তো আপনাকে নমস্কার, তারপর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই খেলো অনুরোধ অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার। আর আজকের সিক্রেট কোড আপনি রেখেছেন মধুমাস। যাই হোক, গানের কথা বলে ফেলি এবারে।
1: হ্যাঁ বলুন।
0: গান বাকি আমি শুনব আজকে, আমি ছবির নাম হচ্ছে নুরি। গানটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন।
1: গানের লাইনটা বলুন।
0: চরি কই আয়ে।
1: কি?
0: চরি চরি কই আয়ে।
1: আচ্ছা দেখছি আমি,
0: দেখুন তো, না হলে অন্য বলতো বলতো। আর আজকে সত্যি সিক্রেট কোড রাখছেন, খুব সুন্দর একটা সিক্রেট কোড রাখছেন। আজ জ্যৈষ্ঠ মাসের প্রায় 16 দিন হয়ে গেছে, আর মধুমাস দেখুন এই যে সময়, সেই সময়ে বিশেষ করে হয়তোবা আমরা যারা গ্রামের লোকেরা রয়েছে, গ্রামে বসবাস করছি, সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু অনেক ফল কিন্তু আমাদের বাড়ি থেকে পাচ্ছি। বিশেষ করে আপনার 1 নম্বর কাঁঠাল, আম, এইগুলো কিন্তু সবার বাড়িতে লিচু কিন্তু সবার বাড়িতে পাওয়া যায় না, তবে আছে অনেক আছে, কিন্তু আম এবং কাঁঠালটা প্রত্যেকের বাড়িতে রয়েছে।
1: হ্যাঁ সেটা কমন কমন একটা ফল আমাদের প্রায় প্রতিটি বাড়ি বাড়ি
0: রয়েছে। আম গাছে আম ধরছে না দাদা, জানি না কেন।
1: হ্যাঁ আম হ্যাঁ আমের ফলনটা আমি জানি না অন্য জায়গার কি অবস্থা, আমাদের এখানটায় কম হয়েছে যা দেখতে পাচ্ছি আর কি আপাত দৃষ্টিতে, আর বা নষ্ট হয়ে যাচ্ছে।
0: যে গাছে আম ধরবে না সেই গাছের আমের পাতা কাজে লাগে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ আমাদের একটা রয়েছে নাকি, মানে দেবতার কাজে হয়তো বা ইয়ে করতে হয়। আর দেখুন আমি যখন ছোট ছিলাম, বা আমি কেন আমরা যখন সবাই যারা হয়তো বা আমার বয়সী যারা রয়েছেন বা একটু বেশি বয়স বড় হয়ে গেছেন, আমরা যখন সবাই ছোট ছিলাম তখন কিন্তু আমাদের একটা আনন্দ থাকতো। যেমন বিশেষ করে এই সময়ে স্কুল বন্ধ হতো, আমরা বলতাম যে আম কাঁঠালের বন্ধ,
1: সেটা তো বলেছি আমি শুরুতেই।
0: আর তখন একটা আনন্দ থাকতো আমাদের থেকে, যে গাছ থেকে যখন আমটা পড়বে তখন আমরা কুড়ে নিয়ে এসে আমরা ঘরে খাবো, সেটা সেটা নিয়ে অনেক মানুষের
1: সেই তো
0: পেয়েছি সত্যি, মানে সেই দিন তো আর আমরা পাবো না। আর এখন সত্যি দেখা যাচ্ছে না যে বাচ্চাদেরকে আম করে আনতে,
1: আসলে
0: কুড়কুড়ি এবং সিটিও কিন্তু বাচ্চারা খুশি হয়ে যাচ্ছে, আম কিছু বদল হয়ে যাচ্ছে।
1: আম কুড়িয়ে আনবে, আমের আমের গাছও সেরকম ভাবে কমে গেছে, আম গাছটা কেটে লোকে বসতি স্থাপন করছেন। দ্বিতীয় কথা হলো গিয়ে কি, আজকাল ছেলেমেয়েরা বিভিন্ন মানে ক্ষেত্রে এত ব্যস্ত হয়ে যাচ্ছে, সেই ছোটবেলা থেকে নানান কিছুতে, হ্যাঁ নানান কিছু কিছুতে ব্যস্ত হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে একটা মানে বাস্তবতা, আমাদের এই যে মোবাইল ফোনটা কিন্তু অনেক কিছুই কেড়ে নিয়েছে, দিয়েছে অনেক কিন্তু কেড়ে নিয়েছে অনেক কিছু, মানে শৈশবটা কেড়ে নিয়েছে পুরো মাত্রায় বলা যায়। কারণ এখন ঘরের মধ্যে থেকেই সম্পূর্ণ বিনোদন তারা নিচ্ছে, তো সেই যে ন্যাচারাল যে মানে বিনোদন যেটা আছে, প্রাকৃতিক বিনোদন যেটা ছিল, সেই মাঠে ছুটে বেড়ানো, আম কুড়োনো বা খেজুর বা আপনি বলুন ওই কি জাম, এই জিনিসগুলো যে কুড়োনো, যে ছোটোবেলাতে আমরা যেটা করেছি, বা কাঁচা আম বিকেলে পেড়ে কোলা পাতা কেটে সেখানে বাড়িঘর থেকে মরিচ টরিচ নিয়ে খাওয়া, যেগুলো

0: এগুলো মানে আমরা পেয়েছি সেই 90-এর দশকের আমরা যারা শিশু ছিলাম, যারা আমরা এর আগে যারা ছিলেন তারা তো আরো বেশি করে পেয়েছেন, বিশেষত আমরা যারা মানে 90s kid যাকে বলে, আমরা আরো আমরা এটা আমরাও পেয়েছি, কিন্তু এর পরবর্তী সময় থেকে এটা অনেকটাই কমে গেছে, এখন নেই বললেই চলে, আছে এটা একদম মানে নামে মাত্র আছে।
1: সবকিছু বদল হয়ে যাচ্ছে
0: আপনি গান শুনুন, পাঠাচ্ছি নুরি ছবি থেকে গান শুনুন, এই কথাগুলো আরো হবে অন্য।

0: হ্যাঁ হ্যাঁ বলুন আপনি।
1: ভালো আছেন তো আপনি স্যার?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আচ্ছা স্যার ভালোই আছি, আর আজকে মনে হচ্ছে আমার ভাগ্যটা সহায় করেছি আপনাকে পাওয়ার জন্য।
0: না না এসব কি বলছেন,
1: অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম আপনার জন্য।
0: আচ্ছা,
1: কারণ আপনি যখন অনুষ্ঠানে আসেন তখন আমাদের সবারই মনটা একবারে ভালো হয়ে যায়।
0: আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে।
1: আর আজকে কথা হয়েছিল আমাদের আশুতোষ বাবুর সাথে,
0: তিনি বলেছেন এটা
1: আপনার কথা প্রসঙ্গে কথা হয়েছিল যে আপনাকে পাচ্ছেন, আমরা অনেকদিন ধরে মিস করছি।
0: আচ্ছা
1: আপনি আসছেন না, আর আমাদের মনটা যেন একবার কিছুতে ভালো লাগছে না আপনি না আসেন। তো ভালো লাগলো আজকে আপনি এসেছেন, আমার ভাগ্যটা সহায় করেছে, আপনার সাথে কথা বলার সুযোগও পেয়ে গেলাম। কিছু আর আমি সময় নষ্ট করছি না, কারণ শ্রোতাদের জন্য কিছুটা সময় দিতে হয়। তো আমাকে আজকে একটা গান শুনিয়ে দিন, যাদব কি কসম ছায়াছবি থেকে 1985 মুক্তিপ্রাপ্ত, সুরেশ ওয়াদকরের কণ্ঠে। বৈঠ মেরে পাশ তুজে দেখতা রহ, মিঠুন চক্রবর্তী জিন্নাতমনের অভিনীত সেই ছবিটি। আর সেই গানটি তো লিখেছেন আমাদের সঙ্গীত জগতের মহান গীতিকার আনন্দ বক্সিজি, আর সেই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের মহান সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালজি।
0: আচ্ছা,
1: আর সেই গানটি শুনবো, আপনাকে নিয়ে শুনবো, আর সঙ্গে রয়েছেন আমাদের আশুতোষ বাবু রয়েছেন, আর প্রেমজিৎ ভাই রয়েছেন সাথে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ঠিক আছে স্যার, ভালো থাকুন আপনি।
0: হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকবেন, ফোন করবেন, পাঠাচ্ছি আপনার পছন্দ।
1: ঠিক আছে স্যার, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার আপনাকেও।

0: নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নেবেন স্যার?
0: নমস্কার,
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।

0: হ্যালো,
1: নমস্কার দাদাভাই।
0: নমস্কার,
1: আমি সঙ্গীতা দেব না চন্দ্রপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: আজকে সিক্রেট কোড হচ্ছে মধুমাস, আর আমি গান শুনতে চাই লতা দিদির কণ্ঠে, ওরে মন গুনগুন, ছবির নাম অগ্নি পরীক্ষা।
0: ওরে মন গুনগুন,
1: ওরে মন গুনগুন। আর গানটি আমি আপনাকে নিয়ে শুনতে চাই, আর জহ দাদা, প্রমোদিত দাদা, অবিনাশ ভাই, আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনব, আর বুলটি দিদিভাইও শুনবেন।
0: আচ্ছা
1: তো রাখছি দাদাভাই, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথা এবং কানে আমাদের আজকের হ্যালো অনুরোধের সময় একেবারেই প্রায় ফুরিয়ে গেছে। আজকে আমরা অনেকের সঙ্গে কথা বলতে পারিনি, বিশেষ অনুষ্ঠানের জন্য কিছুটা সময় আমাদের চলে গেছে নির্দিষ্ট সময় থেকে। হয়তো অনেকে ফোনে ট্রাই করেছেন, পাননি অনুষ্ঠান শুনেছেন, যারা ফোন করেছেন, যারা করতে পারেননি অনুষ্ঠান শুনেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান থেকে। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে কথায় গানে সঙ্গে নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন সবাই। হ্যালো অনুরোধ আজকে এ পর্যন্তই। আজকে হ্যালো অনুরোধে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, এবং কারিগরি বিভাগ থেকে প্রকৌশল সহযোগিতা করেছেন সীমা চৌধুরী এবং বিশ্বজিৎ দাস। হ্যালো অনুরোধে আবারও আপনাদেরকে সঙ্গে নিয়ে ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী রোববার ঠিক একই সময়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে আপনাদেরকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ও জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দার বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়।
2: তাম্র পট্টিকাও কো লেকর লোগোঁ মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা রাজ রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি হ্যায়। ইন তাম্র পট্টিকাও মে চোলা বংশ কি উপলব্ধিও কা ভি বর্ণন মিলতা হ্যায়। ইনসে পতা চলতা হ্যায় কি চোলা সাম্রাজ্য কি

0: समुद्री शक्ति कितनी मजबूत थी, दक्षिण पूर्व एशिया के देशों के साथ उनके संबंधों की जानकारी भी इनमें मिलती है।
1: श्री मोदी बोलें, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরো শক্তিশালী হয়।
0: দেশ अपने लोगों की শক্তি से আগে বড় রাহা হ্যাঁ। মেরা আপসে আগ্রহ হ্যাঁ, আপনি আসপাস কে এসে প্রয়াসো

0: আরো শক্তিশালী হয়।
1: দেশ আপনি লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায় মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনে পহচানিয়ে উনকি সরাহনা কিজিয়ে উনসে সিখিয়ে আর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষা মহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে, তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধে হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি 4তলা বাণিজ্যিক ভবন ভেঙে 2 জন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে 2জনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3জনের অবস্থা আশঙ্কাজনক, 5জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নিরভা এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দপ্তর সূত্রের খবর, নিরভার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তানসহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে 6:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলং এ আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6000-এর বেশি জায়গায় সাইকেল

0: মেলানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন মহিলা বিষয়ক অনুষ্ঠান মহিলা মহল।

0: মহিলা মহল।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা মানুষ, আমাদের বেঁচে থাকা, সঠিকভাবে বেঁচে থাকা এবং আমাদের যে অধিকারগুলো রয়েছে, মানবতার যে অধিকারগুলো রয়েছে, যেটি মৌলিক অধিকার, সেটাকে সুরক্ষিত রাখা, সেটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আজকাল যে পরিবেশ আমরা চোখের পাশে দেখছি, সেটা কিন্তু এক বীভৎস চরিত্রের দিকে যাচ্ছে মানুষের। কারণ নারী নির্যাতন বা নারী পাচার থেকে শুরু করে অনেকে কিন্তু ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু আগে সেগুলো যেটা আমরা গল্পে শুনতাম, সেটা কিন্তু এখন বর্তমানে আমরা প্রত্যেকের সামনে দেখছি, যে কোনো একটা পরিবারে যে কোনো একজন অ্যাডিক্টেড। কিন্তু সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের অনুষ্ঠানে রয়েছেন আপনার
2: নাম? আমি অ্যাডভোকেট অনিন্দিতা কর, কৈলাসহর প্র্যাকটিস করছি, কৈলাসহর বার লাইব্রেরিতে আছি। আমি আজকে ড্রাগ অ্যাবিউস নিয়ে কিছু কথা বলবো। ড্রাগ মিন্স, আমরা অনেক ক্ষেত্রে ড্রাগটা মানে কি, ড্রাগ মেডিসিন, কিন্তু আমরা ড্রাগ বলতেই বুঝি কি, নেশা,
1: নেশা
2: আমাদের যেটা মনে হয়। কিন্তু ডক্টর টার্মসে যেটা ড্রাগ মানে
1: মেডিসিন,
2: কিন্তু আমরা নর্মাল লাইফে ড্রাগ মানে নেশা জাতীয় জিনিস। সেই ড্রাগটা, ড্রাগ অ্যাবিউস, অ্যাবিউস মিন্স যখন একটা জিনিস একটা কাজের জন্য তৈরি করা হলো, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে একটা অন্য কাজে, মানে অন্য মানে কি, একটা খারাপ কাজের জন্য, খারাপ কাজে, যেটার ভালো দিকটা রেখে আমরা খারাপ দিকটা ইউজ করছি, সেক্ষেত্রে অ্যাবিউসটা চলে আসছে। তো ড্রাগটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ড্রাগটা ইউজ করি তিনটে কাজে, মেডিকেল পারপাস তিনটে কাজে ইউজ করি। যেমন ডায়াগনস্টিক, কোনো একটা রোগ জানার জন্য এই রোগটা হয়েছে কিনা, যেমন আমরা ব্লাড নেওয়া হয়, তারপরে ব্লাড টেস্ট করি, তখন একটা মেডিসিন ইউজ করা হয়। তারপর অনেক সময় প্রিভেনশন, যেমন আমরা এই কিছুদিন আগে করোনার জন্য ভ্যাকসিন দিয়েছি, সেটাও একটা ড্রাগ, প্রিভেনশনের জন্য করলাম। তারপর ব্যবহার করি ট্রিটমেন্ট পারপাস, যখন আমরা সেই রোগটা হয়ে গেছে কিওর হওয়ার জন্য, তিনটে পারপাস আমরা ড্রাগ ইউজ করছি, সেটা ড্রাগ। কিন্তু
1: যেটা দরকার এই তিনটা পারপাস,
2: এই তিনটা পারপাস আমাদের ড্রাগ এর প্রয়োজন। কিন্তু
1: অনেক
2: অ্যাবিউস হয়ে যাচ্ছে, অ্যাবিউস মিন্স তখনই সেটা আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করছি। যেমন কারো মেন্টালি ডিসঅর্ডার থাকতেই পারে,
1: আজকালকে সেটা একটা,
2: কখন হয় লোনলিনেস থেকে, হাইপার টেনশন থেকে, তখন আমরা ডক্টরের কাছে যাই, বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া, মেডিসিন দেওয়া হয় আমাদেরকে, সেটা আমরা ইউজ করি। ইউজ করে আমরা বেশ কিওর হয়ে গেলাম, ডক্টরটা একটা পিরিয়ড অফ টাইম দিয়ে দিলেন, এতদিনের জন্য ইউজ করা হলো, আমরা কিওর হয়ে গেলাম, রিলিফ পেলাম। সেই যে রিলিফ পেলাম, সেটা আমাদের কাছে কি হলো, একটা নেশা হয়ে গেল।
1: আচ্ছা,
2: সেটা আমি এডিক্টেড হয়ে গেলাম,
1: মানে কোর্সটা শেষ হওয়ার পরও কিন্তু
2: আমি ইউজ করছি, সেটা মনে হচ্ছে এটা হলেই আমার ভালো,
1: মানে এটা না খেয়ে আমি থাকতে
2: পারছি না। তখন আমি কি হলো, সেটা আমার মেন্টালি, কিন্তু অরিজিনালি ডক্টর কিন্তু আমাকে এই পিরিয়ডের জন্য দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার মনে

0: ধরনের ধারণা হয়ে গেল যে আমি এটাতেই ভালো থাকব, সেটা আমি নেশাগ্রস্ত হয়ে গেলাম, এটার উপর এডিক্টেড হয়ে গেলাম।
1: সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মেন্টালি বলবো,
0: হ্যাঁ, মানসিকভাবে এক মানসিক রোগ সারানোর জন্য, মানসিক ডিসঅর্ডার সারানোর জন্য আমাকে ওষুধ দেওয়া হলো, আমি আবার ওইটার উপর এডিক্টেড হয়ে আমি আবার অ্যাবিউসে পরিণত হয়ে গেলাম, মানে ড্রাগ অ্যাডিকশনে পড়ে গেলাম। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাশির ওষুধ একটা আছে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, যেটা কন্টিনিউ ইউজ করা হয়েছিল কি জন্য, সর্দি কাশি হলে কাশিটা যাতে, হ্যাঁ, কফ সিরাপ, এটা বর্তমানে কি হয়েছে, ব্যান করা হয়েছে, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা নেশার জন্য ইউজ হচ্ছে, প্রতিনিয়ত ধরা হচ্ছে, কার্টন কার্টন মাল ধরা হচ্ছে, ধরে পুলিশ স্টেশন নেওয়া হচ্ছে, কেস হচ্ছে। হ্যাঁ, তো কি আমরা
1: ভালোর ভালোর দিকে কিন্তু তার সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট,
0: আমরা নেশাগ্রস্ত হয়ে গেলাম,
1: ধরা পড়ছে,
0: আমরা এই এইভাবে ড্রাগ অ্যাবিউসে এইভাবে আমরা কিভাবে যাচ্ছি, এইভাবে অরিজিনালি ভালোর জন্য সেটা বানানো হয়েছিল, কিন্তু আমরা ধীরে ধীরে সেটা ইউজ করে করে আমার মনে হলো এটাতেই ভালো আছি আমি, এইটাই আমি নেশাগ্রস্ত হয়ে গেলাম, হ্যাঁ, এটাতেই আমি ভালো থাকবো, এইটাই খেয়ে যাচ্ছি, তখন আমার এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেল, এটাই আমার খেতে হবে, এটা ছাড়া আমি কিছু বুঝি না। বর্তমানে দেখবেন স্কুলগুলোতে বিশেষ করে ড্রাগ এডিক্টেড বাচ্চারা বেশিরভাগ স্কুলগুলোতে 8, 9, 10 এইসব বাচ্চারা ড্রাগ এডিক্টেড। এডিক্টেড কি, এই তো কেউ হয়তো হেরোইন, ব্রাউন সুগার,
1: তো সেটা বাচ্চারা কিরকম পাচ্ছে যেহেতু তারা স্কুলে,
0: আমাদের একটা একটা ইয়ে আইন আছে, মানে স্কুল বাউন্ডারির বাইরে 200 মিটারের মধ্যে কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী যাতে বিক্রি না হয়, কিন্তু আমাদের স্কুলের ভেতরেই এমন কিছু মানুষ ঢুকে যাচ্ছে বা আমাদের ফ্যামিলিতে এমন কিছু বাচ্চারা, প্রথমত বাচ্চারা শেখে কোথা থেকে, ফ্যামিলি থেকে, ফ্যামিলিতে হয়তো ফ্যামিলি মেম্বার কাউকে দেখছে এই নেশা জাতীয় এই ট্যাবলেটগুলো ইউজ করছেন, করে বাবা খুব রিল্যাক্স আছেন, মা খুব রিল্যাক্স আছেন, সে দেখে ভাবে বাহ এটা
1: আমিও
0: সেই সে নেশাতে অ্যাবিউসে পরিণত হচ্ছে, সে ধীরে ধীরে এই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সে যখন করছে আমাদের সঙ্গে কি, আমাদের বাচ্চারা কি হয় আমাদের থেকে বাইরে ফ্রেন্ডদের সঙ্গে বেশি টাচে
1: থাকছে,
0: তখন সেই ফ্রেন্ড কি করলো, আমি এটা খেয়ে খুব ভালো আছি রে,
1: ব্যাস একজনের কাছ থেকে আরেকজন খবরটা পেয়ে গেল,
0: তোকে এনে দেবো, সেও আনলো, আরেকটা বাচ্চা শেষ হলো, এইভাবে সমাজটা ধীরে ধীরে একদম নেশাগ্রস্ত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, আর্থিক ডিসঅর্ডার হচ্ছে, আর অর্থনৈতিকভাবে বাড়ির সমস্যা বাড়ছে, কারণ সবাই তো টাকাগুলো তো ওই দিকে যাচ্ছে, তখন সামান্যতম হেরোইন বা ব্রাউন সুগারের সামান্য ইয়ে, যেটা আমরা যেটা কোর্টের ইয়েতে দেখি, সামান্যতম মিনিমাম কোয়ান্টিটি যেটা 200 রুপিজে বিক্রি হয়, জাস্ট বিন্দু
1: বা
0: 200, তাহলে সেই 200 রুপিজটা সে কোথা থেকে আসবে,
1: ফ্যামিলির যদি কেউ অ্যাডিক্টেড হয় তাহলে
0: তার তার ঘরে খাবার আসবে না, সে নেশা জাতীয় নেশা না করলে তখন সে তার কোন তার হিতাহিত জ্ঞান থাকবে না, যার ফলে ক্রাইম বাড়ছে, ফ্যামিলিতে বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস চুরি করা শুরু করেছে, কারণ টাকার প্রয়োজন, টাকার দরকার,
1: মানে একটা হ্যাবিটেই কিন্তু অনেক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাকে বাজে অভ্যাস, যে যে অভ্যাসগুলো বাজে ভাবে আমি ধরছি সেই অভ্যাসগুলোতে কিন্তু আমাকে আস্তে আস্তে পরিণত করে দিচ্ছে,
0: কিন্তু কি জন্য ইয়ে করা হয়েছিল, ভালোর জন্য, এই মেডিসিনগুলো ভালোর জন্য বানানো হয়েছিল, কিন্তু সেটা ধীরে ধীরে, আর বিশেষ করে আমরা যখন আরো কিছু কিছু দিকে মানুষ অ্যাবিউসে পরিণত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় প্লেয়াররা এক ধরনের নেশা হয়ে যায়, না আমি এটাতে জিততেই হবে, কিছু কিছু মেডিসিন আছে শরীরের স্ট্রেংথ বাড়ায়,
1: আচ্ছা,
0: তো ওনারা এই মেডিসিনগুলো ইউজ করে,
1: তো সেটাকেও আমরা ড্রাগ
0: হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু তখন একটা সময় সেটা ইউজ করা হয়েছিল হয়তো স্ট্রেংথের জন্য, সেই লোকটা দুর্বল ছিল বা কিছু, কিন্তু সে যখন দেখছে যে না এটা,
1: হ্যাঁ,
0: সে যখন ভাবছে যে না এটা করলেই আমার অনেকটা স্ট্রং হয়ে যাই, আমি আমি খেলতে পারবো, আমি জিতেই যাব, তখন সে এইটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা ছাড়া সে আর কিছুই করতে পারবে না, এইটা খেলেই সে ভাববে না আমি কাজ করতে পারবো। অনেকে দেখবেন বলে আমি তো সকালবেলা স্মোকিং না করলে আমি বাথরুমেই যেতে পারি,
1: হ্যাঁ এটা কিন্তু অনেকবার আমি
0: অনেকেই বলে, হ্যাঁ আমি বাথরুমেই যেতে পারি না,
1: আসলে কি সেটা,
0: এটা মেন্টালি মানসিক ভাবে ওনারা বসিয়ে দিয়েছেন,
1: হ্যাঁ
0: ওনারা এটার প্রতি আসক্ত হয়ে গেছেন,
1: একদিন এরকম হয়েছিল, দুদিন হয়েছিল।

0: এরপর থেকে তারা কন্টিনিউ
1: কন্টিনিউ এইটাই ভেবেই নিয়েছেন ওনারা যে এটা না হলে এটা হবে না,
0: না হলে তো আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দিত যে
1: এটা, হ্যাঁ প্রত্যেকদিন এটা করো, প্রয়োজনই ছিল না, প্রয়োজনই ছিল না, তো সেটা না। তো এইভাবে আমরা ধীরে ধীরে নেশাগ্রস্ত হচ্ছি, ঘর থেকে, বাচ্চারা ফ্রেন্ড সার্কেল থেকে, বিশেষ করে ফ্যামিলি থেকে বাচ্চারা শিখছে।
0: আচ্ছা, ফ্যামিলি থেকে যেটা বলবো, আমরা দেখি অনেক সময় চা খাবার একটা নেশা থাকে, পান খাবার একটা নেশা থাকে, সেটাকেও কিন্তু আমরা নেশা হিসেবেই ধরবো।
1: নেশা, পানটা কিন্তু খুব ভালো জিনিস, পানটা কিন্তু এক ধরনের মেডিসিন, কিন্তু আমরা সেটা কিন্তু মেডিসিন হিসেবে ইউজ করছি না। পান যখন খাই আমাদের মুখের মধ্যে যে সেলুলোজ ইয়ে থাকে, বিভিন্ন ধরনের, হ্যাঁ স্ট্রং হচ্ছে, বিভিন্ন ধরনের জার্ম নষ্ট করে, কিন্তু আমরা সেটার সঙ্গে কি করছি, অনেক কিছু মিক্স করছি, করে সেটা আমাদের ক্ষতি করছি, আমাদের আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছি, শরীরের ক্ষতি হচ্ছে। তো আমরা ভালোগুলোকে যত মিক্স করে রেডি করছি, তত আমাদের জন্য
0: আমাদের কিন্তু আমরা খারাপের
1: দিকে যাচ্ছে। যেমন ঘুমের ওষুধ, মেডিসিন, ড্রাগ, সেই ওষুধটা ইউজ করা হয় যখন মানুষ হাইপার টেনশন হয়ে যায়, তাকে রিল্যাক্স করার জন্য। তারপর কি হয়, একসময় সে সেটাতে নেশাগ্রস্ত হয়ে যায়,
0: ওষুধ শেষ হয়ে গেল, না
1: সেটা খেতেই হবে, ঘুমোতে পারছি না, আলটিমেটলি সেটা না, কিন্তু আমরা সেটার উপর ডিপেন্ড হয়ে যাই এবং ড্রাগ এডিক্টেড হয়ে যাই।
0: কারণ আমরা এটা ভাবি না যে শুধু আমাকে এটাই নিতে হবে, কারণ আজকাল কিন্তু এর সাথে সাথে কিন্তু মেডিটেশনের একটা ইয়ে এসছে, আর টাইম টেবিল একটা মেনটেন করে দিয়েছে যে খাবার এত ঘন্টা পরে ঘুমোতে যেতে হবে, বা খাবার পরে একটু স্লাইট হাঁটাহাঁটি করতে। আমরা এই সব নিয়মের দিকে যাচ্ছি না,
1: আমরা শুধু মেডিসিনের উপর আছি, আর মেডিসিনটাকে কি করছি, ড্রাগ হিসেবে ইউজ করছি, আলটিমেটলি ড্রাগ এবিউজ হয়ে, এবিউজ করছি ড্রাগকে। ড্রাগ আমাদের প্রয়োজন, কিন্তু আমরা এবিউজ করছি সেটাকে,
0: ড্রাগ হিসেবে না নিয়ে এবিউজ হিসেবে আমরা করছি,
1: আমরা একদম ইয়ে হয়ে গেছি সেটার উপর। তো এর যার ফলে কি হচ্ছে, আর বিশেষ করে বর্তমানে আমরা সবাই লোনলি, অনেকটা ফ্যামিলি থেকে আমরা ডিটাচ হয়ে যাচ্ছি, যে যার যার মতো থাকছি, কেউ কাউকে সময় দিচ্ছি না, যার ফলে অ্যাডিকশনটা আরো বাড়ছে, কেউ কারো দিকে খেয়াল নেই।
0: যেমন
1: একান্নবর্তী পরিবার ছিল, সবাই সবার সঙ্গে বসতো, গল্প করতো, এখন আমাদের ফ্যামিলিতে দুজন থাকি, তিনজন থাকি, কেউ কারো
0: সবাই
1: সবার মতো ব্যস্ত,
0: বাবা একদিকে,
1: অনেক সময় হয়তো একজন খুব ব্যস্ত, সে কাজের জন্য আর সময় পাচ্ছে না, কিন্তু একজনের হয়তো কোনো কাজ নেই, সে কি করবে, সে বাধ্যতামূলক একটা কিছুতে তো তাকে
0: সেটাই
1: নিজেকে মনোনিয়োগ করতে হবে। তখন তাকে করতে গিয়ে কি হচ্ছে, সে তার রিল্যাক্সেশনের জন্য হয়তো ঘুমিয়ে থাকবে, সেই ওষুধটাকে রিল্যাক্স
0: করার হাতে হাতে রয়েছে, মোবাইল রয়েছে, এটা তো
1: এডিক্টেড হয়ে যাচ্ছে,
0: বিশেষ করে ছোট বাচ্চারাই কিন্তু হয়ে যাচ্ছে।
1: তো এইভাবে করে ফ্যামিলি থেকেই আমরা ধীরে ধীরে অ্যাডিকশনের দিকে যাচ্ছে,
0: চলে যাচ্ছে,
1: আর সেই বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করছি, সেই মেডিসিনগুলো ইউজ করার পর যখন দেখছি আমরা, না এটাতে বেশ ভালো লাগছে, ফিলিং যখন আসছে, এরপর থেকেই আমরা এবিউস করতে শুরু করলাম, যে মিস ইউজ শুরু করলাম।
0: আর আরেকটা জ্বলন্ত আরেকটা বিষয় যেটা, যে নারী পাচার বা মহিলাদের সুরক্ষার দিক দিয়ে অনেক খবরের কাগজ খুললেই বা টিভিতে আমরা নিউজ যখনই দেখি, কিন্তু এরকম জঘন্য জঘন্য ঘটনা কিন্তু আমাদের চোখে এসে পড়ছে। হ্যাঁ, এক দেশের মেয়েরা তুলে নিল, আরেক দেশে গিয়ে বিক্রি করে দিল। হ্যাঁ, অনেক ছোট ছোট মেয়েরা কিন্তু এই চক্রে কিন্তু পড়ে যাচ্ছে। এর থেকে রক্ষা পাওয়ার কি উপায়টা রয়েছে?
1: এর থেকে রক্ষা পাওয়ার মেইনলি উপায় যেটা, আমাদেরকে সবার আগে নিজেদেরকে সচেতন করতে হবে। এবং আরেকটা জিনিস, মহিলারা বিশেষ করে যদি নিজেকে রক্ষা করতে হয়, নিজেদেরকে শিক্ষিত এবং সচেতন করতে হবে। আগে কি ঘটেছিল, আমার মা কি করেছিলেন, আমরা আজও কি করি, উদাহরণ দিই, তুমি, মারাও বলেন আমি এইভাবে বড় হয়েছি, তুমি কেন এমন হবে না, শাশুড়ি মারাও বলেন আমি এইভাবে করেছি, তুমি কেন এমন করবে না। আজকের যুগ আর সেই সময়ের মুহূর্তটা সমান ছিল না, আজকে যা ঘটছে ওই সময় ওইটা হচ্ছিল না, ওই পিরিয়ডে ওই সব ক্রাইম ছিল না, আজকে যে ধরনের ক্রাইম সৃষ্টি হয়েছে। তো আমাদেরকে, মেয়েদেরকে বিশেষ করে খুব সচেতন থাকতে হবে, এবং বাড়িতে যে মহিলারা আছেন ওনাদেরকে উৎসাহ দিতে হবে, নেক্সট জেনারেশনকে উৎসাহ দিতে হবে যে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে প্রটেস্ট করো।

0: আমি মেয়ে বলে আমি কিছু পারি না, আমি মেয়ে, অসহায়, দুর্বল, সেইটা সেইটা মন থেকে সরিয়ে নিতেই হবে মেয়েদেরকে। আমি
1: আর
0: পারি সব,
1: সব পারি সেটাকে, সেটা কিন্তু মাই পারে, যে এই
0: বাচ্চার, হ্যাঁ
1: এই ক্ষেত্রেও কিন্তু আমরা
0: মাই,
1: মাকেই বলবো,
0: হ্যাঁ
1: মাই পারে এক্ষেত্রে। আর আরেকটা যেটা আমার মনে হয় যে মেয়ে আর মা, যখন মেয়ে একটা শিশু থেকে কৈশোরের দিকে যখন মেয়ে একটা এগোতে শুরু করে, তখন কিন্তু মাকে মা হিসেবে না
0: ফ্রেন্ড হিসেবে আসতে
1: বন্ধু
0: হবে,
1: হিসেবে
0: হ্যাঁ,
1: থাকতে হবে।
0: নইলে মেয়েরা বিপদে পড়বে।
1: হুম,
0: যখন মেয়ে বুঝবে যে মা আমার বন্ধু, তখন সে বাইরে যাই ঘটছে মাকে এসে
1: মাকে
0: বলবে,
1: এসে খুলে
0: আর মা
1: বলবে,
0: তখন তার প্রোটেকশনের জন্য কি কি করতে হবে হয়তো শিখিয়ে দিবে বা
1: শিখিয়ে দেবে।
0: নিজে এসে দাঁড়িয়ে যাবে
1: হুম
0: সামনে।
1: হুম কারণ এই যে নারী পাচার যেখানে হচ্ছে, বা ছোট ছোট মেয়েদের যারা নিয়ে যাচ্ছে, যে বিভিন্ন
0: হ্যাঁ
1: ধরনের
0: হ্যাঁ
1: প্রলোভন দেখিয়ে, মানে চট করে এসেই তো কাউকে দিয়ে যাওয়া যায় না,
0: না,
1: হয়তো হতে পারে
0: সেই
1: ভালো
0: ক্ষেত্রেও
1: একটা,
0: কিন্তু দেখুন চিন্তা করে হয়তো দেখবেন আলটিমেটলি
1: হুম
0: সেখানে একটা মেয়ে জড়িত আছে,
1: সেটাই, মেয়েরাই কিন্তু মেয়েদের
0: মেয়েদের
1: শত্রু।
0: শত্রু, সেখানেও একটা মেয়ে জড়িত আছে
1: হ্যাঁ,
0: কোথাও না, একা ছেলের পক্ষে সেটা সম্ভবই
1: সেটা
0: হতো
1: সম্ভব
0: না,
1: না,
0: বাড়ি থেকে একটা
1: হেল্প
0: মেয়েকে
1: নিচ্ছে একটা মেয়ে,
0: মেয়ে
1: আর সেই মেয়েটাই কিন্তু এগিয়ে
0: এগিয়ে
1: যাচ্ছে,
0: দিচ্ছে,
1: 10টা বিয়েকে
0: হ্যাঁ
1: নিয়ে আসছে।
0: হ্যাঁ সর্বনাশের দিকে নিয়ে
1: হ্যাঁ
0: যাচ্ছে। তো
1: হ্যাঁ
0: সেই
1: হ্যাঁ
0: ক্ষেত্রে আমরা মেয়েরাই মেয়েদের বিশাল শত্রু,
1: হুম হুম
0: বিশাল শত্রু। আমরা যদি মেয়েরা মেয়েদেরকে প্রোটেকশন না দিই, বা আমরা নিজেরা যদি
1: না
0: নিজে,
1: শেখাই, মেইন কথা হচ্ছে যে ছেলে মেয়ে সবই সমান, আমি আমার মেয়েকে কিভাবে পড়াবো, মেয়েটা বড় হলো, বিয়ে দিয়ে দিলাম, আমার কর্তব্য শেষ,
0: কর্তব্য
1: এটা
0: শেষ,
1: কিন্তু
0: হ্যাঁ,
1: আগেই
0: আমার
1: ছিল,
0: এখনো অনেক
1: এখন
0: জায়গায় ধারণা আছে সেটা,
1: আছে সেই
0: হ্যাঁ,
1: ধারণা।
0: আর যারা কিছু আগের আছেন
1: হুম
0: উনারাও সেই ধারণাই মানে আমাদের মধ্যে আবার ঢুকিয়ে দিতে চান,
1: হুম হুম হুম
0: এইভাবেই চলো,
1: হ্যাঁ,
0: এটাই সিস্টেম
1: মানে
0: বানিয়ে
1: মেয়ে
0: নিয়েছেন,
1: একটু বড় হচ্ছে,
0: তোমাকে
1: পড়ছে
0: বিয়ে দেওয়া
1: এখন
0: হবে,
1: 11-12,
0: হ্যাঁ
1: না
0: সামনে
1: পাত্র
0: তোমাকে,
1: দেখা শুরু
0: হ্যাঁ
1: করি,
0: শুরু
1: কিন্তু এটা ভাবছে না যে মেয়েটাকে আগে নিজের পায়ে দাঁড়ার, দাঁড়িয়ে
0: দাঁড়িয়ে,
1: এরপরে বিয়েটা করুক,
0: হ্যাঁ, তারপর
1: কোনো
0: ওই
1: প্রবলেম
0: তো
1: নেই।
0: বিয়ে দেওয়ার পর কি হচ্ছে, গিয়ে দেখছে হাজব্যান্ড নেশা করছে,
1: হুম
0: মারছে,
1: হুম
0: 2 দিন পর বের করে দিচ্ছে, বা
1: হুম
0: মেরেই ফেলছে,
1: হুম অনেক ক্ষেত্রে হচ্ছে,
0: মেরেই ফেলছে,
1: হ্যাঁ,
0: সেটার ক্ষেত্রেও ড্রাগ এডিকশনই জড়িত
1: এক মানে কোনো না কোনো দিক
0: কোনোভাবে,
1: দিয়ে কিন্তু
0: এডিকশনের
1: জড়িত
0: ফলে
1: আছে।
0: একজন নর্মাল মানুষ, একজন নর্মাল কাউকে মারতে পারে না,
1: বা ড্রাগ অ্যাডিক্টেডই ধরুন, বা মানসিকভাবে বিকৃতি আছে
0: হ্যাঁ হ্যাঁ
1: লোকটার মধ্যে,
0: হ্যাঁ
1: তার জন্যই কিন্তু সে এইরকম
0: এই
1: আচরণ
0: ধরনের
1: করছে।
0: আচরণ করছে,
1: তো মেয়েটাকে যদি প্রথম দিক থেকেই আমি শিখিয়ে যদি তুলতে পারি
0: নিজের পায়ে দাঁড়ানোর মতো
1: দাঁড়ানো,
0: ক্ষমতা
1: হ্যাঁ,
0: করে দিই, তাহলে,
1: প্রোটেস্ট করার,
0: হ্যাঁ
1: প্রোটেস্ট করার যে সামনে বাজে কিছু হচ্ছে সেটাকে প্রোটেস্ট করতে হবে, মা
0: হ্যাঁ
1: তোমাকে
0: হ্যাঁ
1: ধৈর্য ধরতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, পরে যখন হবে না হবে না সেটা একটা বিষয়,
0: অনেক রাস্তা আছে,
1: হুম
0: আইন আছে,
1: হ্যাঁ,
0: সাহায্য
1: আইন
0: নেব,
1: আছে, হ্যাঁ,
0: সাহায্য নেব,
1: হুম
0: কিন্তু আগে তো আমাকে নিজেকে দাঁড়াতে হবে প্রোটেস্ট
1: অনেক
0: করে,
1: সময় মেয়েরা সেটা করতে না পেরে কিন্তু সেই অত্যাচারে কিন্তু দিনের
0: হ্যাঁ
1: পর
0: হ্যাঁ
1: দিন
0: তারপর
1: কাটাচ্ছে।
0: হয় সুইসাইড করে,
1: হুম
0: নয় মেরে ফেলা হয়,
1: হুম হুম হুম হচ্ছে, আজকাল
0: হচ্ছে,
1: হচ্ছে, যেটা
0: কন্টিনিউ হচ্ছে এটা,
1: তো যারা নারী পাচারের সাথে যারা জড়িত,
0: হ্যাঁ
1: হ্যাঁ, সেক্ষেত্রে যদি ধরা যায় যে তাদের ধরে ফেলার যে কি নিয়মটা আছে, মানে যদি ধরা পড়ছে যে না এই মেয়েটি বা এই ছেলেটি এই এই কুচরিত্রে জড়িত, হ্যাঁ, তার জন্য কি
0: সঙ্গে
1: শাস্তিটা রয়েছে?
0: সঙ্গে সঙ্গে যদি কমপ্লেন করা হয়, কিন্তু আমরা কি করি, আলটিমেটলি ওদেরকে ধরা যায় না,
1: হুম
0: মেইন ইয়েটাকে ধরা যায় না,
1: হুম
0: আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই মেয়েকে উদ্ধার করা হয়েছে কোথা
1: হুম
0: থেকে, কিন্তু মেইন যে চক্র তাকে কিন্তু কোনোভাবেই হদিশ পাওয়া যায় না, কারণ এমন কিছু জায়গায় এমন কিছু সিস্টেম
1: তার আরো
0: করা,
1: অ্যাক্টিভ থাকে।
0: হ্যাঁ এমন কিছু
1: হুম
0: এমন জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, হয়তো
1: হুম
0: আমার ঘরের মধ্যে এমন কিছু মানুষ আছে যেখান থেকে বেরিয়ে যাচ্ছে।
1: হুম হুম
0: কিছুদিন আগে আমার কাছে এমন একটা কেস এসছে যে ঘরের মধ্যেই
1: হুম
0: বোনের বড়ই এই ইয়ার সঙ্গে জড়িত,
1: বাহ,
0: 14 বছরের মেয়ে ঘর থেকে বেরিয়েছে,
1: হ্যাঁ,
0: বোনের বর জড়িত আছে,
1: হুম
0: তো আমি কোথায় ধরবো,
1: দেখো,
0: কিভাবে ধরবো?
1: হুম
0: আলটিমেটলি যদি আমি ধরি, লাস্ট পর্যন্ত যদি আমি আইনের আশ্রয় নিয়ে একে ধরতে যাই, তাহলে আমার বড় মেয়ের লাইফটা শেষ হয়ে যাবে,
1: শেষ
0: ওর
1: হয়ে যাবে,
0: সংসারটা নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি
1: তার
0: আমি কি
1: জন্য
0: করব,
1: আমি চুপ করে
0: পিছিয়ে
1: থেকে
0: আসব,
1: যাচ্ছি। হুম
0: পিছিয়ে আসব। কিন্তু
1: আর
0: সেই
1: অনেক
0: ক্ষেত্রে
1: ক্ষেত্রে,
0: ওনার এই মেয়েটার মা দেখেছি বলেছেন আমাকে
1: হ্যাঁ,
0: যে না আমি পিছবো না, আমার বড় মেয়ের কথা চিন্তা করে, আমার ছোট মেয়ের জীবন না শুধু,
1: হুম
0: আরো আরো 10টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে।
1: সেটাই,
0: উনি বলেছেন আমি প্রটেস্ট করব, আমি যতদূর যেতে হয় যাব,
1: হুম সেটাই, এটা প্রয়োজন আছে, না হলে কিন্তু আমরা ক্রাইমকে রুখতে
0: পারবো না, পারবো
1: পারবো
0: না,
1: না। আর
0: পারবো না,
1: অনেক ক্ষেত্রে হয় যে বিবাহের প্রলোভন, আরেকটা আর্থিক
0: কাজের
1: প্রলোভন,
0: প্রলোভন, হ্যাঁ কাজের
1: কাজে, হ্যাঁ,
0: প্রলোভন, বিশেষ
1: ভালো
0: করে
1: একটা,
0: এখন মেয়েরা নষ্ট হচ্ছে কিভাবে, কাজের প্রলোভন,
1: হুম হুম
0: বাইরে নিয়ে যাব, তোমাকে
1: হুম
0: কাজ দেব, ভালো কাজ দেব,
1: হুম
0: মধ্যবিত্ত ফ্যামিলি,

0: America's President Donald Trump says the United States is close to reaching a nuclear agreement with Iran, warns military action remains an option if negotiations fail. In badminton, Indian duo Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty to take on Indonesia in the men's doubles final of Singapore Open today. And in IPL cricket final, Gujarat Titans and Royal Challengers Bengaluru all set for the epic title clash in Ahmedabad this evening. And with that, we end the Midday News.
1: ইংরেজি সংবাদ রিলে কোডে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান মালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানমালায় এখন নজরুলগীতি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠানে রবিবারের আড্ডা। 6:40 শুনবেন সীমান্ত থেকে। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8টায় শুনবেন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ। রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 9:15 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লোকগীতি। 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার।

0: হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
4: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
5: আরে আশা দিদি, আপনি?
6: সারদা, খুকি কেমন আছে?
5: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
6: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
5: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
6: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
7: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
8: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
9: একটি বিশেষ ঘোষণা। উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা এক বিজ্ঞপ্তিতে জানান,
10: আকাশবাণী কৈলাসহর, এখন শুরু হচ্ছে রবিবারের আড্ডা।

0: আমরা আজকে যে জায়গাতে এসে জায়গাটার নাম কিটা?
1: বড়ইতলি।
0: বড়ইতলি, যাই হোক, দীর্ঘদিন ধরিয়া কিন্তু বড়ইতলির লগে আমরা সুসম্পর্ক, আকাশবাণীর সম্পর্ক, আস্থা দেশবাসীর সম্পর্ক, এক ওইসে গিয়া আমরার আওয়া যাওয়া, দুই হইসে গিয়া মনসা মঙ্গলের সুবাদে কিন্তু দেশবাসীরা এই অঞ্চলের নামটা বেশি করিয়া জানছ। যাই হোক, আমরার অনুকূলতা বর্তমানে আমরার কাছে নাই, যেখানে আসুন শান্তিতে থাকবা আশা করি, এটাই আমরার বিশ্বাস। কিন্তু বর্তমান সময়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করিয়ার, যে এই যে বড়ইতলির অবস্থা, আপনারা তো সবাই চাষবাসের সঙ্গে কম বেশি জড়িত,
1: আচ্ছা
0: ওখানে দেখি আপনারা এটার মধ্যে কিটা আউশ উস করবানি না করতাম?
1: না, আউশ বন্ধ,
0: আউশ বন্ধ,
1: বন্ধ
0: আউশ বন্ধ কিটা রেশন পাওয়ার কারণে?
1: না, রেশন পাওয়া না, ব্যাপার হয়েছে দেখুন, কিছু রেশন পাওয়ার কারণেও আছে। আগে তো এদিকে আউশ হইত, আমরাও করতাম। এমন এক অবস্থা ওই যে এই সময়ে গরু বাছুর তো বই সুদাম ছাড়িয়া এটা যন্ত্রণা খেয়ে যদি একটু করে, এটা আবার গরুয়ে বইসে শেষ করে ফেলাই দেয়। এর গতিকে মানুষ এখন এমন অবস্থাতে গেছে শুধু সাইল।
0: আমি আর একটা জিনিসও কইমু,
1: কই না,
0: যে আমরার অবস্থার হয়তো বা উন্নতি হইছে, যার কারণে আমরা এখন আউশের দিকে যাইয়ারই না, সাইল করিয়ার উন্নত মানের ধান পাইয়ার বীজ সার ইত্যাদি পাওয়ার কারণে সাইলে আমরার বছর ঘুরাই যার লগে রেশনের কিছু কিছু ব্যাপারও আছে।
1: অবশ্যই,
0: কিন্তু আমি মনে করি যে এই যে শুদ্ধ সময়টা আছে, আউশ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়া। আপনারা যদি দুমাই চাল করেন, দুই মাসের মধ্যে ফাইলি বা এটা কিন্তু আপনার অতিরিক্ত থাকলো, আমরা দেশবাসীর লাগে অতিরিক্ত থাকলো, বাকি যেটা সাইলে পাইলাম এটা যদি সরকারের দিলেই বেশ কিছু পয়সা করা যায়। তখন আমি জিনিসটা জানার চেষ্টা করিয়া, যে এই যে একটা সময় আমরা কিন্তু এই বছর ভালো বৃষ্টি পাইছি,

0: প্রচুর বৃষ্টি পাইছি। অন্যান্য বছর দুয়াই দিছি বৃষ্টি নাই আউশ করতাম মানে এবার তো উপরালায় দিছেন। আমরা সব জায়গার মধ্যে জল ব্যবস্থা হয়েছে না, সেচের ব্যবস্থা হয়েছে না, এটা আমরা মানিয়ে নিলাম। সব জায়গাতে সম্ভব নয়, আর যে সমস্ত জায়গাতে হয়েছে এই সমস্ত জায়গাতেও দেখা যায় যে জল অপচয় করিয়া মানছে, বিনাশ করে ফেলাই তারা। বিভিন্ন জায়গাতে মাটির নিচ থেকে জল তোলার ব্যবস্থা হয়েছে, কিন্তু দেখা যায় যে মাটির নিচের যে ক্রমাগত জল তোলা হয় এত করিয়াও কিন্তু বিভিন্ন অসুবিধা হয়। কারণ মাটির নিচ থেকে ক্রমাগত জল তুলতে তুলতে একটা সময় আজ থেকে 60 বা 100 বছর পরে দেখা যাবো পরবর্তী প্রজন্ম জলও হয়তো না। ওহন আমি আপনার কাছে জিজ্ঞাইব যে আপনারা যে শুধু সাইল করবা, ও কোনাটার মধ্যে সোলার ফার্মের মধ্যে প্রচুর সবজি পাতিও হয়, এইবছর যে এই যে অতিরিক্ত বৃষ্টি, এই বৃষ্টির কারণে কি আপনারা রাস্তাঘাট নষ্ট হয়েছে না?
1: না, রাস্তাঘাট তো নষ্ট হয়েছে, ওই যে সামনে আপনি তো
0: সামনে নাই, পুরা রাস্তাটা ওইদিকে পুরা ইয়েতে যাওয়ান যায়, পুরা রাস্তাটাই খারাপ।
1: না, রাস্তা খারাপ, এটা ঠিক আছে, ওইদিকেও খারাপ আছে, সামনে গেছেন না ওইদিকেও খারাপ?
0: না, আমি তো যাইমু, সামনে যাইমু, আমি ঢুকতে সময় যে অবস্থা দেখলাম আপনারা রাস্তা কিন্তু বেশি দিন হইছে না, রাস্তাটা তৈরি হয়েছে, এ তো খারাপ হওয়ার কারণ কি? এটা কিন্তু ভারী গাড়ি যায়নি না?
1: ভারী গাড়ি দিয়ে না, কিছু মাটির গাড়ি যায়, আর কিছু হইলো রাস্তাঘাটে খাস তো একদম বন্ধ, বুঝছেন? এটা অনেক সময় আপনার ওখানে অল্প জল জমছে, ওই জলটা তো এদিকে না গিয়া নিচের দিকে যার, আপনি সামনে পাইবা কয়েক দুইটা জায়গাতে রাস্তা বাঙ্গা আছে, রাস্তাটা কিন্তু বাঙ্গিয়া যাইব, কিন্তু মধ্য ওখানে আইব, এইটার সাংঘাতিক ব্যাপার।
0: আচ্ছা, আমি দেখি আর আপনি তো চাষবাসের সঙ্গে অবশ্যই জড়িত, কত বছর ধরে এই অঞ্চলের মধ্যে আছেন?
2: আমার তো এই অঞ্চলের জন্মমাটি, আমার
0: জন্মমাটি। বর্তমান বয়স কত সালের?
2: 50।
0: 50 বছর আগে আপনার বাবা ঠাকুরদাদার এই অঞ্চলের মধ্যে চাষবাস করছেন, আপনারা এখান থেকে কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র বেশি দূরে নাই?
2: না, কাছে।
0: কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কিন্তু সময়ে সময়ে আপনার কাছে আইরা, বিভিন্ন ব্যবস্থা দিয়ে আপনার হাতে তুলিয়া দেয়া। আপনারা বর্তমান সময়ে কিতা কিতা চাষ করা না দূর তুলিয়া দাগ আমার বাস কামাজার?
2: না, আমরা তো ওই তো একই, আমরা আগে আমি আউশ খেত করতাম, আউশ খেত করতাম, ওরে দাদা অন একলা এটা সম্ভব নাই খেত করা, আর এরপরে আরো আছে গরু বাছুরেরও বান্ধরেরও উপদ্রব বেশি, আমরা এই সাইডে তো খেত করলে আর সবে যদি করতো তে করণ যাইত, একলা করি তো করণ যায় না, এটা বান্ধরেরও উপদ্রব গরু বাছুরেরও উপদ্রব, একলা সামাল দেওয়া যায় না, দেখি বাদ দিছি, তবে সাইল খেটটা করি।
0: আচ্ছা, বান্ধরের উপদ্রব এখানে কিরকম আছে?
2: প্রচুর, এটা কই বাড়ি ঘরেও কোনো সবজি সবজি করণ যায় না বান্ধরের লাগে।
0: আচ্ছা, তারা বুড় বেলা নামি যায়,
2: আপনি ঘুমো থাকবার আগে আইব, সকালবেলায় আমি দৌড়াইছি প্রায় 2-250 বান্দর,
0: 2-250
2: সকালবেলায়, আর 3-4 জনে মিলিয়ে দৌড়াইছি। এইরকম বান্দরের মগজ পর্যন্ত ফাটাই গেলাইছে
0: মানে থাবাইয়া, বাবা, তাইলে বেশি বড় বান্দর
2: বড় আছে, বড় বড় লুচি আছে, মানুষ কুদাইয়া আনে দৌড়াইয়া আনে মানুষে।
0: তো বান্দর প্রতিরোধের লেখা কিন্তু আমরা এখানে আলোচনা হয়েছে, আগামী দিনও আলোচনা হইব, কিন্তু ঘটনা হয়েছে কি, তাহলে সাইলের সময় আপনারা কিতা করেন না?
2: সাইলের সময় তো আইলে তো দিকে যাইতে পারে না, তারা কাছে তো সমস্ত জায়গা তো পুরা ক্ষতি হয় বান্দরে,
0: এদিক বান্দরে ক্ষতি করে
2: একদম পুরা, এই সাইড পুরা
0: মানে
2: রাস্তার সাইড যেতর দিকে আপনি ওই যে মেইন রোড থেকে আইসেন, এই সাইড একদম পুরা বান্দরে করে।
0: দেখুন, আপনার কাছে শুধু বান্দরের সমস্যার কথা আমরা শুনলাম না, আরো বিভিন্ন জায়গাতে কিন্তু বানরের সমস্যা আছে। আমি দাদারে জিগাইয়ার, দাদারে জিগাইয়ার যে দুইজনের সামনে আছেন, দুইজনের সামনেও আমি মেশিন রাখিয়া জিগাইয়ার যে আইস থেকে ধরেন

0: চল্লিশ বছর আগে,
1: হুম হুম
0: চল্লিশ বছর আগে আপনার এখানে জনসংখ্যা কিরকম আছিল?
1: ও, চল্লিশ বছর আগে তো অনেক কম আছিল জনসংখ্যা, পরিমাণটা তো আপনারে এভাবে দিতাম পারি না। কিন্তু চল্লিশ বছর আগে খুব হালকা বাড়িঘর আছে, যেমন ওইখানে যে বাড়িঘর আপনি দেখলা শটে বুঝবা, চল্লিশ বছর আগে কিন্তু ওই মানুষগুলা ওই বাড়িতে আছে।
0: আচ্ছা,
1: সম্পূর্ণ ইদার ফাঁকা আছে, ওখান তো ফাঁকা জায়গা নাই,
0: ফাঁকা জায়গা নাই।
1: হ্যাঁ,
0: দেখুন আমি এদিকে আইতে সময় যখন আপনারা সন্তইল ফাইরিয়া যখন আইয়া এদিকে ঢুকলাম, আপনারা এখানে প্রচুর টিলা জমিও আছিল, আসিল না? ওখান দেখা যায় এই যে ড্রজার নামে একটা মেশিন আইছে, এই মেশিন আওয়ার কারণে আগে আমরা মানুষ দিয়া টিলা বা ফুসকর্ণি খুদাইছি, ওখান আর এই পদ্ধতি নাই, ড্রজার নামিয়া মুহূর্তের মধ্যে হাঁটিয়া দিয়া যায় আর গিয়া, খরচ হয়তো বাড়ছে। কিন্তু আমি যেটা কইতাম স্যার, যে আপনারা এখানে বাঁশের গাছ কিন্তু প্রচুর আছে, হ্যাঁ বাঁশ গাছও আছে, বাঁশের ঝাড়ও আছে, অন্যান্য বনাজি বৃক্ষ আপনারা এখানে আছে, আপনারা এখানে এওলা বয়রা হরিতকির গাছও কিন্তু আছে, এবং একজন দাদাই নিয়ে বাজারে বিক্রি করেন। তো কইছেন যে বয়রা গাছের ফুল না ইয়ে ফুটলে বড় বড় খুব বিশ্রী একটা গন্ধ বাইর হয়। যাই হোক, এই প্রসঙ্গে আমি যাইয়ার না, কিন্তু এটার ঔষধি গুণ আছে। তো এই যে গাছগুলি আছে বা টিলা যে আমরা খাটিলে আর তাতে হুড়িয়া কিতাওয়ার, যে বনভূমিতে থাকা বানররা কিন্তু আশ্রয় হারাই যার গিয়া, আপনারা লক্ষ্য করবা, আপনার কাছ থেকে আমরা শুনছি, আমরা অনেকেই শুনছি যে বিভিন্ন জায়গাতে পাহাড় কাটিয়া যে সমান করা হয়েছে, জনবসতি স্থাপন করা হয়েছে বা বিভিন্ন কার্যকারণে কাটাওয়ার, ওই সমস্ত অঞ্চলের বানর বা অন্যান্য প্রাণীরা কিন্তু বাসস্থান হারাইলার হারাইলার। আপনার লক্ষ্য করবা বড় বড় টিল্লার ফেটের মধ্যে এই সময় আমি লক্ষ্য করছি ফাঁকিয়ে ঠুট দিয়া খুটাইয়া বাড়ি বানার, এই সে বাড়ি বানার মধ্যে এই সময় তারা তারার বংশবৃদ্ধি করব। আমরা যদি নিয়ন্ত্রণে নাই, আমরা জনসংখ্যা নিয়ে যদি আমরা চিন্তাধারা না করি, দেখবা এই সমস্ত অঞ্চলে ধান আর ওইত নাই, তখন আমরা বিকল্প চিন্তাধারা করতেই হইব। এই ক্ষেত্রে সবসময় বাইরের রাজ্য থেকে চাল আইব আর ডাইল আইব আর সকলতা আইব লবণ আইব, এটা দিয়া কিন্তু ওইত না, ওইত না, এখানে ওইত না। দেখুন জনসংখ্যার অনুপাতে চাষবাস কিন্তু এরকম বাড়াই তুইব, লগে আরেকটা জিনিস আমরার কিন্তু প্রচণ্ড ভুল, যে আমরা জমির মাটি কিন্তু কোনো সময় পরীক্ষা করে যান না। আপনারা কোনো সময় পরীক্ষা করাইছেন?
1: না, করাইছি না,
0: করাইছেন?
1: করাইছি,
0: আজ পর্যন্ত করাইছেন। আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়া বা আপনারা এখানে যে বিএলডাব্লিউ বা ওয়াস ইঞ্জিন অহন্ত কৃষি সহায়ক, তারা আইয়া আপনারা ক্ষেত গৃহস্থিত দেখাশোনা করে বা কোনো কোনো সময় তো দেখা হয় করে তো করে, এই যে করে এই সুবাদে তারার সঙ্গে কোনো সময় আলোচনা করছিলেন যে আমরা জমির মাটিটা একটু পরীক্ষা করে যা?
1: আমি মধ্যে যে কই আপনারে, তারা অনেক সময়ও কইয়া থাকতো যে আপনারা মাটিটা পরীক্ষা করেন, কিন্তু আমরা এখানে মানুষ এটা গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, তারা আর কোনো দুশিয়ালাম নাই, তারা বারবার খেতে আইয়া দান কইন সবজি কইন, তারা কিন্তু দেখে দেখে কয় আপনারা, আমরা অনেক সময় যাইদানি, যেমন ঔষধে খাস করেন না, বেগুন রইলাম তে মরি যায় গিয়া, ঔষধ দিলেও মরি যায় গিয়ে, বিভিন্ন সমস্যা লইয়া গেলে তারা কয় আপনারা একবার মাটিটা পরীক্ষা করেন, তো এই কথা কইলে পরে আগেও গুরুত্ব দেন।
0: আচ্ছা, এই যে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমরা মাটিরে অসার করিলে আর আগে যে জমিতে যে পরিমাণ ফসল পাওয়া যেত, সে ধানই কইন বা সবজি কইন, এটা কিন্তু আমরা এখন বঞ্চিত হয়ে গেছি গিয়া, সার দিলে আর গাছ বাড়েন না, একটু ইউরিয়া সেটা দিলাও বা ইউরিয়া সেটা দিলাও বা এটা দিলাও সেটা দিলাও, এই যে আমরা যে না বুঝিয়া যে সার প্রয়োগ করি আর তাতে হরিয়া কিন্তু মাটি জ্বলি যার গিয়া, লগে আরেকটা জিনিস আপনারা আপনারা কইছেন যে ঘাস মারার যে ওষুধ, সেই ঘাস মারার ওষুধে আপনারা আর কইছেন আপনারা প্রচণ্ড ক্ষতি করে আপনারা এটা ব্যবহার থেকে সরিয়ে গেছেন গিয়া। দেখুন আগে জমির মাঝে কেঁচুয়া পাওয়া যেত, কেঁচুয়া নেই, আপনারা কইবা যে পাওয়ার টিলার দিয়া খাটার কারণে কেঁচুয়া নষ্ট হয়ে যায়, কিন্তু কেঁচুয়া একটা নষ্ট হইলে কিতেইব, তারা হাত সাইতে কিন্তু বেশি সময় লাগে না, এক টুকরা কেঁচুয়ার থেকে কিন্তু আরো টুকরা হয়ে যায় গিয়া। কৃষি বিজ্ঞান কেন্দ্র থাকার কারণে আপনারা কোনো সময় তারার কাছে গেছেননি বা তারার সঙ্গে আপনারা আলোচনা করছেননি বা মাঝে মাঝে তো তারাও আপনার কেঁচুয়াইন, এই জিনিসটা একটু আপনারা একটু করেন।
1: এটা আলোচনা হয়েছে, ব্যাপার হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনারা তো কইলাম যায় অনেকও যায়, তো তারা ওই বিভিন্ন সমস্যা লইয়া গেলে মাটিটা পরীক্ষা করে নিয়েছি, তারা কইয়া দিন, কইয়া দেওয়ার পরে তো আমরার মতো যারা আছি আমরা তো এটারে কোনো গুরুত্ব দিই না, কালি কই ওয় না ওয় না, ইতা না ইতা না, কিন্তু আমরা তো সঠিক চিন্তা ভাবনা

0: না যাইতে চাই না,
1: যাইতে চাই না। ওহন আমি আমার ভাইয়ের লগত মাতমু যে আপনারা যে রাস্তার প্রসঙ্গ যেটা দিয়ে আমি শুরু করছিলাম, আমার আওয়া মানতে তাকিয়া দেখিয়া যে একদম শেষ অব্দি রাস্তাটার অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে। প্রথম কথা হয়েছে গিয়া টিলা আছে, ছোট ছোট মানে টিলা ভূমি আছে, সেই টিলা ভূমির উপরে আপনারা বাড়িঘর বানাইছেন। রাস্তা করার আগে সবথেকিয়া আগে যে জিনিসটা আমরা করা দরকার পড়ে এটাই গেছে গিয়া জল যাওয়ার ব্যবস্থা। আপনারা টিলার থেকে যখন বৃষ্টির ধারা জলটা যখন পড়বো, স্বাভাবিকভাবে টিলার মাটিটা দিয়া দিয়া নামবো, রাস্তার উপরে নামবো, রাস্তার উপরে যখন নামবো তখন বৃষ্টির জল রাস্তার ওই পিচের উপরে জমা হইব, জমা হইলে পরে এগুলো মাটির নিচে যাইব, বড় গাড়ি যখন যাইব মাটির গাড়ি যাইব বা ইয়ে যখন আপনারা যাইব মানে ওই যে কিতা টিপার না কিতা তখন তো টিপার ছাড়া কিচ্ছু নাই, এটা যখন যাইব তখন স্বাভাবিকভাবেই মাটিটা নষ্ট হইব। সুতরাং আপনারা ড্রেনের একটা সুন্দর ব্যবস্থা করার লাগিয়া আশা করি আলোচনা করবা। ড্রেন করিলেইলে পরে ড্রেনে মাটি ফুললে পরে আপনারা এখানে রেগা আইব, রেগা দিয়া কিন্তু ড্রেনের মাটি পরিষ্কার করবা, আর ড্রেন বানাইলে পরে অন্য নিচে ফট করিয়ে যাইব গিয়া জলটা। জল যদি যায় গিয়া আপনারা রাস্তা স্বাভাবিকভাবে সঠিক থাকব। আর আপনারাও একটু সচেতন ওই আপনারা কাছে আমরা অনুরোধ থাকব। আমরা অনেক সময় দেখি টাউন বন্দরে যে অনেকের বাড়িঘরের সামনে এরকম জল জমি যায় গিয়া আয়ো উঠি যায় গিয়া, তখন তারা কিতা করেন নিজেই বাড়ির মালিকে নিজের গেটর আশপাশে দুই দিকে যেখানে জল জমে বা রাস্তার আশপাশে যেখানে জমে একটু কোদাল দিয়া হাঁটিয়া দিলেন, বৃষ্টির জলটা ফট করিয়া নিচে নামি যায় গিয়া। আপনারা এখানে প্লাস্টিকের কিরকম ব্যবহার?
0: প্লাস্টিক তো এমন এটা তো ধরেন বাজার তাই যারা খরচ হওয়াতে আনে এই সমস্ত জিনিস ওইটাই কিছুটা আর আনেন তেমনি তো
1: খরচপাতি আনাতে। একটা সময় আপনারা তো অবশ্যই লক্ষ্য করছেন আপনার বাবা ঠাকুর দাদারা কিন্তু বাঁশের টুকটি লিয়াও গেছেন, মাছ আনার লেগে খলই লিয়াও গেছেন, লগে পরে দিয়ে আইসে ব্যাগ
0: আগে ছোট ছোট জাপি আছে
1: যেটা ওখন কিন্তু আমরা ব্যাগটা পর্যন্ত নেই না, এটার কারণটা কি?
0: এই
1: যে প্লাস্টিকের ব্যাগটা
0: তো ওটার থেকে সৃষ্টি হয়,
1: এই যে প্লাস্টিকের ব্যাগটা, এই প্লাস্টিকের ব্যাগটা যদি আপনার ধানের ক্ষেতে গিয়া পড়ে বা সবজি ক্ষেতের মধ্যে গিয়া পড়ে তখন আপনার কাছে আমি জানার চেষ্টা করি যেটা দিয়ে শুরু করছি তার কাছে, যে প্লাস্টিক যখন মাটির নিচে পড়ে আমরা অনেক জায়গাতে দেখছি আপনারা টিলা ভূমিতে না যারা একটু নিচা জায়গাতে আছে আগে তো রান্নাঘর মাটিরই ওই তো, সেই রান্নাঘরে স্যাপস্যাপা থাকতো বর্ষার দিনে বা অনেক সময় স্যাপস্যাপা থাকতো আশেপাশে জল জমার কারণে, তারা কিতা করতাম সাইড আঙ্গুল বা ছয় আঙ্গুল মাটি মাটি তুলিয়া তারা পলিথিন বেঁচে দিলে এটা এর উপরে আবার মাটি দিলে তো তখন দেখা যায় যে টনটনা ফাগর একদম টনটনা হয়ে গেছে, এটা অনেকেই করেন। সেই প্লাস্টিক যদি আপনার খেতে পড়ে আপনি কোনো সময় লক্ষ্য করছেন যে প্লাস্টিকের তার কুপ্রভাবটা কিতা আছে?
2: প্রচণ্ড ক্ষতি করে মাটি খুললে তো মাটি নিচে পাওয়া যায় পলিথিনের ব্যাগ, এটার উপরে কোনো সারা উড়া লাগাই তো গাছে কোনো খাওয়া দাওয়া হইতাছে না এটার থেকে,
1: আচ্ছা
2: তো অনেক রকমের ক্ষতি করে।
1: তো আমরা তো বর্তমান সময়ে বাজারে হরেক রকমের খাবার আমরা দেখি, আগে আমরা ছোটো থাকতে লক্ষ্য করছি যে বাদাম ভাজা বা বুট ভাজা বা চানা ভাজা আমরা কাগজের ঠোঙ্গা করিয়ে আনছি, মুড়ি আনলে অনেক সময় কাগজের প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে বা বাজারের জিনিসও ডাইল কইন অন্যান্য জিনিস কইন কাগজের ঠোঙ্গার মধ্যে দেওয়া হয়েছে, কাগজের ঠোঙ্গা পালাইছুন মাটির মধ্যে ফসি
2: গেছে,
1: লগে ব্যাগ লইয়াও যাইতা ফাটর ব্যাগ আছে ছোটর ব্যাগ আছে বা মা মাসি দিদি বৌদিরা পুরানা হাফড় দিয়া সুন্দর করিয়া ব্যাগ ট্যাগ বানিয়া দিতা। ওখন আমরা লক্ষ্য করি আমরা পকেটও তাহে টাকা আর বাজার থেকে জিনিস কিনি দশ আঙ্গুলে দশ ব্যাগ লইয়াও অনেকটা যাইতে দেখা যায়, এটা কিন্তু খুবই
2: অসুবিধা জিনিস।
1: আপনার যে পেশা আছে এই পেশা কি তখন বন্ধ করছেন? করেন শুধান করেন এখন
2: আমি সিঙ্গিরবিল করি
1: সিঙ্গিরবিল করি। আচ্ছা ওখান তো যে পেশার কথা কইয়া শ্রোতা বন্ধুরা তাই কিন্তু গ্রিলের কাজ কর্তা, খুব সুন্দর গ্রিলের কাজ কর্তা, ওখান তো গ্রিলের জায়গাতে ঢুকি গেছে গিয়া স্টিল, তো আপনার ব্যবসা বাণিজ্যটা কিরকম চলে?
2: আগের থেকে কম এখন
1: কম এখন
2: আগের তুলনায়
1: স্টিলের কাজটা শিখছেন
2: না? আমি স্টিলের কাজ করি না
1: করেন না, কারণটা কিটা?
2: করি না আর কি, এত কাজকর্ম কম এখন আর কাজের লোকও পাওয়া যায় না ওরকম আর নিজে

0: হরিণা ওই লাগে হরিণা আর কি।
1: আচ্ছা, ক্ষেত গৃহস্থে কিরকম আছে?
0: ক্ষেত গৃহস্থে আমরা ফসল আছে, আমরা বাগি দিয়া দিই,
1: বাগি দিলে। মশা কিরকম আছে আপনার?
0: মশা তো প্রচন্ড
1: প্রচন্ড মশা, এটার কারণটা কি?
0: মশা তো জল জমিয়া থাকে, জায়গায় জায়গায় জল জমিয়া থাকে, এটা তো রাস্তাঘাটে জল জমিয়া থাকে, ফসা ফসা জল থেকে তো মশা জন্মায়।
1: আচ্ছা,
0: এরপরে বৃষ্টি থাকে, জল জমিয়া ফসা থেকে মশা প্রচন্ড পরিমাণে বাড়ের দিন দিন।
1: মশা মশা তারানির লাগিয়া আমরা জিগেই, আর আপনারা আপনার যেহেতু বয়সে অনেকই তরুণ, মশা তারানির লাগিয়া আমরা বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন রকমের ধোঁয়া টোয়া দিই, এটার কুপ্রভাব সম্পর্কে আপনার কোনো জানা আছে?
2: আমার তো এমনি তো জানা নাই।
1: আপনারা কিভাবে মশা তারাই বাড়িতে বাড়ি করে, মামাশি দিদি বৌদিরা?
2: বা তারা তো ডিমের তা বাকলা জ্বালাইয়া, এরপরে ধূপকাঠি আছে, ধূপকাঠি জ্বালাই, ইটা জ্বালাইয়া তারাই।
1: আচ্ছা,
2: আর আমরার দিকে তো এমনি মশার বেশি, কেনে রাস্তাঘাট খুবই খারাপ, তার জল জমিয়া থাকে রাস্তাঘাটে, মশা আরো বেশি হয়, জল পচা জল জমিয়া থাকে রাস্তাঘাট, এটা বেতলা খারাপ, নালা উলা এটা নাই রাস্তা,
1: যার কারণে রাস্তা খারাপ। যে কথাটা আমি কইছি, আপনারা এখানে গ্রাম সংসদ হয়নি,
2: গ্রাম সংসদ
1: আপনারা গ্রাম সংসদে দাবি করবা যে আপনারা দয়া করিয়া আমরা একটা ড্রেনের ব্যবস্থা করিয়া দিন, ড্রেন করলে পরে।
2: এটা তারা আগের থেকে কইছে দিব, এখন তারা কইয়া এটা আজ থেকে দশ বছর আগেও কইছে তারা এটা দেয় না।
1: আচ্ছা, না দে না নাই, আমি কই আর যে আপনারা ড্রেনটা যদি হয়ে যায় গিয়া, তাহলে ড্রেন হইলে পরে আপনারা জলটা কিন্তু ফট করিয়া হাঁটিয়া যাইব গিয়া রাস্তার উপরে, আপনারা টিলাভূমির যে মাটিটা এটা এখানে দাঁড়াইতো না, আর টিলার মাটি যদি না দাঁড়ায় তাহলে রাস্তাটা ভালো থাকবো, মশার উপদ্রব কমবে, রাত্রেবেলা মশাই টাঙাইয়া ঘুমাননি।
2: আর এটা আমাদের আমাদের গ্রামের লোকগুলা বেশি ভালো নাই, গ্রামে তোমার মানুষের সচেতন নাই, সচেতন নাই আর কি, মানে একজনের দিকে জায়গার দিকে যদি জল যায় তে আর একজনে বান্ধিয়া রাখি দেয়, এটাই আরো মশার প্রভাব আরো বাড়ে ইতার লাগে, আর রাস্তাঘাট আরো খারাপ, রাস্তার জল কোন দিকে যাইবার রাস্তা নাই, নালা নাই, কিচ্ছু নাই।
1: আপনার এমনি পেশা কি? পড়াশোনা করেন?
2: আমি এখন তো পড়াশোনা করতাম না, পড়াশোনা ছাড়ি দিচ্ছি, আমি এখন গাড়ি চালাই।
1: কতটুকু করছি?
2: আমি 9 অব্দি
1: মেট্রিকটা দিতা, যদি তাইলে তো আশা করি অন্য রকমের একটা শিক্ষা হঠাৎ করিয়া বন্ধ করে দিলা হয়নি?
2: আমরা তো গ্রামের মানুষ, টাকা টুকার খুবই অভাব, সংসারের চাপে বাদ দিয়া লিছি আর কি।
1: আচ্ছা, সংসারের চাপে বাদ দিলে, সংসারের সদস্য সংখ্যা কয়জন?
2: 4 আমরা,
1: 4 সাইজনে ইচ্ছা করলে কিন্তু আপনি ওখানে যদি চাইন, আপনার এই গাড়ি চালানোর ফাঁকে দিয়েও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দিলে পরে আশা করি আপনি, আমি কোন দিকে ইঙ্গিত করছি এটা আপনি বুঝতে পারছেন, যদি সরকারি কোনো ব্যবস্থা আপনার ওই যায় কি, আর সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত গাড়ি চালাইয়া, ওখান তো গাড়ি বলতে কি তার টুকটুক নি না গাড়ি?
2: টুকটুক হাই স্পিড, এটা ইলেকট্রিক,
1: ওখান তো মানে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হাই স্পিড। রুজি রোজগার কেমন?
2: রুজি রোজগার চলে আর মোটামুটি, এখন কমে গেছে আগের থেকে, আও
1: অনেকটা কমে গেছে,
2: অনেকটা কমে গেছে।
1: আচ্ছা, এখন কতটুকু পর্যন্ত যাই না আপনারা?
2: আমরা তো আমরা টুকটুক তো এটা বহুত দূরে অব্দিও যাওয়া যায়, বলতে 100 কিলোমিটার 150 কিলোমিটার আমরা যাই
1: যাই, মানে এরপরে ব্যাক করে আওয়া যায়নি, মানে 200 কিলোমিটার রান করা যায়নি একটা চার্জে? না হয় না,
2: না হয় না, আমরা ধরো 50-60-70 কিলোমিটার যাই, পরে আবার ব্যাক করে আওয়া যায়।
1: ও মানে প্রত্যেক দিন চার্জে? যতদূর রুজি হয় ইলেকট্রিকের চার্জ দিয়া কতটুকু থাকে টাকা?
2: টাকা তো বেশি থাকে না, এখানে আমরা ইনস্ট্রুমেন্টের গাড়ি, আমরা ক্যাশ টাকায় লইতে পারছি না, টাকার উকার অভাব।
1: আচ্ছা,
2: আর ইলেকট্রিকের টাকা উকা দিয়া এটা টাকা থাকে না, নিজে কোনো ক্রম খাইয়া বাসিয়া চলিয়া যায় আর কি।
1: আপনারে জিগে আর এই অঞ্চলে তো আপনি দীর্ঘ বছর ধরে আছেন। আচ্ছা, ওখানে আপনার বয়স কত হয়েছে চলছে?
3: আমার 67।
1: 67, যাই হোক, 67 বছর ধরে এই অঞ্চলে আছেন, রাস্তাঘাটটা কিন্তু খুবই নষ্ট হয়েছে এখানে আলোচনা আপনি শুনলা, ওখানে আপনারে আমি জানার চেষ্টা করিয়া, এখানে খাইবার পানির কীরকম ব্যবস্থা আছে?
3: তোমার খুব বালা নাই?
1: বালা নাই, এখানে টিউবওয়েল আর একটা কুয়া আছে, এই কুয়ার জলটি বালানি?
3: না
1: বালা নাই।
3: বালা,
1: আপনি এমনি তো বয়স্ক, আপনি বয়স্ক কোনো রকমের সাহায্য সহায়তা সরকার থেকে পাই জানি না, আপনি কর্মজীবী আর

0: আগে চাকরি আসলেন আপনার সরকারি চাকরি?
1: না
0: ফাইজা
1: না ফাইয়ার বয়স্ক বাতা।
0: আচ্ছা কত টাকা করিয়া পাই নহয়?
1: দুই হাজার।
0: দুই হাজারে মোটামুটি ওখানের কোনো ক্রম ইয়ে করিয়া যায়। তেমনে ওষুধ ফতুদ কিনা লাগে নি না?
1: লাগে লাগে
0: লাগে। ওষুধের টাকাটা বাইরেই যায়,
1: ওষুধের টাকা হয় নাই তার
0: হয় না। আগে আপনার কর্তা কি তা চাষবাস?
1: চাষবাস হচ্ছে।
0: আগে এই জায়গাটাতে জনসংখ্যা কীরকম আছিল, মানুষ কীরকম
1: আছে? আগে কম আছে,
0: অনেক কম,
1: বহুত কম আছে।
0: আচ্ছা ওখান যে দিনের পর দিন যে জমির মাটি আমরা বেচিয়া খালি গড় বাড়ি বানাইয়া, তাতে করি আপনার কিটা মনে হয় যে আগামী দিন আমরা খুবই ভয়াবহ অবস্থা হইব?
1: এটা তো
0: অবশ্যই জনসংখ্যাটা কিন্তু একটু সুচিন্তিতভাবে নিয়ন্ত্রণ করা একান্ত দরকার। আচ্ছা আগে তো আপনারা এখান থেকে ফানি চুকি বাজার যখন যাইতা তখন তো হাঁটিয়েই যাইতা, এই সমস্ত অঞ্চলে তো বাজার ঘাট কিচ্ছু আসিল না, ডলুগাঁও বাজার আসিল না?
1: ডলুগাঁও আসিল,
0: আসিল। তো আপনারা যাইতা হই ফানি চুকি বাজার না ডলুগাঁও যাইতা?
1: না আমরা কৈলাসর যাইতাম।
0: কৈলাসর যাইতা, হাঁটিয়া যাইতা, হাঁটিয়া আইতা। ওখান তো আগে গুদারাঘাটের উপরে আসিল, গুদারাঘাট দিয়ে যাইতা, বর্ষার সময় গুদারাঘাট শেষ হো হবাই দিগুড়িয়া ছিন্নমস্তা হালিবাড়ির সামনে দিয়া গিয়া যাওয়া লাগত। আচ্ছা এই যে হাঁটাচলা যে এখন বর্তমানের প্রজন্মরা যে বাদ দিলেছে, তাতে করি আপনার কিতা মনে হয় যে তারা কিতা আগামী দিন শারীরিক সমস্যায় পড়বো নি না পড়তো নাই?
1: পড়বো। মাঝখানো তো শোনা গেছে না, নানান তা শোনা গেছে।
0: আপনি কিতা প্রত্যেক সময় রেডিওটাই শুনুন?
1: প্রত্যেক সময়
0: সকাল থেকে আরম্ভ করিয়া?
1: হ্যাঁ।
0: আচ্ছা তো রেডিও শুনতে কেমন ভালো লাগে?
1: রেডিও শুনতে ভালো লাগে।
0: আচ্ছা আপনি কিতা কইলা মাঝখানো কিতা কইলা শোনা গেছে না?
1: শোনা গেছে না, হিন্দি ইতা
0: দিছে,
1: নানান তা দিছে।
0: আচ্ছা কই দিয়া যায় অবগতির লাগিয়া মাঝখানে এখানেও কিছু সবটাই তো যন্ত্রের উপরে নির্ভর, যন্ত্রটা নষ্ট হয়ে গেছিল গিয়া যন্ত্রের কারবার, তো ওই যন্ত্র নষ্ট হয়েছিল পরে দিয়া এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। খবর উপর শুনুন তো নানি।
1: খবর শুনে কিতা সুসু আরম্ভ হয়ে যায় গিয়া, সুসু একটা শব্দ আরম্ভ বন্ধ হয়ে যায়।
0: ও আচ্ছা অনেক সময় কিতা দেখুন কারেন্ট গেলে গিয়া পরেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। কারেন্টে তো আপনার খুঁজা লাভও নাই, কারেন্ট তো ও আছে ও নাই, ও আছে ও নাই, যার কারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। আপনারা পাইছি আমরার জানার আগ্রহ তো আর শেষ হয় না জিগাইয়ার, যে আপনি তো সমিতির সঙ্গে জড়িত।
2: আচ্ছা
0: এই রাস্তার এই বেহালের কারণ কি তা ড্রেন না অন্য কোনো কারণ?
2: রাস্তার মেইন সমস্যা হচ্ছে ড্রেনের লাগি, আর ড্রেন তো দেওয়া যান না, কিছু মানুষের আপত্তি আছে জায়গা দেয় না।
0: আচ্ছা
2: আমরা ইয়ত থাকি খাম একবার স্যাংশন করে এটা ঘুরিয়া গেছে, জায়গা না দিলে অকন রাস্তা।
0: একটা জিনিস দেখুন আমরা বুঝা দরকার, যেহেতু একটু টিলা একটু সমতল, একটু টিলা একটু সমতল, এই সমস্ত জায়গাতে যদি ড্রেন যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু রাস্তা খুব ভালোভাবে বানাইলেও কিন্তু রাস্তা ধরিয়া রাখা সম্ভব হইতে
2: না।
0: আশা করি
2: টিলা জায়গা তো কোনো কারণে উঁচা কোনো কারণ নিচা সবখানে ড্রেন দেওয়ার সুবিধা নাই
0: না। আমি যেটা কই আর আপনি আশা করি আজকে শ্রোতা বন্ধুরা আমরার আড্ডার আসর অবশ্যই শুনবে এবং শুনিয়া তারা জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করার কথা আমি অনুরোধ করি যে ইয়ার কারণ হয়েছে গিয়া দেখুন এই যে বড় রাস্তাটা বানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে যেটা বানানো হয়েছে, আগে কিন্তু তারা ড্রেন বানাইছে, একদলে কিন্তু আগে তারা ড্রেন বানাইছে, ড্রেন বানানোর পরে তারা অন্য রকমের চিন্তাধারা করছে যে এখানে রাস্তাটা কীভাবে হইব, কারণ ড্রেনের মধ্যে রাস্তার মধ্যে কিন্তু ফুক্কা রাখছে এবং কিছুদিন পরে পরেই আমরা লক্ষ্য করি যে ওই যে আমরা ফায়ে ফায়ে বা বিভিন্ন কারণে জলবাহিত হইয়া যে কিছু ধুলাবালি আয় এগুলি গর্তটার মধ্যে আটকাই যায়, সেই গর্তের মাটিগুলি কিন্তু তারা পরিষ্কার করিয়া দেয় সময়ে সময়ে। সুতরাং আপনারা যদি ড্রেনের জায়গা না দিন, ড্রেনের যদি সঠিক ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু রাস্তা যতবার বানানি হোক এটা কিন্তু টিকানি সম্ভব নয়। অনুরোধ করিয়া যাইমু আপনারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে ইয়ে করবা, কারণ রাস্তাঘাট যত সুন্দর থাকবো একটা ফায়ার ব্রিগেড ঢুকতেও কিন্তু আপনার সুবিধা হইব, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে বা একটা অ্যাম্বুলেন্সও আইয়া যদি ঢুকে সঠিকভাবে ঢুকতে পারবো, তারপর ঘোরানির একটা ব্যবস্থা আছে, রাইত বিরাইতে কোন সময় কিতা হইব তা খোয়া যায় না। যাই হোক আপনার কাছে অনুরোধ থাকবো আপনারা তারা এই জিনিসটা বুঝাইবা একসঙ্গে লইয়া বইয়া, প্রত্যেকে আশা করি এখানে সমঝদার মানুষ আছে তারা এই জিনিসটা বুঝবা। ওখন আপনারা আমি সবশেষে জিগাই যে ওখানে আপনারা তো রেখার কাজ হয়, জায়গার কাজ দিয়াও যদি রাস্তার উপরের

0: ব্রিটিশরা নিয়ে যাইতো, তাই জন্য মনে হয় কিতা
1: এটা তো সময় সময় এটা করা হয়, প্রত্যেক বছর ওইটার এগার কাজ দিয়ে আমরা পরিষ্কার করাই। ইদানিংও কাজ শুরু হয়ে যাব, কি দুই চার সপ্তাহ দিনের ভিতরে কাজ শুরু হইব। কাজ শুরু হইলে সমস্ত রাস্তার যে ফেক আছে এটার আমরা সরাইবার ব্যবস্থা ব্যবস্থা করি আমাদের।
0: কিন্তু এটা তো এমন জায়গা আছে, এদিকে একটু ডালু আছে,
1: এই রাস্তা নতুন করিয়া স্যাংশন, আবার এই বছর কাজ শুরু হইব শুকনো আছে, জোরাইলো রাস্তার কাজ পুরা নতুন কাজ।
0: কিন্তু রাস্তা শুরু হওয়ার আগে আপনারা ড্রেন,
1: এখন তো মুশকিল প্রবলেম হয়েছে, মেইন সমস্যা হয়েছে ড্রেনের লাগে। সব জায়গার এমন পরিস্থিতি আছে, সব জায়গায় ড্রেন দেওয়ার জন্য, যেমন ক্ষেতের মধ্যে, ক্ষেতের মধ্যে তো ড্রেন দেওয়ার কোনো সুবিধা নাই।
0: না, ক্ষেতের মধ্যে ড্রেন দেওয়া লাগতো না, কারণ ওই জায়গাটা এমন উঁচা, জল স্বাভাবিকভাবে মুখ পর্যন্ত রাখি দিলে পরে জল যাইব গিয়া। আচ্ছা, জল নামাইলা তো নামাইয়াই তো যাইবার রাস্তা।
1: জল তো এখানে নিচে নিচা, জল তো সবসময় নিচে দিয়েও যাইব,
0: এখানে হৌস রাজ্যে
1: আওড়ো যায়,
0: আওড়ো যায়
1: সব।
0: তাইলে একটা সুবিধা আছে, আওড়ের কথা যখন উঠলো তখন এখানে একটা সময় দেখছিলাম এই বর্ষা গ্রীষ্মের মরশুমে এখানে যে আপনারা একটা খালের মতো জায়গা আছে, খালের ফাড়ে বইয়া অনেকেই বর্ষি দিয়া বেশ কই মাছ, শিং মাছ, লাঠি মাছ ইত্যাদি ধরছে। ওখানে কি তাই আছে?
1: আছে আছে, ওখানো আছে। আমরাও তো ওখানো আমরা মাইসে ধরে ছড়াত গিয়া, ওই যে সময় জল কম থাকে তখন এটা জল ছড়া বান্ধি এসিয়াও ধরে।
0: আচ্ছা, তো একটা অনুরোধ করবো, এই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু মাছের ডিম হয়, ডিমযুক্ত মাছগুলি আপনারা না ধরিয়ে আপনারা পুষ্করণীতে ছাড়বা বা আপনারা ছাড়ি দিয়ে বা প্রাকৃতিকভাবে সৃষ্টি হইব। ওখন বর্তমান সময়ে বাজারে গেলে লক্ষ্য করা যায় কিছু কিছু গুতুম মাছ মিলের, আগে কিন্তু গুতুম মাছ কিন্তু পুরা মানে একবারে নিঃশেষ হয়ে গেছিল গিয়া, এবং দাম শুনলে আশা করি আপনারা অনেকেই দাম করছেন বা নিয়েও খাইয়া, হাজার বারোশো টাকার নিচে গুতুম মাছ পাওয়া যায় না। এই যে মাছের আকাল, আপনারা জমিতে কিতা প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন?
1: রাসায়নিক আমরা এই অঞ্চলে তো এমন বেশি রাসায়নিক সার ব্যবহার করে না, বেশিরভাগ জৈব সার ব্যবহার করা হয়, গোবর সার।
0: আর ওষুধ বিষুধ,
1: ওষুধ যেন কিছু ওষুধ ব্যবহার করা হয়, যে ঘাস মরার ওষুধ যেটা দেওয়া হয় এটা দেওয়া হয়। কারণ
0: ঘাস মরার ওষুধও কিন্তু মাটিটারে নষ্ট করিলা, এটা আপনারাই কইছেন বা আমরাও লক্ষ্য করছি যে এই জিনিসটা আপনারা আশা করি ধীরে ধীরে কমানোর চেষ্টা করবা। আপনারা এখানে আউশ ধান চাষ পুরা বন্ধ হয়ে গেছে?
1: আউশ ধান মোটামুটি বন্ধ হতে ওই দিকে সরে দিয়ে কিছু যে ক্ষেত করে আউশ, আর এদিকে আউশ হয় না,
0: আউশ হয় না, হয় না বলতে এখানে একটা ডর আছে, জলের একটা সমস্যা, আর আরেকটা ডর হয়েছে গিয়া যদি মানুষে মানে অল্প জমি করে তাহলে বেড়া টেড়া দিয়াও রক্ষা করা
1: সম্ভব নয়।
0: সবশেষে চিকে ইয়ার এটাও কিতা, ওই যে একটা ওদিকে যে ক্ষেত যাওয়ার যে রাস্তা সরার ফাড়ো যে আপনার লোকে দীর্ঘদিন আগে আলোচনা হয়েছিল, আপনারা তারা কিতা ওখানো জায়গা দেওয়ার কোনো চিন্তা?
1: না, ওখানো জায়গা দেওয়ার কোনো চিন্তা ধারা না। এটা তো কাজ আগের যে পাঁচ বছরের কাজ এখানে স্যাংশন আনা হয়েছিল, ওখান তারা জায়গা দেয় না, ওখান তো কিছু করার নাই।
0: কিন্তু দেখুন এই জায়গাটা দিলে এখানে যদি আপনারা সুন্দর করিয়া রাস্তাটারে খাটিয়া জায়গাটা সুন্দর আছে মানে খাটুয়ার পিঠের মতো, এখানে পেভেট বয়ে যদি আপনারা রাস্তাটা করিয়া দিতা তাইলে কিন্তু যাতায়াতের একটা বিরাট সুবিধা হইল না? এবং এই সুবিধাটা অল্প কয়েকজন মানুষের লাগিয়া হয়তো বা আটকাই রয়েছে না,
1: আটকাই রয়েছে।
0: আমরা অনুরোধ করব আপনারা এই সুবিধাটা করিয়া দেওয়ার একটা চিন্তাধারা
1: চেষ্টা তো করলাম আমরা।
0: এবং যেন কয়েকটা দুই বা তিন পরিবার বোধ হয়, দুই তিন পরিবারের লাগিয়া জিনিসটা এখানে আটকাই রয়েছে। আমি আপনারে একটু জিগাই যে আপনার বর্তমান বয়স কত?
2: আমার বয়স
0: চুয়াত্তর বছর। আগের যে চাষবাস, অবশ্যই আপনারা চাষবাসের সঙ্গে জড়িত, আর বর্তমান সময়ে চাষবাসের মধ্যে কিরকম
2: পার্থক্য?
0: আচ্ছা, কিতা কিতা পার্থক্য আছে?
2: পার্থক্য বলতে আগে তো যে আমরা খেত করছি, আমরা তো এখন যে রই তো হোক মেঘ হোক এটা অনেক বন্ধও রয়েছি, রইয়া আর ইয়ার পরে হাল পাইছি। ওখান তো এইলিয়া আধুনিক ব্যবহারী লগিয়া ট্রেক্টর দিয়া খেত, এও ফুলাবান তো যায় না, বুড়া বাড়া যারা আছে আর এরাও খেত কৃষি করে।
0: ফুলাবান যে যায় না এর কারণটা কিতা বলি?
2: বর্তমান পরিস্থিতি পরিবর্তন হয়েছে না,
0: না পরিস্থিতি, তারা তো চাকরি বাকরি তো কেউ করেন না, আশা করি
2: চাকরি বাকরি না করলেও ধরেন ব্যবসা বাণিজ্যে তারা দেশেও থাকেন না, বিদেশেও যায়, অন্য অন্য যায়, ওইটাই তৈরি তারা
0: আচ্ছা, অন্য গেলে কিন্তু ফেটো কিন্তু দানা দেওয়া লাগবে।

0: রুটির অঞ্চলে গেল চারটা বাদ যদি সাত দিন না পড়ে বাদ খুঁজা লাগবো চাষবাস আমরা চালিয়ে যেতে হইব। আমি আপনার কাছে জানার উদ্দেশ্য হইল আপনারা যখন চাষবাস করতা ক্ষেতের মধ্যে ফুকার আক্রমণ হইত
1: আমরা তো বেশি ওষুধ পত্র তোমার ইয়ে করছিল না মোটামুটি গুরুজোর ডালই বেশিরভাগ দেওয়া যাইতো
0: আছে। আচ্ছা অহন তো কইরা যে আবার জৈব চাষের দিকে যাবার লাগিয়া সবরে অনুরোধ করবা, জৈবিক চাষ যদি না করা যায় তাহলে কিন্তু আগামী দিন আমরা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হইব।
1: পরিস্থিতি হইয়া হইব কেটা জৈব চাষ দেন খরচা দেন হরলে পরে যেমন বাড়ি ঘরে দেয় ফসল লাগানি যায় একটা ফসল আমরা খাইতাম পারি না।
0: আচ্ছা
1: সব বান্দরে শেষ।
0: আচ্ছা বান্দরে শেষ। আচ্ছা পোকা মাকড়ে আক্রমণের লাগে
1: পোকা মাকড়ে আক্রমণের লাগে আরি এই গরুর সেনা বা এটা এটা দেওয়া যায় কাঁচা গোবরটো এটা গুলিয়ে উলিয়া দেওয়া যায় আরি সেটা বেরিয়ে যায়।
0: আচ্ছা আগে যে সবজি খাইছুই আর অহন যে সবজি খাইরা এটার মধ্যে কিরকম পার্থক্য?
1: ও অনেক পার্থক্য। আগে তো সবজি আপনারা ইয়ে এই সারসর এটা কিচ্ছু না খালি কুফর দিয়া যা হইবার হয়েছে
0: অমন তো
1: হয় অমন তো যে পরিস্থিতি আপনার আবহাওয়া নষ্ট হয়ে গেছে সার ছাড়া হইত না।
0: আচ্ছা এমনি আপনি আগে দেখছেন নি যে তামাক টামাক উক্কা যে আছে ইটা দেখছেন তো
1: এটা তো খাইছি নিজেও
0: নিজেও খাইছে অখন তো বাদ দিলেছে অখন তো এটা মনে হয় স্বপ্নে দেখাও পাওয়া যায়
1: না। না না
0: দেখুন আগে এই যে উক্কার জলটা দিয়া কিন্তু বিভিন্ন রকমের আগে তো জাপ পোকা উকা রামাইশ গাছ শিম গাছের মধ্যে এটা দমন করা যাইত। যাই হোক তামাক শরীরের লাগিয়া বালা নাই এটা আমরা মানছি কিন্তু তামাক পাতা দিয়া কিন্তু বিজেয়া এই জিনিসটা আমরা তৈরি করতাম পারি এবং কৃষিক্ষেত্রে ব্যবহার করতাম পারি। আগে আপনারা এখানে পানীয় জলের খাইবার পানির কিরকম ব্যবস্থা?
1: খুব অসুবিধা আছে তখন যে কোনো জনের গাঁথা গদিয়া জল আনা যাইত এক গাঁথা যদি গদিয়া দিয়া সারা গ্রামে গিয়া গাঁথা থাকি জল আনিয়া খাওয়া হইত। তখন বর্তমানে রেরা ফারে রেরা তো হলেই টিপল দিছে আর যারা ভারেন না এরা ধরেন সাপ্লাই থেকে আরিয়া ইয়ে করে।
0: আচ্ছা হয়।

ঘর গৃহস্থের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবিবারের আড্ডা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন সীমান্ত বিষয়ক অনুষ্ঠান সীমান্ত থেকে।

0: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহর সীমান্ত সংলগ্ন শ্রীরামপুর এলাকায় বসবাসকারী লোকদের কথা। আমার সামনেই রয়েছেন দুজন এলাকাবাসী, আমি একে একে তাদের সঙ্গে কথা বলবো। আপনার নামটা বলুন।
1: মিনাল দাস।
0: কি করেন?
1: টিউশন করি,
0: মানে ক্লাসের টিউশন,
1: পড়ার টিউশন।
0: আচ্ছা, কতজন স্টুডেন্ট আছে আপনার?
1: তো 15-20 জনের মতো, ব্যাচ তারপরে প্রাইভেট মিলিয়ে।
0: আচ্ছা, তো এই যে স্টুডেন্ট, মানে চাকরি তো পাননি? না
1: না না,
0: চাকরির জন্য কি চেষ্টা করেছেন?
1: না, আমি তো বিএড করিনি।
0: অন্য চাকরিও তো আছে?
1: কোর্টের চাকরি চেষ্টা করেছি, হচ্ছে না আর কি।
0: আচ্ছা, তো আপনাদের এই যে এলাকাটাতে, এই এলাকাটাতে কি সরকারি স্কুল আছে?
1: আছে।
0: আচ্ছা, তো ছাত্রছাত্রীরা এখানে যায় সবাই?
1: হ্যাঁ, ওই স্কুলেই
0: পড়ে।
1: হ্যাঁ,
0: পড়াশোনা করে। তো আপনি যে টিউশনিটা করেন, টিউশনিটা কি শহরে করেন না আপনাদের এই এলাকাতে করেন?
1: এলাকা শহর সব মিলিয়ে,
0: মানে শহরেও করেন? তো শহরেই বেশি স্টুডেন্ট?
1: বেশি স্টুডেন্ট শহরেই।
0: আচ্ছা, তো আপনাদের এই যে এলাকাতে, এলাকাতে যে সরকারি সুযোগ সুবিধা কীরকম?
1: এটা তেমন কিছুই নাই।
0: না, এটা তো একটা পঞ্চায়েত এলাকা, সরকার থেকে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসে, যারা গরিব বংশের লোক আছে আর সবাইকে সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেমন ঘর দেওয়া হয়, যারা গরিব বংশের লোক আছে তাদেরকে আবাস যোজনায় ঘর দেওয়া হয়। তো আপনারা কি এই ধরনের কোনো ঘর পাননি?
1: হ্যাঁ, এই ঘর পেয়েছি।
0: আচ্ছা, তো কত টাকার ঘর?
1: 1,60,000 টাকা।
0: তো এই টাকা দিয়ে কি আপনার ঘর হয়েছে?
1: না, কিছু একটা সাহায্য হয়েছে আর কি, এটাই, বাকি তো নিজেরাই অ্যাড করতে হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, মানে কিছুটা আপনাদের মানে খরচা করতে হয়েছে, তাই না? তো রাস্তাঘাটের অবস্থাটা কীরকম?
1: তেমন একটা ভালো না।
0: তো পঞ্চায়েত থেকে কি রাস্তা মেরামত করা হয় না?
1: হয়েছিল কবে লাস্ট তো মনে নেই।
0: তো এলাকাবাসী কি, মানে বর্ষার সময় এলাকাবাসীর অসুবিধা হয় না?
1: বর্ষার সময় তো সমস্যা হয়, জল টল উঠে যায়।
0: না, ড্রেনের ব্যবস্থা তো ভালোই না?
1: ড্রেন আছে কিন্তু তার নিষ্কাশনের ব্যবস্থা খারাপ,
0: মানে পরিষ্কার হয় না?
1: না না।
0: আচ্ছা, কিন্তু বলছিলেন যে আপনি টিউশনি করেন, তো টিউশনি মানে এই এলাকার ছাত্রছাত্রীদেরই পড়ান না আপনাদের, আর অন্য এলাকার ছাত্রছাত্রীদের
1: আছে? এই এলাকারও আছে, বাইরেরও আছে, শহরে।
0: তো যে টাকাটা আপনি রোজগার হয় টিউশনি থেকে, সেই টাকা মোটামুটি তো আপনার ভালোই?
1: হ্যাঁ, চলে যায় মোটামুটি।
0: বাড়িতে কি চাকরিয়ান আছে কেউ?
1: না, ঘরের চাকরিয়ান নেই।
0: চাকরিয়ান নেই, তো নিজেই রোজগার করেন? না। আচ্ছা, ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে?
1: চাকরির পরীক্ষা তো দিচ্ছি, তো যদি ক্লিয়ার হয় আর কি, এটাই আশা তো আছে, কোনো একদিন ক্লিয়ার হবে।
0: তো কোনো ব্যবসা প্রতি মানে করার ইচ্ছা আছে?
1: না, ওই লাইনেই, মানে পড়াশোনার লাইনেই থাকতে চাই আর কি।
0: আর এই এই যে এলাকাতে, এলাকাতে তো বেশিরভাগ লোক কি চাকরিয়ান না মানে অন্য কাজ করে?
1: চাকরিয়ান কমই,
0: চাকরিয়ান কম। তো আপনি তো একটা বেকার, শিক্ষিত বেকার যুবক, তো মানে সরকার থেকে, বা আমরা তো জানি যে সরকার থেকে যারা বেকার তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন যেমন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হয়, এবং এই

0: স্বাবলম্বী করে তোলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে যেন কোনো কিছু করে মোটামুটি একটা রোজগারের ব্যবস্থা হয়, তাই না? তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা কি আপনাদের এই এলাকাতে, মানে আপনাদের মতো যারা বেকার যুবক যুবতী আছে তারা কি পেয়েছে?
1: না, এরকম সুযোগ সুবিধার কথা তো শুনিনি বাবা, আমাদের গ্রামের তো কেউ পায়নি।
0: তা আপনারা কি জানেন এই ধরনের যে সুযোগ সুবিধা দেওয়া হয়?
1: এমনিতে তো মোবাইলে টিভিতে শোনা যায়, কিন্তু এখানে তো আমাদের এখানে তো মানে এটা বাস্তবে তো তা দেখা যাচ্ছে না আর কি।
0: এই যে বিভিন্ন ধরনের এই যে লোন আছে, আমরা জানি স্বাবলম্বন একটা লোন আছে, তো এই স্বাবলম্বন লোনটা কি আপনারা কখনো প্রেয়ার করেছেন?
1: না, দরকার পড়েনি, তার জন্য করা হয়নি।
0: কোনো লোন তো নেননি? না
1: না না,
0: কোনো অনেক বেকার যুবক যুবতীরা তো লোন নিয়ে অনেক কিছুই করছে, অনেক অনেক লোকেরই পয়সার জন্য অনেক কিছু করতে পারে না, তো এর জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের স্কিমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। এই এই যে এখন এই যে সময়টা প্রায় বর্ষার বর্ষার সময়, তো এই বর্ষার সময় তো এখন আপনাদের এই যে এলাকাতে, এই এলাকাতে কি জল উঠে?
1: না, জল তো ওঠে না,
0: জল ওঠে না। তো রাস্তাঘাটের অবস্থা, রাস্তাতে জল উঠে?
1: রাস্তাতে তো ওঠে, ড্রেনের বললাম না আগে, ড্রেনের নিষ্কাশনী ব্যবস্থা খারাপ থাকার জন্য জল জমে রাস্তায় উঠে যায়,
0: মানে রাস্তার জল উঠে, মানে এর জন্য মানে পঞ্চায়েত থেকে এগুলি কোনো মানে সাফাই করা হয় না বা পরিষ্কার করা হয় না?
1: না না,
0: করে না। না তো আপনাদের এলাকাবাসী পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছে?
1: যোগাযোগ তো করেছে, তো তারা মানে করছি করবো এরকমই চলে।
0: আচ্ছা আচ্ছা, মানে সরকারি সুযোগ সুবিধা আপনার বাড়িতে খুব একটা আপনি পাননি, একটা ঘর পেয়েছেন শুধু, না? আর ওই এই যে বিভিন্ন ধরনের যে গাছের চারা দেওয়া হয় বা প্লাস এই যে মাছের পোনা দেওয়া হয়, যা পুকুর আছে তো আপনার বাড়িতে?
1: পুকুর তো আছে,
0: আছে,
1: মাছ আমরা নিজেরাই ফেলেছি, এরকম তো সরকারিভাবে কোনো সময় পাইনি।
0: মাছের পোনা তো দেওয়া হয় সরকারিভাবে অনেক,
1: আমরা তো পাইনি।
0: মানে আপনারা এই সুযোগ সুবিধাটা পাননি বা গাছের চারা পেয়েছেন?
1: গাছের চারা এক দুই একবার দিয়েছিল,
0: এই যে নারিকেলের চারা দেয়, সুপারির চারা দেয়, বিভিন্ন ধরনের
1: এগুলো দিয়েছিল, কিন্তু মানে আসলে কাজ করার মতো তো কেউ নেই,
0: মানে সব বাড়িতে মানে কাজ করার লোক
1: বা আমি তো বাইরে বাইরে ডাকি সারা সারাদিন টিউশন নিয়ে, তো আর এসব করার তো সময় নেই।
2: আমি এমনিতে ক্যাটারিং এর ব্যবসা করি।
0: আচ্ছা, তো কিরকম মাসে কিরকম আপনার থাকে?
2: মাসে 10-15 হাজার টাকা।
0: এখন কিরকম কাজ, কিরকম
2: কাজ আছে? মোটামুটি ভালোই,
0: ভালোই
2: না? ভালো।
0: তো আপনাদের এই এলাকাটার নাম কি?
2: আমাদের এলাকা শ্রীরামপুর।
0: শ্রীরামপুর, তো এই শ্রীরামপুর এলাকাতে হ্যাঁ আরও কি এরকম ক্যাটারিংয়ের ব্যবসা আছে?
2: আছে, অনেকেরই আছে,
0: অনেকেরই আছে না? তো আপনাদের এই এলাকাতে সরকারি সুযোগ সুবিধা কীরকম?
2: আমাদের তেমন নেই, সরকারি সুবিধা তেমন নেই।
0: আপনাদের একটা তো পঞ্চায়েত এলাকা।
2: আমাদের পঞ্চায়েত এলাকা, আমরা তো কোনোদিন কোনো সুযোগ সুবিধা পাইনি।
0: আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আমরা তো জানি যে যারা বেকার যুবক যুবতী আছে বা গরিব অংশের লোক আছে মোটামুটি সবাইকেই ঘর দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো আপনারা কি সরকারি কোনো ঘর পাননি?
2: না, আমি সরকারি কিছুই পাইনি।
0: আচ্ছা, আপনার এলাকাতে যারা আছে, আপনার এই আশেপাশে যারা আছে তারা কি পেয়েছে?
2: হ্যাঁ, তারা পেয়েছে, আমি পাইনি,
0: পাননি। তো আপনাদের এই এলাকাতে হ্যাঁ যারা মানে বেশিরভাগ লোক কি চাকরি করে না কাজ করে?
2: বেশিরভাগ লোক কাজই করে,
0: মানে চাকরি আনকম,
2: চাকরি আনকম।
0: আচ্ছা, তো আপনাদের এই পঞ্চায়েত থেকে, আপনি তো বললেন কিছুই পাননি, তো পঞ্চায়েত থেকে তো আমরা জানি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় হ্যাঁ এলাকাবাসীকে, তো আপনি যেহেতু এই পঞ্চায়েতের মধ্যে আছেন, আপনি তো আর সরকারি চাকরি করেন না, আপনি তো ব্যবসা করেন, বিজনেস করেন, তো ব্যবসায়ী ব্যবসায়ীদের তো বিভিন্ন সুযোগ সুবিধা দেয় পঞ্চায়েত থেকে, তো অনেক সময় আমরা জানি যে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়, তো আপনাদের কি কোনো লোনও দেওয়া হয়নি?
2: না, আমি কিছুই পাইনি সরকারি ব্যবস্থা।
0: আপনি কোনো যোগাযোগ করেছেন?
2: যোগাযোগ করেছি, আমার কিছুই দেয়নি ওরা।
0: আচ্ছা, আপনাদের এখানে রাস্তাঘাটের অবস্থাটা কীরকম?
2: রাস্তাঘাট বেশি ভালো না।
0: কেন, মানে ভালো না বলতে কি, মানে পাকা রাস্তা? তো
2: পাকা রাস্তা, রাস্তার অবস্থা বেশি ভালো না।
0: আমরা তো দেখছি এটা ইট সোলিং, ইট সোলিং রাস্তা, তো আপনাদের এই যে রাস্তা।

0: যে ভিতরে ভেতরের যে রাস্তাটা এটাও কি সেম না কাঁচা রাস্তা?
1: আমাদের বাইরের রাস্তাটা কাঁচা রাস্তা,
0: কাঁচা রাস্তা। তো এই এলাকাবাসী কি রাস্তার জন্য যোগাযোগ করেছে?
1: না,
0: এটা তো পিডাব্লিউডির রাস্তা না?
1: পিডাব্লিউডির রাস্তা তো কাজ কাজ হচ্ছে।
0: হ্যাঁ,
1: তোরা তোরা কাজ হচ্ছে পিডাব্লিউডির রাস্তায়, আমাদের তো এটা পার্সোনাল রাস্তা।
0: আচ্ছা, তো এই এলাকাতে, হ্যাঁ, এলাকাতে আপনার মতো যারা বেকার যুবক যুবতী আছে, হ্যাঁ, আমরা তো জানি যে স্বাবলম্বন একটা লোন আছে, যারা বেকার যুবক যুবতী কিছু করতে চায়, ব্যবসা করতে চায়, তো তাদেরকে সরকার থেকে এই ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে দেয়, যাতে তারা মানে কিছু মানে ব্যবসা বা যে কোনো ধরনের, হ্যাঁ, যাতে রোজগার করতে পারে। তো সেই ধরনের সুযোগ সম্পর্কে তো জানেন আপনারা? না
1: জানি, কিন্তু আমরা কোনো কিছু পাইনি।
0: স্বাবলম্বনের জন্য তো আমরা জানি যে এখানে এখানে ডিস্ট্রিক্ট ডিআইসি থেকে স্যাংশন পাঠানো হয় ব্যাংকে।
1: আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বার প্রধান ওরা তো নামই দেয়নি, তাহলে কী করে পাবো?
0: আচ্ছা, মানে এর এর অন্য কেউ কি পেয়েছে এরকম আপনাদের এলাকাতে?
1: আমার আমার জানতে কেউ পায়নি।
0: পায়নি না?
1: না।
0: তো আপনাদের আপনাদের এলাকাতে যারা বেকার যুবক যুবতী আছে সবাই কি মানে কাজ করে, চাকরি চাকরি চাকরি পেয়েছে কেউ, এরকম কেউ আছে যে যারা চাকরি পেয়েছে? কিছুদিন আগে তো আমাদের ইতিপুরাতে চাকরি দেওয়া হয়েছে অনেক, তো এই ধরনের কোনো সুযোগ বা কোনো চাকরি কি আপনার এই এলাকাতে পেয়েছে?
1: আমার জানা মতো নেই।
0: আপনাদের এলাকাতে নেই?
1: জানা মতো আমাদের
0: এলাকাতে নেই। তো আপনাদের এই এলাকাতে কি জল উঠে?
1: সব ফ্ল্যাটে জল উঠে।
0: জল উঠে না? তো এখান থেকে মানে জায়গাটা তো একটু নিচু নিচু জায়গা, জল উঠে। এই যে কিছুদিন আগে যে একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন কি জল ছিল আপনাদের এলাকাতে?
1: হ্যাঁ, জল হয়েছিল।
0: বাড়িঘরে কি জল উঠে?
1: বাড়িঘরে জল উঠে,
0: জল উঠে। নদী তো আপনাদের এখান থেকে একটু দূরেই,
1: অল্প দূর,
0: অল্প দূর না? তো এটাকে নদীর জলই?
1: নদীর জল।
0: তো বাড়িঘর ঘরে ঘরেও জল হয় না আপনাদের?
1: ঘরেও জল হয়।
0: তো যদি আপনাদের এখান থেকে, এর আগেও তো অনেক বড় বন্যা হয়ে গেছে, তো এই বন্যার সময় যখন জল ছিল আপনাদের, তখন আপনারা কোথায় ছিলেন?
1: হয়তো আমাদের মামার বাসায়।
0: মানে তখন এই এখানের সবাই এলাকা ছাড়তে হয়েছে না? তো এটা নদীর জলই আপনাদের?
1: নদীর জল।
0: তো এখানে বন্যা হলে মানে আপনাদের এখানে জল থাকে? তো আপনাদের এখানে আপনাদের যে রেশন, হ্যাঁ, আমরা তো জানি যে আপনাদের এলাকাতে তো রেশন দোকান আছে না? এই যে ন্যায্য মূল্যের দোকান থেকে যে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আপনাকে দেওয়া হয়, এগুলি কি যথাসময়ে পান আপনারা?
1: না,
0: পান না।
1: রেশন, আমাদের রেশন তো মাসে একবার নিয়ে নেই। ফ্ল্যাট ওঠার সময় যখন তখন রেশন পাইনি, তখন আমাদেরকে কিচ্ছু দেয়নি।
0: আচ্ছা, না আমি বলছিলাম যে আপনাদের রেশন যে দেওয়া হয় প্রত্যেক মাসে, যে
1: না মাসে সব কিছু দেওয়া হয়,
0: সব কিছু আপনারা পান, মানে আপনাদের কোনো এতে কোনো?
1: না, আমার কোনো ইয়ে নেই, অসুবিধা নেই।
0: তো আপনাদের এই এলাকাতে পড়াশোনার সুযোগ কীরকম?
1: পড়াশোনার সরকারি সুবিধা তো নেই।
0: সব স্কুল তো সব সরকারি, এখানে তো প্রাইভেট স্কুল নেই?
1: না,
0: আপনাদের এই শ্রীরামপুর এলাকাতে তো প্রাইভেট স্কুল নেই?
1: না,
0: এখানে তো শ্রীরামপুর একটা স্কুল আছে, আর ছোটো আরও কয়েকটা স্কুল আছে, তাই না?
1: আছে।
0: হ্যাঁ, আর এমনিতে প্রাইভেট কোনো স্কুল আছে আপনাদের?
1: না,
0: প্রাইভেট স্কুল
1: শ্রীরামপুরে নেই।
0: তো সরকারি সুযোগ সুবিধা তো সরকারি স্কুলে তো বিনা পয়সায় পড়ে সবাই, তাই না? তো আপনাদের এখানে যে শ্রীরামপুর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা আছে, সেটা তো বিদ্যাজ্যোতি,
1: বিদ্যাজ্যোতি,
0: বিদ্যাজ্যোতি স্কুল। তো এই স্কুলে তো পয়সা লাগে। হ্যাঁ, তো আপনার ছেলে কোন স্কুলে পড়ে?
1: আমার ছেলে আরকা স্কুলে পড়ে।
0: আরকে স্কুলে পড়ে? পিএমসি,
1: পিএমসি।
0: তো এখানে তো কোনো পয়সা লাগে
1: না,
0: মানে বিনা পয়সায়?
1: বিনা পয়সা।
0: তো আপনাদের এই এলাকা বেশিরভাগ স্টুডেন্ট কোথায় পড়ে?
1: বেশিরভাগ শ্রীরামপুর স্কুলে পড়ে।
0: পড়ে? তো এখানে তো পয়সা লাগে,
1: পয়সা
0: বছরে 1000 টাকার মতো লাগে। হ্যাঁ, আর অন্যরা আবার মানে শহরে এসে পড়ছে। তো আপনার ছেলের যে এখানে পড়াশোনা, পড়াশোনা যে জন্য তো শহরে আসতে হয়, তাই না?
1: আসতে হয়
0: শহরে, প্রাইভেট করতে হয়। কোন ক্লাসে পড়ে?
1: সেভেনে।
0: সেভেনে পড়ে? তো প্রাইভেটের জন্য শহরে আসতে হয়, তাই না? তো এখান থেকে আসা আসা যাওয়ার সমস্যা হয় না আপনাদের?
1: সমস্যা হয়, সমস্যা হলে কী করবো, পড়াতে হবে।
0: এমনিতে সবসময় আপনাদের যেখানে বাড়ি, এখানে সবসময় কি টুকটুক পাওয়া যায়?
1: টুকটুক পাওয়া যায়,
0: টুকটুক পাওয়া যায়,
1: টুকটুক পাওয়া যায়।
0: তো আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয়, রাত্রে অসুস্থ হলেও কি সবসময় টুকটুক
1: টুকটুক পাওয়া যায়?
0: মানে সমস্যা হয়
1: না? সমস্যা হয় না।
0: আচ্ছা, এই এই যে এলাকাতে এই এলাকাতে তাহলে একটা পড়াশোনার মানে পরিবেশ আছে এবং সব ছাত্রছাত্রী স্কুলে যায়,
2: হ্যাঁ
0: এখানে সবাই স্কুলে যায় এবং পড়াশোনা করে। আপনি বলছিলেন যে কেউ শ্রীরামপুর স্কুলে পড়ে, আবার অনেকে আবার শহরের স্কুলেও পড়ে, প্রাইভেটও।

0: শহরে এসে পড়তে হয়। তা আপনাদের এখানে প্রাইভেট পড়ানোর টিচার নেই?
1: আছে, টিচাররা শহর থেকে যেতে হয়।
0: আচ্ছা,
1: শহর থেকে যেতে আমাদের এখানে পড়াতে হয়।
0: আচ্ছা, তো আপনাদের এই এলাকাতে আমরা তো জানি যে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, আপনি তো বলছিলেন সরকারি কোনো সুযোগ সুবিধাই আপনি পাননি। হ্যাঁ, তো আপনাদের বাড়িতে কি পুকুর আছে?
1: নাই,
0: নিজস্ব বাড়ি তো আপনার? নিজস্ব বাড়ি, পুকুর নেই। তো আপনাদের পঞ্চায়েত থেকে তো প্রত্যেক বাড়িতে গাছের চারা দেওয়া হয়েছে, নারিকেলের চারা, সুপারির চারা, আম আম গাছের চারা, এরকম অনেক চারা দেওয়া হয় প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হয়েছে এলাকাতে। তা আপনারা কি ধরনের সুযোগ পেয়েছেন?
1: না, পাইনি।
0: মানে নারিকেলের চারা?
1: না না না, কিছুই পাইনি।
0: তো মানে পঞ্চায়েতে অন্যরা কি পেয়েছে জানেন আপনি?
1: অন্যরা ঠিক আমার জানা নেই এটা।
0: আচ্ছা, তো আপনি তো ক্যাটারিং এর ব্যবসা করেন, আপনি বলছিলেন যে শহরেই আপনার ব্যবসাটা বেশি। তো ক্যাটারিং মোটামুটি এই সিজনে তো, এখন তো একটা বিয়ের সময়, এখন তো আপনার থাকে, এমনি থেকে সারা বছরই কি ক্যাটারিং এর ব্যবসা থাকে?
1: থাকে, একটু কম বেশ।
0: তো আপনারা যে আপনারা তো ডেকোরেশন করেন বা আপনাদের খাওয়ার ব্যবস্থাটাও আপনারাই করে দেন?
1: সবই করি,
0: সব সব করে দেন। তো এই এরকম শহরেই তো করেন না বেশি?
1: শহরে বেশি।
0: আপনাদের এই এলাকাতে কম?
1: কম, খুবই কম।
0: আচ্ছা, শহরে তো এখন মানুষের বিয়ের তো এখন জায়গার অভাব। হ্যাঁ, আমাদের মানে বাড়িঘরে এখন মানুষের এত জায়গা নেই, তো বিভিন্ন জায়গাতে যাওয়া। তো যদি কেউ কোনো ঘর ভাড়া নেয় তখন এখানে কি ক্যাটারিং এর ব্যবস্থা কি আপনারাই করেন?
1: আমরাই করি,
0: কারণ জায়গা তো বাড়িঘরে তো এখন জায়গা
1: না, বাড়িঘরে জায়গা নেই।
0: আচ্ছা, মানে একটা সমস্যা তো আছেই। তো আপনাদের এই এলাকাতে তো আপনি বলছিলেন যে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। আমরা তো জানি যে জল জীবন মিশন, হ্যাঁ, এই প্রকল্পে প্রত্যেক বাড়িতে বিনা পয়সায় জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে, পানীয় জল, খাওয়ার জলের জন্য লাইন পৌঁছে দেওয়া হয়েছে। তো আপনাদের এই এলাকাতেও তো নিশ্চয়ই এই ধরনের
1: পেয়েছে? সবাই পেয়েছে, কিন্তু আমি পাইনি।
0: জলের ব্যবস্থা হয়
1: না, কিছুই পাই।
0: তো আপনি খাওয়ার জল কোথা থেকে পান?
1: খাওয়ার জল আমি সাপ্লাই থেকে পাই, আমি সাপ্লাই নিজে নিয়েছি বাড়িতে।
0: আচ্ছা, মানে বিনা পয়সায় যে লাইন পৌঁছে দেওয়া হয়
1: না, আমাকে দেয়নি,
0: দেওয়া হয়নি
1: না।
0: তো আপনাদের এই সাপ্লাইয়ের জলে কি হয়? পুকুর তো নেই আপনি বলছিলেন?
1: না, সাপ্লাইয়ের জলে হয় না।
0: তো আপনাদের স্নান বা অন্যান্য
1: হয়? আমাদের পাশের বাড়ি একটা পুষ্কনি আছে, ওইখানে গিয়ে স্নান টান করতে হয়।
0: আচ্ছা, মানে নিজের বাড়িতে তো পুকুর নেই?
1: নেই।
0: আর এমনিতে যে জল আপনাদের সবসময় তো জলও পাওয়া যায় না, অনেক সময়
1: না না পাওয়া যায় না,
0: জলের জল তো সবসময় দেওয়া হয় না, অনেক সময় বন্ধ থাকে,
1: বন্ধ থাকে।
0: তো তখন তো আপনাদের একটা সমস্যা হয়?
1: সমস্যা হয়।
0: কলের ব্যবস্থা নেই?
1: নেই
0: আপনাদের এখানে?
1: না।
0: তো এটা খাওয়ার জলের একটা সমস্যা আপনাদের?
1: খাওয়ার জলের সমস্যা হয়।
0: তো এখন আপনাদের এই এলাকাতে যাদের বাড়িতে লাইন পৌঁছে দেওয়া হয়েছে, জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে, তাদের কি জলের সমস্যা আছে?
1: তাদের জলের সমস্যা আমি বলতে পারবো না তাদের কথা।
0: মানে মানে জল সবসময় পান? সাপ্লাইয়ের জল পান
1: না? না, সবসময় মিলে না জল আমাদের এখানে,
0: জল পাওয়া যায় না।
1: সকালে দিলে বিকালে দিত না, কারেন্টের সমস্যা আছে না, মেশিন নষ্ট, এই যে অনেক কিছু কয়।
0: আচ্ছা, এমনিতে বিদ্যুতের অবস্থা তো ভালো আপনাদের এখানে? কারেন্ট থাকে তো? কারেন্ট থাকে না? আগে তো শ্রীরামপুর এলাকাতে তো যেরকম অবস্থা ছিল, এখন তো অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক উন্নত হয়েছে। এখন তো এই এলাকাটা অনেক বাড়িঘরও হয়েছে, অনেক ফাঁকা জায়গা ছিল, এখন অনেক বাড়িঘরও হয়েছে, তাই না? এখন তো মানে এই এলাকাতে এখন মানে ফাঁকা জায়গা নেই বললেই চলে, এখন নেই বললেই চলে, এখন অনেক অনেক ঘর হয়ে গেছে, অনেক মানুষও, লোক সংখ্যাও এখানে বেড়েছে। তো এখানে স্বাভাবিক কারণেই এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, হ্যাঁ, যে সেই যে সেই জিনিসগুলিও আপনাদের এখানে এখন পর্যাপ্ত পরিমাণে আছে। হ্যাঁ, আপনাদের অসুবিধা নেই। আপনাদের এখানে তো বাজারও আছে সামনে, আগে তো শ্রীরামপুরে কোনো বাজার ছিল না, এখন তো বড় বাজারই হয়। তা আপনাদের তো বাজার শ্রীরামপুর থেকেই করেন না?
1: শ্রীরামপুর থেকে, বেশিরভাগ শ্রীরামপুর থেকে করে। সবজি বাজারটা বাজার থেকে করতে হয়,
0: মানে মেইন বাজার আমাদের শহরের বাজার থেকে করতে হয়, পানিচুকি বাজার,
1: পানিচুকি বাজার থেকে শহরে।
0: তো আপনি মানে আপনার যে ব্যবসাটা, হ্যাঁ, আপনার ব্যবসাটা তো চলছে, তো এটাকে আরও বড় করার জন্য কি কোনো পরিকল্পনা আছে?
1: পরিকল্পনা থাকলে কি করব, পয়সা করে নেই, বড় কি করে করব।
0: তো তো লোন লোন তো দেওয়া আছে, আপনি তো নিজেও লোন নিতে পারেন, স্বাবলম্বন নিজেও যোগাযোগ করতে পারেন।
1: বিআইসিতে
0: আপনি যোগাযোগ করলে আপনার, যেহেতু আপনার একটা ব্যবসা আছে, ব্যবসা বাড়ানোর জন্য আপনি লোন নিতেই পারেন। তো লোন লোন যদি একটা স্বাবলম্বন, যেমন একটা লোন আছে, সেই লোন দিয়ে তো আপনি আরও আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারেন, তাই না? তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আপনি অনেক কিছু বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম কৈলাসহর সীমান্ত সংলগ্ন শ্রীরামপুর এলাকায় বসবাসকারী লোকদের কথা, সীমান্ত

0: থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন সীমান্ত বিষয়ক অনুষ্ঠান সীমান্ত থেকে, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী আগরতলা যতনী ফাইসিং খাপানি হামজামুইয়া ফরে তাবুক চ্যাংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানা বাইন থুংনুক থুংনু নিমুক থাংসুনি আরি এইডস শৈকিয়া চন্দ্রবালা দেববর্মা

را تابق جاتونی برام کتو گرماشن چاہن کے ایچ ایچ من جگیا کہم کرن کھے تنگنی تابق جاتونی تان تھائی کتونی بشنگ خب جاگو تھان شنی آری ایچ ایچ جاتونی تھان شنی شکمرنائی کائشا گرماشن چا برام ایچ من جگی تامن بہائی کی رمجات بہائی کی شلیا تنگنائی جاتونینا সাইমার নাবাকিছে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক বরক পান্দানি বেডেগো সামন খায়নের চিকন ছানাটক নি বিশিন্তই ইয়াফানা নাই চিনি নাই মন খনাও যত্তন সিঠেন নাটক নি মো থাংছনে আরি এইচ ও নাটক ন সৈনে চন্দ্রবালা দেববর্মা কম থ্যাংনাই দিলীপ কুমার দেববর্মা নাটক নি তালিফি খায়নাই হরিপদরিয়াং সংসানাই সন্দিতা দেববর্মা চোবাচরণায় বিদ্যামোহন দেববর্মা

0: bài bác sĩ đến khả năng ăn đây hai đặc biệt hữu một đây tôi không phải mà chúng ta sẽ đặt tôi có thành phố biết thật không thể này kia phát phát sự đồng năng dù như nhà phố vô lại kết bề rằng hãy tổng sử dụng bí thư ông bố bí phải nhé bố bí thư ông mạng nào này আগে জীবন না যাও করি হ্যাঁ তো কাগজ শিখলাম না চাই দ্বিতীয় যে বাক্স করি ফেলবে না তো রকে কাগজ শিখলাম শুনে বড়
1: ও হাজে দা থাকো হাজে বা সামানি লাগে আং খাসো বসাবো গুঁজাম বাও তো আর হানো কেমন আজে কেন ইলা
0: হ্যাঁ নেজবি রাম সং লাঙ্গিয়া তম নস নেজবি যে সবন বিধিরে গোপর বনাই মাগন ন তো ডাক্তার মোর নাম জানি না গাড়ি খরম খানা হবি ইয়াং গাল সব কি হবে কুসুম আলী গুলাপি
2: কুস্তাম যাই তাকি দি দ দ দ ইয়ং পিছা ফেগ্রা দি।

0: ও এই জেরাঙ মার্জা খে মাছে মাছি নাই আও হাসাগা কেবল থুয়া তো খুরে তুমি থুলে না ও তো ওখানে ফের লাগি তঙ্গ যে সা বেরাম ফানো পরীক্ষা খুলাই নাইন নিয়া গুলো হামরি নানো হিনি সাজাগো তাম খাই এই নমে হামরি হামরি মানে মুসা নামা করিছো ও বেরাম মার্জা খে মাছে মাছি নাই তুমি মুখে ফান্তি মাছি নাই আগে কিন দেশ ও বেরাম করুই ফিয়া তাদু কিমা চিন্তা নিয়ে বা তাকা তুমি দেশ অবন কাশন ছামু নিয়ে আনি গতন কুমাইয়া
1: তবু এক জ্ঞান তাম ভাইকে মান যা আমি যদি কব নারক নাই পান্ডানে সঙ্গে নামে যাতে সাক্ষাৎ নাই তো পান্ডানে অজমা বরণ গান ডাক্তার হানকা যাই জমাতিয়া
2: খাগানি লোকসন তোমার খাবার হামগাইয়া করো তিমা পান্ডব তাহলে কক্সানি জ্বর মানেন বাজে এই বেমার তুমি ও এই বেরাম নতুন কেন তিমা সিমিনার কক্সানি সুকান ও এই সুতম কুবি কুবি ও এই সিদ্ধমানে আমার কক খতিকে সম্মানিত অজঙ্কা সাহেব কক জন্ম ইকুয়াল টিমেনে দুটি সিএনসি সিন্ড্রোম কয় গঞ্জরা এই জন্য অর্জিত প্রতিরোধ ক্ষমতাহীনতা লক্ষণ সমূহ তিনি কক বাছে নাঙ্গানি শেষ কেবল মানে ফানক্রি হিমারক অবরক নিয়ানি সাগপান সরগানি বেলে লাচিতেছে খুশকে তো এখানে নি সাগপান যেখানে সাগপান সরবিমান অন্দ্রানি সাগর সরগমানি হয় অন্দ্রানি সুকাং যে সূচির জাকায় দিন থাক এই বেরাম তোমা ইয়াখাইবা অন্দ্রান যে সূচির ইঞ্জেকশন লেখা আর ইঞ্জেকশন সিলিং কাম খাই সুজা গেনা আপনি বাগিন অন্দ্রানি থাক হাক তাহলে মানে বিষ ও এই বেরাম তাহলে বিশ্বকে হাপায় এই বেরাম বমতি হয়েছে নিমান কাম কে মেরক খুঁজু কাশিয়ে খাবাই খাদনে তাহলে বুঝছো খরচাতেই খরচানো থির মানে বিশ্বতে ও এই বিরাম ছল বিমান বিমান অক্সিগ তঙ্কুর অবুমা যদি নেই তহকে বুমানি ছাগ বেরাম তহায় ও অক্সিগ তঙ্গেন বসানি ছাগব ও বেরাম ছল বিমান নাতি দুগান থাকে বসায় রামানি সেঙ্গারে সিন্দুগানি বিশ্বতি পারানি ছাগ বিমান তীর্থরগ থাকে তিন রাজাক্ষ উনি খরচ সিজাগানি বিশ্বতে বিমান তাহলে ইকায় আর কাছে সিলাইছা ভাই গবাই বড় রে সিজাগ এ আর নাচিসা সিলাইছা বসরাই সরাইকে বিনা সিজাগানি মানে না শুই পড়িয়া আপনি বলিব উনিমান এই যে উনিমান খরচা চলা বিনি শিখলো করে কুবলি শিখ ভাই তোমার তাহলে বিশ্বতে ও এই জ্ঞান তো ভাই মানো আপনি বাগিন পাঁচটায় ভূষণ মানসিক নদী ও এস বেরাম বিশ্বিক কত তাই বিশ্বিক চিনিমা খিচা খাদে তাহু ভুক্ত ন তাই থেকে হাইলে হাইলে বিশ্বাস ও এস বেরাম মানে বোমার হাই জাগ বিশ্বিক পাঁচ সিন্টিন মেডিসিন পেই টং আবার মানে বিশ্বাস সেখানে কলা খরচা কুবলি দীর্ঘ গায়ে থমাতা মানে বিশ্বিন পেই শর্ট করা জায়গা সাইজবাগ হালিয়া শিশু ভাই ইঞ্জেকশন জমানি আর সিরিয়াস বিষয়তে শতকরা 10% মিলানো বিমানের বিষয়তে যেখানে আরো সরকারের বিষয়তে আরো 10% মিলানো তাই থ্রি বিমানের বিষয়তে শতকরা 5% মিলানো খাদের তা হল পাঁচশো নদী পাঁচশো মিলানো বিষ্কাঙ্গ অকগুণ আমি সাকলে রানিং তুল ও এক বেড়ান বেলেখানে কত দিনে বাগে বেড়ানো সামানি বাগে তাদেশে যারা সাই সাই দিচ্ছি সারা বিমানি এখন আপনি বাগে সাহেব কে কাছে তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমি কি হাই চাইছেন রোগ উড়িয়া চিনিয়া রোগ কিছু হাতল খাইছেন তো ইমান থাকে হাতি তুমি করোনা বেমারি ইয়াতে কিয়োক যাবি না নাই আসে ছয় ন আমি কক ও এস বেমান তুই সামানি মাথাকা

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নেভি সংশোধন এসআইএল এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন।

0: জানকী রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হয়ে ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বাড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নাহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। উন্হোনে अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी

0: देखो उन्होंने बचपन में सांप और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया, सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
1: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গোবিন্দার সিং এর সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতার প্রশংসা করে শ্রী মোদী বলেন তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
0: तमिलनाडु के नागरकोइल में मेरी मुलाकात एक टीचर से हुई। करीब 3 दशक पहले भी मैं उनसे मिला था। मैं बात कर रहा हूँ गिरिजा अम्मा जी की। इस मुलाकात के दौरान कुछ युवा स्टूडेंट्स भी उनके साथ थे। गिरिजा अम्मा जी करीब 15 स्कूल चलाती हैं। इनमें चेन्नई का जय गोपाल गरोड़िया हिंदू विद्यालय बहुत प्रमुख है। उनकी देशभक्ति की भावना हर भारतवासी को प्रेरित करने वाली है।
1: প্রধানমন্ত্রী বলেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
0: राजकोट के बिग बैंग एस्ट्रोनॉमी क्लब ने गिर के जंगलों से लेकर कच्छ के रण तक अनेक एस्ट्रोनॉमी इवेंट्स आयोजित किए। ज्योतिर्विद्या परिसंस्था भी एस्ट्रोनॉमी के सबसे पुराने संस्थानों में से एक है। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50টি ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে

এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29শে মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 জনেরই দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 জনই ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সাইবুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুক মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্ত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 বছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9ম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণীদেব বর্মা তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেল নি ফিল সারা থামচে ব্রী রেমব সংখামানি হুকুমতাই কথালাই সামুং তাংমানি শাখা ফান বকসিনখা হুক বাতাই হুক বাকলাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাঁচাও অভিযান চেঙ্গি রোয়ানো কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবা লামাও মানি ফালনাই রকনি বিশিং পিএম সনিধি ওয়ানসুক তাঙ্গ খরক চুকু সাই থামরানো চিবা রোজাক রাংনি বকবাং লাকাই রোজাক খা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেল নি ফিল সারা থামচিব্রী রেম বসং খামানি হুকুমতাই কথালাই সামুং তাংমানি সাকা ফান বকসিন খা আপনকারী বহাকতরনি থংনি বাবায় শিকলা রকনি কাহাম অংখারি কচাম হুকুমন মথাং ফিরনানি সাসলাংমলনি ফলফক লাতাই সিরি সিটিনি নংজাকনাই জ্যোতির্বিজ্ঞাননি ফাইসিং শিকলা হদানো খাতুং রিমুং সেঙ্ক্রাক রকনি হামক্রাইন লুকু রকনি সামুং তুইমা সরং সরং তনমুং তাই বলংনি মালমাতা নাই মথাং নখবই গবাংমা বাবাইন তুই ককনা রেখা সাসলাংমলনি কক খুরচাই মন্ত্রীবক্রক হাকতরনি জুদা জুদা আমসাইনি মুং গনাং থাইচুকনি কক খুরচাখা বসাখা তাবুক হাকতরনি গবাংকুক আমচায়ন সাতুং তুংমানি মারঙ্গি তংখা অমল বাইথাং নাইকল না নাঙ্গ তুই গবাংখে নং দি সাতুঙ্গ অঙ্ঘরথানি হজাক তং দি জ্যোতির্বিজ্ঞান।

0: জানি ফাইসিং সিকলার অগ্নি খাতুংমানি কক খুরচাই মন্ত্রী বক্রক শাখা জ্যোতির্বিজ্ঞান ভারত নীলুকুরক আগিনী সিমিন খাতুং যাক ব অসয় শিবুংনি ক্লাব বাই থাংন মাঞ্জুনানি কবক্ষা
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রহা হো হমে প্রেরণা দেতা হই বার ইন প্রয়াসোঁ কি জাদা চর্চা নহীঁ হোতি লেকিন জব হম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রহা হ্যায় মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে জো লোক সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে উনকি সরাহনা কিজিয়ে উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিছু আচ্ছে কাম সে জুড়িয়ে
0: হুকবা তাই হুকবা খাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খানা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাজা অভিযান চেঙ্গেরওয়ান তালসারময় চলিনাই অসামঙ্গতাং বুস্কাং জুন তালনি সালথামসি জড়া চলিওয়ান অসামঙ্গতাংনি নাইমঙ্গা ফার্স্ট স্থিতিকে সামঙ্গ নাংনানি নবার তুইবার দেরামা জড়া হুকবা খাইনাই রক্ন নাংমানি ককচাবরানি পঞ্চায়েত বেরম জায়খে মানজাকানি তাই তাংবুতাং রকনি কাহাম অংখা ঋষিদা সিদি কামিও তুনুইরিনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিংফেরাং মন্ত্রী মনোহর লাল শাখা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবার লামাও মানি ফালনাই রগ্নি বিশিং পিএম সনিধি ওয়ানসুক্তাঙ্গ খড়ক চুকু সাই থামরান চিবা রোজাক রাংনি বকবাং লাকাই রোজাখা পিএম সনিধি তাংবুতাংনি বিশিদক পুংমান রুগী তিনি আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালি যাক মেল কাইসাও বক শাখা কেন্দ্রনি মন্ত্রী মেল লামাও মানি ফালনাই রগ্নি আগ লাকাইনি চেক তিসাই রেখা ডিজিটাল লেনদেননি বাগৈ কিউ আর কোড বাগৈ রেখা শাখা মন্ত্রীপক্র নরেন্দ্র মোদী 2020 বিশি ও পিএম স্বনিধি ওয়ান সুক্তাং চেঙ্গিরমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুখাকে উল্লি কিস্তি ও রাং থামচি সাই তাই আবু সবাইকে উল্ঠাম কিস্তি ও রাং বাঁচি সাই জরা লাকাই মানবায়ন মেলো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাব কগনা রেখা আরো লামসগে কগনা রেখা আউলি হামক্রাই সচিব মিলিন্ড রামতেকে আবুনি শেখাং কেন্দ্রনি মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রীপক্র নরেন্দ্র মোদিনি মন কি বাত মেল খানাখা আরো তাই কুবুন বিশিং মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা আউলি মেয়র দীপক মজুমদার তিনি আগরতলানি হাফাংনি নারওয়াই তংখাই নগ সুং ফেরাং তাই আউলি হামক্রাই নিকিসা সুক তাংবুতাং রগ্ন তুই ককলাম সালাইমানি পাই থাক কেন্দ্রী চুং ফেরাং তাই হামক্রাই মন্ত্রী মনোহর লাল কক তুমা থুমনাই রগ্ন শাখা তিনি ককলাম পান্ডাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তাই কুসাং আউলি পিএম সালনি চিং ফেরাং যোজনা ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন মানজুমুং আক রগ্ন তুই শুক্রবি ককলাম সালাই যাখা চুংফেরাং ফাননি মানথক মুং রগ্ন তাই বকবাং স্নান্তি সানাবাগৈ নৈজি সাই ব্রৈজি স্নি বিশিনি বিশিঙ্গ সারা গিগাওয়াট পারমাণবিক চুংফেরাং স্নামনে নিকাইসা নাহার মুং চংজাক্ষা বতাই বসাখা আগরতলানি দেবেন্দ্রনগর র মানে হামিয়ে খিবিমা থাই স্নামনাবাগৈ কেন্দ্র হাফাং খক সারা রোজাক রাংনি গসিমুং রেখা হাস্তিনী খুংব্রুই কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাঘর তাই উদয়পুর কচাং তাই সাপসুত্রা তন্নাবাগী খক নৈচিসনি রোজাগ রাংনি গসিমুং রেখা
2: এক আর্বান চ্যালেঞ্জ ফান্ড ইয়ে ভি আপকো পতা হোগা কি হমনে দেশ ভর মে 4 লাখ করোড় রুপে কে প্রজেক্ট এসা স্যাংশন করনে কে লিয়ে তয় কিয়া হ্যায় জিসমে সে ত্রিপুরা মে 1200 করোড় কে প্রজেক্ট अगले एक महीने या ज्यादा दो महीने में जो प्रोजेक्ट यहाँ से लेकर के आए गए उनको हम क्लियर करके और 1200 करोड़ में यानी 300 करोड़ रुपया केंद्र सरकार से होगा 300 करोड़ रुपया त्रिपुरा सरकार का होगा और 600 करोड़ रुपया जो बोरोइंग एजेंसीज के माध्यम से फाइनेंशियल जो इंस्टीट्यूशन है उनके माध्यम से लिया जाएगा
0: উইমেন্স কলেজ নি এনএসএস ইউনিট নি শাকথারমা বাইতি নি হাদাক এবং মুং শালন রুগী যুগেন্দ্রনগর রেল স্টেশন যাত্রী তাই লুকুরগ্নি বিশিং হদানি হামিয়ানি বাবাইন তুই লিফলেট বাক্ষা এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য অকক্তমা রেখা বুস্কাং দামনি চিব্রিয় হাস্তিনি যত জেলা ওয়া ফেরাং কগি ওয়াতি ওয়াই মনোহনে হজাক মুং রেখা নবার তিবার নাইকুং খানা সালনি তুংমারি শাকা থামচিবা ডিগ্রি তাই খামা ওয়া নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তঙ্গানে তিনি সালনি তুংমারি তংমানি শাকা থামচিবা দশমিক দশ ডিগ্রি তাই খামাওয়া নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাইথক কক তুমা বুবাগ্রক তাই সাপরি ফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেলনি ফিল সারা থামচিব্রি রেম বসং খামানি হুকুমু তাই হুকুমু কথালাই সামুং তাংমানি শাকা ফান বক্সিনকা হুকবা তাই হুকবা খাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খানা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাজাও অভিযান

চেঙ্গে রেওয়ানো কেন্দ্রী আউলি হামক্রাই তাইচিং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তে ও স্ট্রিট ভ্যান্ডার এবার লামো মানি ফানলাই রুনি বিশিং পিএম সনিধি ওয়ান সুক্তাঙ্গ খরক চুকু সাই থামরানো চিবা রোজাক রাংনি বকবাং লাকাই রোজাক খা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উল্লি কক্তমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামসনি সতী ব্রেচিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শহুরী বিকাশ, নগরোন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে পিএম স্বনিধি যোজনা চালু করেন। এটা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন এক প্রকল্প। এই যোজনায় সারা দেশে 75 লক্ষ স্ট্রিট ভেন্ডার চিহ্নিত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে সেই সংখ্যা 2,50,000 আর ত্রিপুরায় এই সংখ্যা 9,300 বেশি। এই যোজনায় প্রথমে স্ট্রিট ভেন্ডারদের জন্য ঋণের পরিমাণ ছিল 10,000 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। প্রথম কিস্তি ঋণ পরিশোধ করলে দ্বিতীয় কিস্তিতে 30,000 টাকা এবং তা পরিশোধ করলে তৃতীয় কিস্তির জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র দীপক মজুমদার। এদিকে আজ আগরতলার সরকারি অতিথিশালার বিদ্যুৎ এবং নগরোন্নয়নের কিছু প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও উন্নয়ন মন্ত্রী মনোহর লাল সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন ও স্বচ্ছ শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন, ভারত সরকার আগামী বছরের মধ্যে দেশব্যাপী 300 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এক বিশাল লক্ষ্যমাত্রা রেখেছে। বিদ্যুৎ শক্তির উৎসগুলিকে আরও বহুমুখী করে তোলার লক্ষ্য নিয়ে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটি কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, আগরতলার দেবেন্দ্রনগরে বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 4টি প্রধান শহর আগরতলা, ধর্মনগর, মেলাঘর এবং উদয়পুরে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 2027 সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরার 2 লক্ষ পরিবারে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদানের একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।
1: এক আরবান চ্যালেঞ্জ ফান্ড, ইয়ে ভি আপকো পতা হোগা কি হামনে দেশভর মে 4 লাখ করোড় রুপে কা প্রজেক্ট ऐसा सैंक्शन करने के लिए तय किया है, जिसमें से त्रिपुरा में 1200 करोड़ के प्रोजेक्ट अगले 1 महीने या ज्यादा 2 महीने में जो प्रोजेक्ट यहां से लेकर के आएंगे उनको हम क्लियर करके और उस 1200 करोड़ में यानी 300 करोड़ रुपया केंद्र सरकार से होगा, 300 करोड़ रुपया त्रिपुरा सरकार का होगा और 600 करोड़ रुपया जो बोरोइंग एजेंसी के माध्यम से फाइनेंशियल जो इंस्टीट्यूशन है उनके माध्यम से लिया जाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে বিখ্যাত আমের প্রজাতির

0: কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জল পান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের যাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারেও পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় অবশ্যই একটি প্ল্যানেটেরিয়ামেও ঘুরে আসতে বলেন।
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রহা হো হমে প্রেরণা দেতা হই বার ইন প্রয়াসো কি জাদা চর্চা নেই হতি লেকিন জব হম ইনে জানতে হ্যাঁ তো এই বিশ্বাস অর মজবুত হতা হ্যাঁ কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রহা হ্যাঁ মেরা আপসে আগ্রহ হ্যাঁ আপনে আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে জো লোক সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যাঁ উনে পহচানিয়ে উনকি সরাহনা কিজিয়ে উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এ প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য থাকবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ অর্থাৎ বাংলা এবং কাকবরক সংস্করণের পুনঃপ্রচার।
1: প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশেরই তেমন এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। ওই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। সাথে একটি ইভেন্টে যা নিয়ে সারা দেশ খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেষজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী অকাল। অনিমেষ, গুরিন্দরবীর নমস্কার স্যার। নমস্কার স্যার প্রধানমন্ত্রী। আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটাও তারা জানুক। অনিমেষজি নমস্কার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারের জাতীয় রেকর্ডের অধিকারী।

স্যার, আমি ছত্রিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগল, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী, এবার গুরিন্দরবীরজি তুমি বলো। গুরিন্দরবীর, নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি, এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগত, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম, তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবে কার? তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো, আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়াতে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। হুসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে। দেখো, সেই গুরিন্দর দৌড়চ্ছে, তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী, বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। গুরিন্দরবীর, হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিং জি মুখে রক্ত তুলি পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারা দিন ট্রেনিং করতেন। এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনব, জিতব। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর উপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী, দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দরবীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ, তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দরবীর, হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিত

না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসত, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী অনিমেশজি, অনিমেশ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রা এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে সামনের প্রতিযোগিতায়, আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো। অনিমেশ স্যার, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম, আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী গুরিন্দরবীর তুমি কি বলবে? গুরিন্দরবীর আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল, যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম অনিমেষ ওই ব্লকটা ভালো ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু, যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্যও করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গুরিন্দরবীর, অনিমেষ ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন।

রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এই ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিই পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটে ভরে শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণে আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লি, তোতাপুরী, নীলম, মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও। সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে উলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকে শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তার এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এই বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে, এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনাইমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা

লেখা আছে, এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারায়ও গ্র্যান্ড ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্র ফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এই এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খগোল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ও অ্যাস্ট্রোনমির সব থেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তারা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গাঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে।

ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন, তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়ালো। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি, এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরুপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল। আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে। এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাই জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন, তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্র পিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ে প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যে আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

0: जेफ्रु आंग सेंखा जेफ्रु आनी परफॉर्मेंस आनी काहम इंग्या खायाखे जेफ्रु आंग इंजुरी इंखा आनी नुखुं जत जरावनो आनी लगियो तंखा ताई आनो खाबासा रखा बरक साओ आबो मुंसाया सालसा हामिया अंमा बाय खायाखे बा বিশা হামিয়া অংমা বাই আবুনি ককমাং অবয়া নিনি যত লাংমানো পাই থাঙ্গা নিনি ইমাং নুগনানো তা মথাকদি আনি কুচব আনো অফ্রুমুং রেখা নুমুং বাইথাং সকাঙে ফাইয়াকে নিনি বাকে কেব অ সামুন খাই মানিয়া আবুনি বাকিন জেফ্রু চিনি দফা চিনি বারা বা চিনি লুকরক অবাহাইকে সঙ্গ খা বাজার তাই চিনি বখানো গ্রাক খাই তিসাও আফ্রু চিনি খা বাসামুং বাই থাঙ্গিয়া
1: অনিমেশ জি
0: স্যার 2021 বিশ্ব জেফ্রু আং অ্যাথলেটিক্স ইয়াপ্রি সেখা আপ্রু যতন আনো সাকা নাই দে অব কাইসা কতাল লামা অবন নং সামলগিদা মানো আবনি কিফিল মুঙ আং সাকা

0: বিষা হামিয়া ওংমাবাই আবনি ককমাং অবয়া নিনি যত লংমানো পাই থাঙ্গা নিনি ইমাং নুগনানো তা মতাকদি আনি কুচ ব আনো অ ফুরমুংন রেখা নুমুং বাইথাং সকাঙ্গি ফাইয়াকে নিনি বাকে কেব অ সামুনো খাইমানিয়া আবনি বাকিন জেফর চিনি দফা চিনি বারা বা চিনি লুকরক অ বাহাইকে সঙ্গন খা বাজার ও তাই চিনি বখানো গ্রাক খাই তিসাও আফ্রো চিনি খা বাসামুং বাই থাইয়া
1: অনিমেশ জি
0: স্যার 2021 বিশ্ব জেফ্রো আং এথলেটিক্স ইয়াপ্রি সেকা আফ্রো যত আনো সাকা নাইদে অব কাইসা কতাল লামা অবন নামলগিদা মানো আবনি কিফিল মো আং সাকা তাবুক আং অ লাম ইয়াপ্রি বারগুই পাইখা আবনি বাকে টংহালক যে সাফা নং আং বিনি পাইথাক নাই নাকার নাই আনি বাবু আনো যত জরাও নাও নং অ সংসার ইয়াকুং বারোখা তৈ আরি সিমি ওয়াই সাফানো উকলক ফিরগি তা নাশিকি সানা থাকে যতন অব আবইয়া অবহাই কক সাও তাই ওয়ানসুগো ফিয়া কিসাসক বরগ্ন মুখ থাঙ থাও অংখরই অবন খাই ফুগো তাবুক নং অ থাও নংখরই সে হেবা আবনি ফাইসিং খারিউই টংদি তাই বসকাং ফাইসিং সঙ্গে থাকি যুখনি যত লুকরক নন যত ফাইসিং তুই জেসক মানসাক চবাবই টংনাই অব খা বাইফা নং এবার রং পয়সা বাই ফানফা নং যত পজা জন হরনাই নারুই সিমি থি তাই ভারত ফুগি রেদি ভারতনি লুকরক বাসিগি মানো লুকরক আনো তাই বুইনব সাও ভারতনি লুকরকনি সাকমাং অমাহাইয়া যে বরক 10 সেকেন্ডনি সাই কিসা জরানি স্প্রিন্ট খাসিগি মানানো ফিয়া তাবুক জন খরকনি ফুগি রেখা ভারতনি লুকরক অবন খাই মানো অব চিনি থানি মানিয়া সামুয়া যেন যে সাব এচিভ খাই মানানি ফান দ আবনি বাকিন স্যার অ কক্রক আনো বেলাই খেন খা বাজার ও যেফর চিনি ট্রেনিং খাই টংমা জরাও আ জরাও সালব্রুন চিনি বাইথাংনি রেকর্ড ন সবাই তাই গুবন ভারতনি লুকরকনি থানিব স্রাই স্রাই এই কাসাকা বরকব নাইখে অমাহাই যে সাব মেডেল ন এচিভ খাই মানো স্যার যিনাঙ্গ তেব কতর মান মূন মানা নাহারই সকাঙ্গি থাকনা মচুঙ সানা থাকে যেন খরকনি তাবুক কমনওয়েলথ গেমস নি বাকে সিলেকশন অংখা তাই বসকাংনি কম্পিটিশন তৈব কাহাম পারফরমেন্স খাইনা বাকে কগ্রু
1: ওয়াও খনাদি আনিব কাইসা সুমুং দঙ্গ তাই আনি ওয়ান সুমুং গুবনি খাওবু অমাহাইন সুমুং আসাই খনা আং খনামানি নরক খরকনি বেলাইন কিচিং কাহাম নরক খরকনি বিশিং মংসাসুক সময় তাংজাক দাতং খরকসা রেকর্ড খালাইকে তে খরকসা অ রেকর্ড ন সবাইনাই হনে অনিমেশ নং নপুইলাস সালা
0: স্যার সকাংনি রেকর্ড 10.18 সেকেন্ড রেকর্ড আনি নতংমানি আবনি ইয়াগুলো সেমি ফাইনাল খাসিক মঙ্গ তাকুক গুরিন্দর বীর 10.17 সেকেন্ডনি জরা বাই আ রেকর্ড ন সবাইও আবনি ইয়াগুলো উলনি সেমি ফাইনালও আং তেওয়াইসা আর রেকর্ড ব সবাইও আ জরাও আং জরানাখা 10.15 সেকেন্ড আ জরাও সেমি ফাইনাল খাসিগি পাইমানি ইয়াগুলো চিনি খরক নই নিন বেলাই খাতুং খাজা ওংখা তামনি হিনবা যেন আব খাই মানখা যেন রেকর্ড সবাই মানখা অমাহাই বাতাই মূ কাইসা জুদা ওয়ান সুকমুং ফাইন মানো হাইফানো যেন খরকনি সকাংনি সিমিন চিনি ওয়ান সুকমুং থির খাই টনখা সারা থাকে ও ইভেন্ট নি সকাং কম্পিটিশন পার্টিসিপেট খাইনা বাকে যেন সৌদি আরব থাকা আরও যেন কাইসা রোমন টংলাই যাক তাই যত জরাও যেন চিনি জুদা জুদা নাহার মূন তুই কগলাম সালাইখা আবংখা ভারতনি স্প্রিন্ট এবার খাসিক মূন সকাঙ্গি লংনা বাকে যেন খা বাই পুইটসাও ও বারজা চিনি আগ তাই যেন যে সাব এচিভ খাইদি অব গুবনি বরগ্ন খা বাজারওয়ানো হই
1: গুরিন্দর বীর নংতা মশানাই
0: যেন খরক নই ন ওয়ান সখা যেন খরকসা তৈ খরকসাবাই গথালাই ন কাহামকে খাসিক লাই নাই হই জেফর চিনি খরক নই নি বিশিং খরকসা তৈ খরকসান সামুং নাঙ স্যার খরকসা তৈ খরকসানি সামো বাজাখা সানা থাকে রেকর্ড সেকশননি সাই সকাং আনি খাসিক মূন আং পাইরেখা আবনি ইয়াগুলো অনিমেশ ব খাসিক খা

kabang ma mal mata no bo mathang ma kalayo. Timani bebak langmani system no mathang ma kalayo te phainai katal asai songni bagai kaham tongkor sinamui tongo. Ani khapangni haktoni lukorok. Narok ni bisingo teima pukhiri hayakeba koa rok bai kerengja kabang ma muiturok tongna. Baksani pukhiriwa tei yakmani muitu tongna. Baksani ba pukhiri kinaro bayab rok bai kathalai mani himlai mani koknu muitu tongna. Baksa ba ahani bahai no muitu tongna. Cerai puruni omohai kogro bokhawo muitu ungino tongflayo. Kiching song omohai muituni kogrok no kathang tonabagi khabasanai Koroksha Uttar Pradesh ni Bosti Melani Sekangli Phaikya. Bosti ni Akash Gupta Baichang ni Kamini Peimanugui Belai Khadukho Nangchak Tongmani. Tamuni Hinke Je Tima Bo Cherai Phuru Shab Sutra Te Kathar Nukmani Jarabai Baksha A Tima Bo Plastic Jamokha. Hamiya Chitra Mani Bangdagui Tongmani. Boram Gunang Akash খাও চঙ্গুই নাকা কমপ্লেন খলাইয়া কাশা কতাল ছামুং চ্যাংনাই কমপ্লেন যা চ্যাংমুংনি মন্ত্র সে খলাইছো ববিনি পাল রক্ন লগি তৈখা জাল তঙ্গো তাই লগিও উরা সিমিন তঙ্গো তাই তঙ্গো খাও ফান কতর স্লাইমানি ওয়ানছুমুং অশিকলা রক তৈমা ও অঙ্খলাইয়ই তাই তুইনি হামিয়া মানি রত্ন তিসালায়ু তৈনি প্লাস্টিক রক তিসালায়ু শালভ্রম বাচি নিশিমি দশি কিলোমিটার তৈনি হামিয়া মানি রক তিসালায়ু তরক তরক মনোরমা তৈমা সাব অংরক্ষা গঙ্গানি লোকরক্নি সকল্প ও সামঙ্গ সতঞ্জাখা লোকরক্নি বিশৃঙ্গ সাব সত্রা নতৈ খা বাসলাইমানি নুকজাখা কিচিং সং অমাহাইনো কাইশা খা বাসা জগনাই কক গোয়া অব উংখা গোয়ানি বালাকৃষ্ণ আরিয়াজি খরকসা রিটায়ার টিচার ফিয়া হদানি বাগৈ সামুং তাগনানি বিনি মোচুমুং তাবুব আগিন হাইনো তংখো মুদি তালাব আমচাইও তৈনি জঞ্জাল ন তৈ ব বেলাইনো ওয়ানাজাক ব জঞ্জাল সকমনা বাগৈ সামুং চ্যাংখা বালাকৃষ্ণ পাইপলাইন বনানি সামুং কতন খলাইকা ব গবাং মানগ পাইপলাইন তৈ তৈ তুনছাই রেখা জে নুখুঙ্গ তৈন তৈ শালব্রুম ন চবা খলাইনা নাঙ্গো বরক নি বাগৈ বেলাই কাহাম উংসুকা কিচিং সং থানাই তাল আং কাইসা কক কাহাম খে সাইমান খা অব মন কে বাদ বাইব গ্রংজাক অবনি বাকি তিনি আং নরক বাইব শেয়ার খালায়ানো তামিলনাড়ুনি নাগের কোয়েল ও খরকসা টিচার বাই আং মালাইখা আং বো বাই বিশি থাপছি সকাং মালাই মানি আং কক সাই তঙ্গো গিরিজা আমানি আং বো বাই মালাই ফুরু কিসাস শিখলা রকবো বিনি লগি তংমানি কিচিং সং গিরিজা আম্মাজি কাইচি বাসক রংনক চালুগুই তঙ্গো অবনি বিশিং চেন্নাইনি জয় গোপাল গুরুদিয়া হিন্দু বিদ্যালয়া কাইসা তঙ্গো বিনি হানু হামজাত মানি সামুং বাই হাকতুনি লোকরক খা বাসাও ব মনকি বাতি বিশিংতেই খা বাসাও হাকতুনি সেঙ্করাগ রক্তি বাগৈ সামুং তাংনানি খা চঙ্গো অবনি বাগৈ ব বিনি বেবাগ রংনকনি সরনাই রকনো খাতুং রেখা ব চেরাই রকনু সাকা হাকথুনি ফান গনাং সেঙ্করাগ রকনি বাগৈ সাল রং খকসা ইয়াফারনানি বিশ্ব যত সরনাই রকনি বখাকতি খক থামরা দক্ষিবা রং জমক জাকনাই ও কিসা কিসাকে ইয়াফারমা বাই চল্লিশ লাখ রং জমকা গিরিজা আমা ও রাংনি চেক আনু ইয়াফারকা ব বাই কক সালাই আং সাইমানকা আম্মা ভারতনি বাগৈ বিনি ইয়াফারমুং বেলায় কতর থানায় বিশ্ব চেন্নাইনি পুইলা হিন্দু বিদ্যালয়া

শুনলেন লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন কিশোর মল্লিক, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ বাহাদুর খান ও পণ্ডিত শঙ্কর ঘোষ।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে উদ্ভূত সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলে সম্প্রতি কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে কাংটুক গ্রামে একটি ভবনে বিস্ফোরণে 45 জনেরও বেশি মানুষের মৃত্যু। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদের না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হাওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছেন, এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এ রাজ্যে চৌসা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। গরমের সময় দেশবাসী রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট।
1: ইন তাম্র পট্টিকাওঁ কো লেকর লোগো মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা অপনে পিতা রাজা রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি। চোলা সাম্রাজ্য কে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি পর হাম সভি কো বহুত গর্ব হ্যায়। হামারি সরকার ভারত কি এসি অমূল্য ধরোহরোঁ কে সংরক্ষণ কে লিয়ে লাগাতার প্রয়াস কর রহি হ্যায়।
0: জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানের ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
1: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। ইহাঁ অবজারভেশনাল ফেসিলিটিজ কে সাথ সাথ বুকস লাইব্রেরি অর টেলিস্কোপ লাইব্রেরি কি সুবিধা ভি হ্যায়।
0: আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দার বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

0: প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্ট গতকাল 5 দিনের ভারত সফরে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে যে সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। হিমাচল প্রদেশের 4টি পুর নিগমের ভোটে 3টিতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত 17ই মে অনুষ্ঠিত পুর নির্বাচনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিজেপি ধর্মশালা, সোলান এবং মান্ডি পুর নিগমে ক্ষমতা দখল করেছে। অন্যদিকে পালামপুর পুর নিগমে জিতেছে কংগ্রেস। এদিকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে আজ ভোট গণনা হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ দেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার যন্ত্রণায় তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘর ছাড়া করা হয়েছিল। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদদের উপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
1: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি, কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
2: সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি, টিএমসি, পঞ্চায়েত, সেখানকার তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের, কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহু বাড়িবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
0: উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলির চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 80 জন বিধায়কের মধ্যে সিংহভাগে উপস্থিত না হওয়ায় কালীঘাটে মমতা ব্যানার্জির বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের আজকের বৈঠক বাতিল হয়। বিধায়কদের সঙ্গে সমন্বয় বাড়াতে পরিষদীয় দলের নেতা শুভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক ডেকেছিলেন বলে খবর। মাত্র 19 জন বিধায়ক সেখানে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় বিধায়করা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নামখাম টাউনশিপের কাউন্টুপ গ্রামে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় 45 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 70 জন আহত হয়েছেন। জানা গেছে ওই ভবনে খনি খননের কাজে ব্যবহার করার জন্য বিস্ফোরক মজুদ ছিল। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ চলছে। এক উদ্ধারকর্মী জানান, সন্ধ্যা নাগাদ 6 জন শিশুসহ মোট 46 জনের দেহ উদ্ধার করে দাহ কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ শৈবুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স

0: বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 30 বলে 1 উইকেটে 62 রান করেছে। আবার পড়ছি, শেষ পাওয়া খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 3 বলে 1 উইকেটে 62 রান করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ শুনলেন বাংলা সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী পূর্ণদাস বাউল।

প্রতিমা ব্যানার্জির গাওয়া এই গান গানের সাথে শেষ হলো লোকগীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Shetty clinch men's doubles title of Singapore Open. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6:00 অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রে, 7:35 ও 7:40 বাংলা স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9:00 ইংরেজি এবং হিন্দি বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। দুপুর 12:05 শুনবেন লোকগীতি, 12:30 মনের মতো গান। দুপুর 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন সীমা সঙ্গীত। দুপুর 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:30 শুনবেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। দুপুর 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন ইংরেজি ও হিন্দি সংবাদ, তারপরেই শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সন্ধে 6:00 ঘর গৃহস্থী, 6:30 কিষাণবাণী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু, রাত 8:30 লোকগীতি, রাত 9:00 শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন চিরনতুন, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ এবং 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 19 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।